0: মেদিনীপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু ও ফরহানা খান পুরবি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুসরু সিদ্দিক, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ ও রাসেল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফের 21-23 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি রফিক আহমদ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 21-23 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর মিশরের যে ব্যক্তি তাকে খরিদ করেছিল সে তার স্ত্রীকে বলল, এর সম্মানজনক থাকার ব্যবস্থা করো, হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। এমনভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, আর এই উদ্দেশ্যে যে যেন তাকে শিক্ষা দেই স্বপ্ন ফল বর্ণনা করা। আল্লাহ স্বীয় অভিপ্রেত কার্যে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আর যখন সে পূর্ণ যৌবনে পৌঁছিল তখন আমি তাকে দান করলাম হিকমত ও ইলম। এভাবে আমি নেককারদের পুরস্কৃত করে থাকি। যে মহিলার ঘরে ইউসুফ ছিল সে তাকে ফুসলাতে লাগল এবং দরজাগুলো বন্ধ করে দিল। সে বলল, তোমাকে বলছি এদিকে এসো। সে বলল, আল্লাহ আমাকে রক্ষা করুন, নিশ্চয়ই তিনি আমার মালিক, তিনি আমার চমৎকার থাকার ব্যবস্থা করেছেন, যারা সীমা লঙ্ঘন করে তারা কখনোই সফলকাম হয় না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয়, কুরবানি কাদের উপর ওয়াজিব, বলছেন মাওলানা মোহাম্মদ ওয়ালি উল্লাহ পাটোয়ারি।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। কুরবানি এটি আরবি শব্দ যা কুরবন হতে উদ্গত, এর অর্থ নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবেহ করাকে কুরবানি বলে। ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত কুরবানি। পশু জবাই করার মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের অপরন্ত সুযোগ। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কুরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামের আত্মবিসর্জন কেয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্যে অনন্য শিক্ষা ও প্রভুর ভালোবাসার পাথেয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি সম্পর্কে সূরা আনআমের 162 আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবেদিত। তিরমিজি শরীফের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কুরবানি দিয়েছেন। কুরবানি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না তার ব্যাপারে হাদিস শরীফে কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। মুস্তাদরাকে হাকিমের 3519 হাদিসে নবীজি বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে যদি সে কুরবানি না করে তবে সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুকিম প্রত্যেক মুসলমান নরনারীর কুরবানির দিনগুলোতে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। স্বামী ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে নিজ নিজ মালিকানাধীন সম্পদ নিসাব পরিমাণ হলে উভয়ের ক্ষেত্রে পৃথকভাবে কুরবানি ওয়াজিব হবে। স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে 7.5 ভরি, রৌপ্যর ক্ষেত্রে নিসাব 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হচ্ছে 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। বসবাস ও খোরাকের জন্য যে টাকা পয়সা স্বর্ণ রৌপ্য প্রয়োজনে আসে না বা এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, প্রয়োজনের অতিরিক্ত সকল আসবাবপত্র কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য পূর্ণ বছর নিসাবের মালিক থাকা জরুরি নয়, বরং কুরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলেই তার উপরে কুরবানি ওয়াজিব হবে। তবে কুরবানি যেহেতু অনেক ফজিলতপূর্ণ একটি আমল, তাই চাইলে যে কেউ কুরবানি করতে পারে এবং তা নফল কুরবানি হিসাবে গণ্য হবে। উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় দেখতে মোটা তাজা হয়, এক বছরের মতো মনে হয়, তাহলে কুরবানি করা জায়েজ হবে। এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে। ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতে কুরবানি জায়েজ হবে না। উট, গরু, মহিষ সাত ভাগে কুরবানি করা জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বা এক ভাগে করতে হবে। অন্যের ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কুরবানি আদায় হয়ে যাবে, নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কুরবানি করে, তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে কুরবানি করা ভালো। কুরবানি করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। লৌকিকতার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা হজ্জের ২৭ নম্বর আয়াতে বলেছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু আত-তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় কুরবানিদাতার অন্তরের তাকওয়া বা আল্লাহ ভীতি। তাই আসুন আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিত্তে কুরবানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও। আজকের বিষয় ছিল কুরবানি কাদের উপর ওয়াজিব। বললেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: جو پی.
1: رسول کریم صلی اللہ علیہ وسلم شان نعت پیش کرا ہلو.
2: بنگلہ دیش بیتار এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফাদার কমল কোরাইয়া.
3: তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে. স্বর্গে যাবার জন্যই আমাদের এই পৃথিবীতে আগমন. আজকের মঙ্গল সমাচারে আমরা শুনলাম যিশু আমাদের বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে. তবে স্বর্গরাজ্য কোথায়, কেমন করেই বা আমরা স্বর্গরাজ্যের দেখা পাব? একটা ঘটনা বলি. সাদ্দি আগ্নেশের কথা শুনেছেন, তিনি রোমনগরীর একটি ধনী সম্ভ্রান্ত পরিবারের কন্যা ছিলেন, দেখতে খুবই সুন্দরী. তাকে বিবাহ করার জন্য রাজপুত্র থেকে শুরু করে অনেক ধনী প্রভাবশালী যুবকেরা প্রস্তাব দিচ্ছিলেন. যীশুখ্রিস্টে বিশ্বাসী আগ্নেশ রাজি হচ্ছিলেন না. তিনি বলছিলেন, আমি যীশুকে ভালোবাসি, তার জন্যই আমার জীবন. তার বয়স তখন মাত্র 12 বছর. খ্রিস্টবিরোধী রোমান বিচারকের অন্যায় রায় অনুযায়ী খ্রিস্ট বিশ্বাসী আগ্নেশকে বস্ত্রহীন করে বেশ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল. তখন আগ্নেশ তার প্রেমিক যীশুর কাছে প্রার্থনা করছিলেন. কথিত আছে, হঠাৎ আগ্নেশের মাথার চুল এতই বেড়ে গেল যে তার সমস্ত শরীর তার চুল দিয়ে ঢেকে গেল. আর একটা বড় আশ্চর্য ঘটনা ঘটল, যে সকল খ্রিস্টবিরোধীরা আগ্নেশের পবিত্রতা নষ্ট করতে চেয়েছিল তারা সকলেই অন্ধ হয়ে গেল. যে নিষ্ঠুর বিচারক তাকে এমন অপমানকর শাস্তি দিয়েছিল তার ছেলে মারা গেল. পরে অবশ্য বিচারকের অনুরোধে আগ্নেশের প্রার্থনায় বিচারকের ছেলে পুনর্জীবন লাভ করেছিল. পরে অন্য একটা বিচারক আগ্নেশকে আগুনে পুড়িয়ে হত্যার রায় প্রদান করে. কথিত আছে, শুকনো লাকড়ির সাথে বেঁধে তার মৃত্যু কার্যকর করার জন্য যখন আগুন দেয়া হল তখন তার এই পবিত্র দেহ আগুনে আর পুড়ছিল না. পরে সেনাপ্রধান তার তলোয়ার দিয়ে তাকে আঘাত করে হত্যা করে. তার মৃত্যুর কদিন পর তার কবরে প্রার্থনা করার অপরাধে তার এক আত্মীয়কে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। জনশ্রুতি আছে, রাজা কনস্টান্টাইনের মেয়ে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, সাদ্দি আগ্নেশের কবরে প্রার্থনা করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। এই তো স্বর্গরাজ্য। আমাদের বিশ্বাস মতে তো ঈশ্বরের উপস্থিতি স্বর্গরাজ্য। সাদ্দি আগ্নেশের মধ্য দিয়ে ঈশ্বর তো নিজেই উপস্থিত হয়েছেন। ঈশ্বরের উপর নির্ভরশীল আগ্নেশকে ঈশ্বরই শক্তি দিয়েছেন তার উপর বিশ্বাস আস্থা রাখার জন্য। তিনি তাকে অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতা দিয়েছিলেন। আমাদের মনে প্রশ্ন আসে, আমরা কি পারব আগ্নেশের মতো হতে? আমরা অবশ্যই পারব যদি আমরা ঈশ্বরের উপর ভরসা রাখি, আমাদের বিশ্বাস নিঃশর্তভাবে তার উপর রাখি। পরম করুণাময় ঈশ্বর আমাদের কিন্তু সবসময় তার কৃপাশি দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা তা ব্যবহার করছি না। একবার এক গর্ভবতী মা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন, পথে তার খুব পানি পিপাসা পেল, কোথাও এতটুকু জল পাচ্ছিলেন না। তখন তিনি দেখতে পেলেন একটা গাছ থেকে টপ টপ করে জল পড়ছিল। পিপাসায় তিনি আর থাকতে পারছিলেন না, তিনি একটা পাত্রে পানি সংগ্রহ করা শুরু করলেন। যখনই একটু পানি জমা হচ্ছিল এই পাত্রে, তখনই একটা পাখি এসে ঝাপটা দিয়ে পানিটুকু ফেলে দিচ্ছিল। এভাবে 2-3 বার করার পর স্ত্রীলোকটি রেগে গিয়ে একটা পাথর দিয়ে পাখিটা মেরে ফেলল। একটি পরই তিনি দেখতে পেলেন একটা বিরাট বিষাক্ত সাপ গাছ থেকে নেমে আসছে। তার বুঝতে আর বাকি রইল না যে গাছ থেকে যে ফোটায় ফোটায় জল পড়ছিল তার কিছুই নয়, বিষাক্ত সাপের বিষ। যে পাখি তাকে রক্ষা করল সে পাখিটি সে মেরে ফেলল। ঈশ্বর আমাদের সবসময় স্বর্গের পথে পরিচালনা করেন, আমাদের স্বর্গের পথ দেখান, কিন্তু অনেক সময় আমরা ওই মহিলার মতো ঈশ্বরকে চিনতে পারি না, দেখতে পাই না, তার কাজ বুঝতে পারি না। আমরা মন পরিবর্তন করি, পাপের দাসত্ব থেকে নিজেদের মুক্ত করি, স্বর্গের তীর্থযাত্রী আমরা সকলে মিলে স্বর্গের দিকে যাত্রা করি। আমিন।
2: এতক্ষণ পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন ফাদার কমল কোরাইয়া।
1: বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, খুলনা ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১২, সূর্য অস্ত যাবে ৬:৩৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে ও FM 102 মেগাহার্জে।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ শুনবেন সকাল 9:05। বেলা 11:30 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। আমাদের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনোয়া শুনবেন বেলা 2:20। বিকেল 4:05 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার। বিকেল 5:10 শুনবেন শিক্ষার্থীদের আসর। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। এবং শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
1: এবারে জানিয়ে দেব এফএম এর অনুষ্ঠান। এফএম 92.3 সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। আশা করি পুরোটা সময় আপনাদেরকেও পাবো আমাদেরই সঙ্গে বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আজকের এই সুন্দর সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনাদের পথচলা, দিনটি শুরু হোক ইতিবাচকতার সাথে সাফল্যের পথে। এমনই শুভ প্রত্যাশায় শোনাব ভোরের গান, শিল্পী চম্পা বণিক। গানটির রচয়িতা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন রাজু আহমেদ।

0: প্রিয় বন্ধুরা, ভোরের গানটি শুনলেন চম্পা বণিকের কণ্ঠে। রচয়িতা মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ, সুর করেছেন রাজু আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার আয়োজন নজরুল সঙ্গীত, শিল্পী সৈয়দা সঞ্জিদা জহুরা বীথিকা।

0: কাজী নজরুল প্রথমে বললেন, কথা কও, কও কথা, থাকিও না চুপ করে। তারপরেই তিনি বলছেন, তুমি শুনিতে চেয়েও না আমার মনেরও কথা। শিল্পী ছিলেন সৈয়দা সঞ্জিদা জোহরা বীথিকা।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফাহমিদা খাতুনের কণ্ঠে, আমার যেতে সরে না মন, প্রথম গান।

0: ফাহমিদা খাতুনের কণ্ঠে দুখানি রবীন্দ্র সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, পরিবেশ সচেতনতা বলতে আমরা বুঝি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা, গাছ কাটা বন্ধ, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি। সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে পরিবেশ বান্ধব চিন্তা ও অভ্যাস গড়ে তোলা জরুরি। আমাদের পরিবেশকে আমরা সুন্দর ও দূষণ মুক্ত রাখব, এমনই সুপ্রত্যাশায় শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই বোনেরা, বর্তমান সময়ে বায়ু দূষণ একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বায়ু দূষণ রোধে যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, কল কারখানার ফিল্টার ব্যবহার, গাছ লাগানো, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এসব করণীয় বাস্তবায়নের মাধ্যমে আমরা নির্মল বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারি। এ পর্যায়ে আমার বাংলা পর্বে বায়ু দূষণ রোধে করণীয় এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাক্ষাৎকারমূলক আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছে আমি মো.

0: আসলে কি?
1: বায়ু দূষণের সেরকম নির্ধারিত কোনো সংজ্ঞা নেই, কিন্তু আমাদের বায়ু পরিমাপের কতগুলো প্যারামিটার রয়েছে, কতগুলো পরিমাপক রয়েছে, সেই পরিমাপকের উপরে যখন বায়ু চলে যায় তখন সেটাকে আমরা বলি বায়ু দূষণ।
0: আপনার কাছে এবারে আমরা জানতে চাইব বায়ু দূষণের যে ক্ষতিকারক প্রভাব, এই প্রভাব আসলে কি?
1: এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, তবে স্বাস্থ্যগত যে ক্ষতিকর প্রভাবটা সেটার কথাই আমি বলছি। প্রতি বছর বিশ্বে প্রায় 70 লক্ষ মানুষ মারা যাচ্ছে হচ্ছে বায়ু দূষণের কারণে। তার মধ্যে আমাদের এই এশিয়া অঞ্চলে প্রায় 40 লক্ষ মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসাব রয়েছে, যে হিসাবে বলা হয়েছে যে পৃথিবীতে 91% মানুষ সুস্থ নির্মল বায়ু সেবন থেকে বঞ্চিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা যখন নিঃশ্বাস নেই, আমাদের বায়ুটা যদি মানটা যদি খারাপ হয় তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বায়ু দূষণের কারণে আমাদের অ্যালার্জি হতে পারে, আমাদের কাশি, এই যে আজকাল ঘরে ঘরে দেখবেন হাঁপানি রোগী, এটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ। আমাদের ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপও কিন্তু বায়ু দূষণের কারণে হয়। সারাদিন আমরা যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরি তখন আমাদের মনে হয় যে আমাদের মাথাটা ব্যথা করছে, এটার কারণও কিন্তু হতে পারে বায়ু দূষণ। ফুসফুসের ক্যান্সার, এটা কিন্তু বায়ু দূষণের অন্যতম একটা প্রভাব।
0: এখন আপনার কাছে আমরা যদি জানতে চাই যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কি কি করতে পারি?
1: বায়ু দূষণ নিয়ন্ত্রণের এই করণীয়টা কিন্তু দুপক্ষ থেকে হতে হবে, একটা হতে হচ্ছে সরকারের পক্ষ থেকে হতে হবে, আর একটা হচ্ছে জনগণের পক্ষ থেকে হতে হবে।
0: আমরা জনগণের পক্ষ থেকে যদি বায়ু দূষণ কমাতে চাই সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি?
1: জনগণের পক্ষ থেকে যদি আমরা কমাতে চাই, যদি আমরা একটা গাছ লাগাই সেটা আমার বায়ু দূষণটা কমাবে। আমরা যে নির্মাণ সামগ্রী ব্যবহার করছি, যেমন আমাদের মাটি, বালু, সিমেন্ট, এ সকল নির্মাণ সামগ্রী যদি আমরা ঢেকে রাখি তাহলে আমাদের বায়ু দূষণ রোধ হবে। তারপরে আমরা হচ্ছে যত্রতত্র হচ্ছে ময়লা পোড়াচ্ছি, আগুন দিচ্ছি, আমরা এটা স্বাভাবিকভাবে সরল বিশ্বাসে এর কোনো ক্ষতিকারক দিক খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বায়ু দূষণে মারাত্মক ক্ষতি করছে।
0: এবার আপনার কাছে জানতে চাইবো যে সরকার এই বায়ু দূষণ রোধে কি কি পদক্ষেপ নিয়েছে?
1: সরকার এই বায়ু দূষণ রোধের জন্য যথেষ্ট আন্তরিক। আমাদের বায়ু দূষণ, শুধুমাত্র বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার আলাদা একটি বিধিমালা করেছে। সরকার বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের সার্বক্ষণিকভাবে 16টি মনিটরিং স্টেশন রয়েছে, যে এই বায়ু দূষণের মাত্রাটাকে আমাদের বেশি ছাড়িয়ে যাচ্ছে, আমাদের জনগণের জন্য বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে, নাকি ঠিক আছে এটা আমাদের জনগণ নিতে পারবে, সেটার জন্য সার্বক্ষণিকভাবে আমাদের 16টি মনিটরিং স্টেশন রয়েছে। এছাড়াও আমাদের আরও 15টি মনিটরিং স্টেশন রয়েছে, যেটা বিভিন্ন স্থানে কোথাও যদি হঠাৎ করে বায়ুর মান খারাপ হয়ে যায় সেগুলো ভ্রাম্যমান মনিটরিং স্টেশন আমরা পরীক্ষা করতে পারি। শুধু পরীক্ষা করে যে সরকার ক্ষান্ত রয়েছে তা না, এই যে সরকার জনসচেতনতা সৃষ্টি করার জন্য এগিয়ে আসছে, সরকার ইটভাটা বন্ধে যথেষ্ট আন্তরিক, এই ইটভাটা বন্ধ করার জন্য সরকার তার নীতিমালা ঘোষণা করেছে।
0: ধন্যবাদ আপনাকে। এবং আমরা আজ জানলাম যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু দূষণ রোধে আমরা কি কি করতে পারি।
2: এই যে কেমন আছো তোমরা?
3: আমরা ভালো আছি।
4: হ্যাঁ মামা।
3: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
4: আপনি রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না
4: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়।
3: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
4: মামা, এত পেঁপে কেডায় খাইব?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
3: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
3: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
4: এই সব কথা তো আগে আমাগো কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস 1 চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
4: কোন মামা কোন, আমরা শুনতাছি।
2: হ্যাঁ, শুধু কাঁচা পেঁপে।

0: নয়। বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক হৃদরোগ প্রতিরোধ করে।
1: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
0: ঠিক বলেছ, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
2: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
0: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
1: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
3: কৃষিজীবী ভাই বোনেরা, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধ করা, মাটির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও গাছ ফল, ছায়া ও কাঠ দেয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক হয়। তাই টেকসই জীবনের জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরও সবুজময় করে গড়ে তুলি। এমনই শুভ আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় তানিয়া সুলতানা, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
4: আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সমন্বিত জনসাধারণের প্রতি সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ, যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার 10ই জ্যৈষ্ঠ, 6ই জিলহজ, 24শে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না। আগামী এক মাসের মধ্যেই শিশুরা মিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদ্বোধনকালে প্রত্যয় প্রধানমন্ত্রীর। ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ। রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে হামে একদিনে আরও 13টি শিশুর মৃত্যু, হামের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক সহ দায়িত্বরত সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে আজ থেকে শুরু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস। নিরাপদ ভ্রমণ নিশ্চিতে রেল কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ, দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। পুনরায় হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ ইরান চুক্তির অধিকাংশ বিষয়েই সমঝোতা হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের। এবং আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস ডুলি। শিরোনাম শুনলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল দিনব্যাপী ময়মনসিংহ সফরকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এর আগে তারেক রহমান ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরার খাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, দেশের মানুষ বিপদে পড়বে। পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা তুলে ধরে তারেক রহমান বলেন, তার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরার খালের ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন তিনি। 1979 সালের 6ই সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.1 কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেছিলেন। পরে প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে দেয়া বক্তব্যে বলেন, একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 5ই আগস্ট যাদেরকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করেছিল, অরাজকতা সৃষ্টির সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।
3: এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার খাতির শুরু করেছে। 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে।
2: বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুরে নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ের তিন দিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল পুরস্কার 2025 প্রদান এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন প্রকাশিত দুটো নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তাকে বাংলাদেশের জাতীয় সত্তার এক সার্থক প্রতিনিধি হিসেবে উল্লেখ করে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি, সবার আগে বাংলাদেশকে ধারণ করি। আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসাবে ঘোষণা করা যায় কিনা এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাবো।
2: এ সময় রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।
3: বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
2: প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। রামিসা হত্যার ঘটনায় মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ চার্জশিট দাখিল করা হতে পারে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এই মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামান ভূঁইয়া নিপুন গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি আরও বলেন, অভিযুক্ত ২০ মে গ্রেফতার করা হয় এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এই নৃশংস ঘটনায় সমগ্র জাতি অত্যন্ত বেদনাহত ও স্তম্ভিত। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে রামিসার হত্যাকারীকে শাস্তির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
4: এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের আরও জোরালো সমর্থন কামনা এবং বৈশ্বিক তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্ট্রেমেজ জাইগনাইকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি ক্রমবর্ধমান মানবিক ও জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গা গোষ্ঠীর প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উদারতা ও অনন্য সংহতির প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই মানবিক দৃষ্টান্ত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামে উপসর্গ নিয়ে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫১২টি শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ৭১০০১ জন। হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে তিনি তার মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ IFRC-র পক্ষ থেকে দেয়া জরুরি স্বাস্থ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 4 লাখ শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হয়েছে। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে হামের টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ গত 20 মে শেষ হলেও টিকাদান কার্যক্রম কোনোভাবেই বন্ধ হবে না, বরং তা নিয়মিত কার্যক্রম হিসেবে চলমান থাকবে। সংক্রমণ এড়াতে এবারের ঈদ যাত্রায় শিশুদের নিয়ে সতর্কভাবে চলতে অভিভাবকদের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ চালিত গাড়ি চালিয়ে এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং দেশের উদীয়মান এই শিল্পের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু জানান, গতকাল প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে দেশের প্রথম ইভি প্রস্তুতকারক বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড আয়োজিত বৈদ্যুতিক যানবাহনের একটি প্রদর্শনী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই কোম্পানির তৈরি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল SUV এবং একটি কাভার্ড ভ্যান চালান। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিরা এ সময় প্রধানমন্ত্রীকে জানান, যানবাহনগুলো সম্পূর্ণ ব্যাটারি চালিত ও পরিবেশ বান্ধব, এতে কোনো জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুতের ব্যবহারও তুলনামূলকভাবে কম। অতিরিক্ত যাত্রী সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করবে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। প্রথম ট্রেন পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকাল 8:15 পার্বতীপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফিরতি পথে পার্বতীপুর স্পেশাল 9 আগামীকাল বিকেল 5 জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে আগামী 25 মে থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 চালু হবে। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঈদের পর মানুষের ফিরতি যাত্রা সহজ করার জন্যও অনুরূপ বিশেষ পরিষেবা চালু থাকবে। এদিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আরও শুনুন প্রতিবেদনে।
6: পবিত্র ঈদ উল আজহার আগে ঈদযাত্রার প্রথম দিন ছিল শনিবার, ফলে চিরচেনা কর্মব্যস্ত রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফেরার চিরায়ত দৃশ্য আবারও ফিরে এসেছে রেলাঙ্গনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোরের আলো ফুটতেই উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এবারের ঈদের ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা। উৎসবের এ যাত্রার প্রথম দিনে স্টেশনে যাত্রীদের আনাগোনা ও ব্যস্ততা থাকলেও এখনও চিরকালীন সেই উপচে পড়া ভিড় বা চেনা ভোগান্তির রূপ দেখা যায়নি। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বিভাগের মধ্যে নিবিড় সমন্বয় থাকায় এবার ঈদযাত্রায় কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না এবং পুরো প্রক্রিয়াটি স্বস্তিদায়ক হবে। এ সময় ঈদযাত্রা নিয়ে ট্রেনের যাত্রীরা জানান, এখন পর্যন্ত খুব বেশি চাপ না থাকায় তাদের টিকিটে নির্ধারিত সিট পেতে কোনো সমস্যা হয়নি।
7: শেষের দিকে তো আসলে অনেক বেশি রাশ হয়েছে।
6: এছাড়াও ঈদুল আজহাকে সামনে রেখে সড়কপথে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ, সেই সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। এ সময় বাসে ঈদ যাত্রার যাত্রীরা জানান, এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
5: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এর অংশ হিসেবে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগের 7 দিন এবং ঈদের পর 7 দিন কার্যকর থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিমও প্রস্তুত রাখা হয়েছে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। গতকাল তিনি বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরান লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসান চায়, তবে ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে, এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে পারে। ফ্রান্স গতকাল এক ঘোষণায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরকে সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। গাজা অভিমুখে যাওয়ার সময় ত্রাণবাহী জাহাজবাহর ফ্লোটিলা আটকের পর ইসরায়েলে সৈন্যদের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তা নিয়ে তামাশা করার ফলে ফ্রান্স ইতামার বেন গাভিরের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল। খেলার খবর ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস ডুলি। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস ডুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জন্মসূত্রে জার্মান হলেও তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:39। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না। আগামী 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদ্বোধনকালে প্রত্যয় প্রধানমন্ত্রীর। ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ। রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা হবে, আনবে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে হামে একদিনে আরও 13 শিশুর মৃত্যু, হামের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক সহ দায়িত্বরত সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল। এবং পুনরায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার সহ ইরান চুক্তির অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা। প্রিয় শ্রোতা, আমরা সবাই জানি যে মাসিক বা ঋতুস্রাব নারীর দেহের একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। কখনো কখনো এই প্রক্রিয়ায় ঘটে ব্যাঘাত। আজ আমরা এরই একটি

0: যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো তা হলো মেনোপজ নিয়ে প্রচলিত ভুল ধারণা এবং আমাদের করণীয়। এই মেনোপজটি আসলে কি?
1: মেনোপজ বলতে আমরা বুঝি আমাদের যৌন জীবনের যে সময়টা থাকে 12 বছর থেকে অথবা 15 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত, এরপরে যখন মাসিক পারমানেন্টলি বন্ধ হয়ে যায় সেই সময়টাকে। আর কখন আমরা বলবো আমাদের মাসিকটা একদম চিরতরে বন্ধ হয়ে গেছে? যদি পরপর 12 মাস মাসিক না হয়, ওই সময়টাকে আমরা ধরে নিই যে মেনোপজ হয়ে গেছে।
0: আচ্ছা, এই মেনোপজের আসলে লক্ষণ কি?
1: মেনোপজের লক্ষণের মধ্যে আমরা দেখি যে আমাদের আর মাসিক হয় না, যে মাসিকটা আগে প্রতি মাসে নিয়মিত হতো। তারপরে কারো কারো কমপ্লেন হচ্ছে যে তার অনেক বেশি গরম লাগে, আমরা যেটাকে হট ফ্ল্যাশ বলি। তারপরে ঘাম ছাড়ে। তারপরে কেউ কেউ বলে যে আমার ঘুম হয় না, আমার ভালো লাগে না, আমার খিটখিটে লাগে। কেউ কেউ বলে যে আমাদের যে যৌন জীবন এটাতে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ছে। আর এছাড়াও অনেকের হাড় ক্ষয়, দীর্ঘমেয়াদী চেঞ্জগুলোর মধ্যে হচ্ছে আমাদের স্কিনের চেঞ্জ, লোম গজানো, স্কিন পাতলা হয়ে যাওয়া, ইউরোজেনিক্যাল সিমটম আমরা বলি, অনেকে বলে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, কারো কারো জরায়ু বাইরের দিকে চলে আসা, এগুলো হয়।
0: অনেক সময় আমাদের অনেকের মাঝেই একটা ধারণা থাকে যে এই মেনোপজ হওয়া বা এই যে মাসিকটা বন্ধ হয়ে যাওয়া, এটি বোধহয় নারীর যৌন জীবনের শেষ। আসলে এইটি আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন?
1: খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি একজন গাইনোকোলজিস্ট হিসেবে প্রচুর পেশেন্ট পাই যারা মেনোপজাল লেগে, এবং এসে বলে যে সে অথবা তার ফ্যামিলি গুরুত্বপূর্ণ যে ব্যক্তিকে হাজবেন্ড কমপ্লেন করে যে তুমি তো শেষ হয়ে গেছো, কিংবা তোমার যৌন জীবন তো শেষ হয়ে গেছে। কিন্তু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাই, মাসিক বন্ধ হয়ে যাওয়া হচ্ছে একটা খুবই স্বাভাবিক এবং ফিজিওলজিক্যাল প্রসেস। আমরা যে সময়টায় বসবাস করছি পৃথিবীতে, আমাদের বয়স বেড়েছে, তো আমরা দেখেছি যে মাসিক বন্ধ অবস্থায় আমাদের নারীদের 1/3 সময়, মানে জীবনের 1/3 সময় পিরিয়ড পার করতে হয়। এই সময়টায় যৌন জীবন শেষ হয়ে গেছে, এই একটা ভুল ধারণা নিয়ে একেবারেই অবান্তর। হ্যাঁ, আমরা দেখেছি যে এই সময়টা কিছুটা হরমোনাল চেঞ্জ হয়, সেই জন্য আমরা যদি আমাদের যৌন জীবনটাকে একটু চেঞ্জ করে নিতে পারি, আমাদের হ্যাবিটগুলোকে একটু চেঞ্জ করে নিতে পারি, এবং নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আসলে যৌন জীবন আগে যেমন ছিল ওরকমই থাকবে। আজকে সে যৌন জীবন শেষ হয়ে যাওয়া অথবা চলে যাওয়া অথবা তুমি শেষ হয়ে যাওয়া এরকম কথা বলে কোনো কিছু নাই।
0: এই ক্ষেত্রে আসলে ওভারকাম করার কি কি প্রক্রিয়া আছে?
1: হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা দেখেছি যে অনেকগুলো প্রবলেম আমাদের সামনে এসে দাঁড়ায়। মেনোপজে যেটা দেখা যায়, আমাদের শরীরের যে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন ইস্ট্রোজেন, এইটার সোর্সটা কমে যায় এবং অনেক সময় বন্ধ হয়ে যায়। তখন আমাদের এই ইস্ট্রোজেন কি করে, শরীরকে সুন্দর স্মুথ রাখে এবং আমাদের যে ন্যাচারাল যে প্রসেসগুলো এগুলো ঠিকঠাক রাখে। তো দেখা যাচ্ছে যে যৌন জীবনের যে উপর যে প্রভাবটা পড়ে, অনেক ওমেনরা বলে যে আমার হচ্ছে আমি ইজিলি ইন্টিমেট হতে পারি না, আমার অনেক সময় পেইন হয়, আমার অনেক সময় সিক্রেশন হয় না, হাজব্যান্ডকে একটা কমপ্লেন করে। তো সেক্ষেত্রে আমরা কারণ খুঁজে বের করি, তার মাসিক বন্ধ হয়ে যাওয়া ছাড়া আরও কিছু কারণ আছে কিনা। যদি তার ডায়াবেটিস থাকে তাহলে এই প্রবলেমটা বাড়বে, তো সেগুলো খুঁজে বের করে থাকি এবং মাকে এবং হাজব্যান্ডটাকে আমরা খুব পরামর্শ দিয়ে থাকি। যদি তার কোনো রকমের ফিজিক্যাল কন্ডিশন থাকে, কোনো মেডিকেল কন্ডিশন থাকে, কোনো রোগশোক থাকে, সেগুলো কন্ট্রোল আমরা করবো, ডায়াবেটিস, হাইপারটেনশন। এছাড়া তাকে কিছু উপদেশ দেওয়া হয়, আপনার এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা আমরা হচ্ছে আপনি এরকম করে মেনে চললে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমরা অনেক সময় বলে থাকি মা আপনি হচ্ছে কুল পরিবেশে থাকবেন, ঠান্ডা জায়গায় থাকবেন, ঠান্ডা খাবার খাবেন, একটু ইস্ট্রোজেন কন্টেইনিং যেমন ফুড আছে অনেক ধরনের, ক্যালসিয়াম আছে, সাপ্লিমেন্টেশন, এগুলো খাবেন, একটু ইয়োগা করবেন, একটু এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন, তাহলে আপনার মানসিক কন্ডিশন ভালো থাকবে এবং আপনি ফিজিক্যালিও ফিট থাকবেন।
0: আপনি কিছু খাবারের কথা বললেন, আসলে কোন কোন খাবারগুলোতে ইস্ট্রোজেন বেশি আছে বা এই ইস্ট্রোজেনকে হ্যাম্পার করে এরকম কি কোনো খাবার আছে কিনা, এগুলো যদি একটু তালিকা দিতেন।
1: ইস্ট্রোজেন কন্টেইনিং খাবারের মধ্যে আমরা দেখেছি সবুজ শাকসবজি খুব ভালো কাজ করে, এছাড়া সয়া প্রোটিন, এক ধরনের প্রোটিন আমরা জানি, ওটা খুব ভালো ইস্ট্রোজেন কন্টেইনিং খাবার হিসেবে কাজ করে। এছাড়া কিছু ভিটামিন আছে, কিছু সাপ্লিমেন্টেশন আছে, এবং ফুড হ্যাবিটের মধ্যে আমরা দেখেছি অনেকে খুব স্পাইসি ফুড খেতে পছন্দ করি, তখন আমরা বলি যে আপনি খুব বেশি ঝাল তেল ওলাও খাবার খাবেন না এবং কুল পরিবেশে থাকবেন এবং অনেক বেশি চা কফিও খাবেন না, জাস্ট একটু ব্যালেন্স ডায়েট করেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, প্রোটিন খান এবং আপনি একটা নির্দিষ্ট সময় হাঁটেন অথবা এক্সারসাইজ করেন, আপনি মাইন্ডফুলনেস ব্রিদিং করতে পারেন, আপনি হাঁটাহাঁটি করতে পারেন, আপনার সমবয়সী মানুষের সাথে যারা আপনাকে খুব ভালো রাখে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে লাইফস্টাইলের মধ্যে। এছাড়া যদি আমরা কোনো মেডিকেল কন্ডিশন পাই সেটা ট্রিট করতে পারি।
0: বর্তমানে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও একই ধরনের চিকিৎসা পদ্ধতি আসলে চলছে।

0: মেনোপজের ক্ষেত্রে কোনো নতুন কি চিকিৎসা এসেছে যে যাতে রোগী আরো বেশি ভালো থাকে বা আরো দীর্ঘদিন ভালো থাকতে পারে?
1: জি, মেনোপজের ক্ষেত্রে অনেক রিসার্চেবল মেডিকেশন আমরা পেয়ে থাকি সারা বিশ্বের মধ্যেই আসছে। তার মধ্যে হচ্ছে হরমোন জাতীয় এবং নন হরমোন জাতীয়। আমরা আসলে হরমোনগুলোকে অতটা প্রমোট করতে চাই না, আমরা চাই নর্মাল লাইফ লিড করে সুস্থ থাকুক। যদি কারোর হরমোন লাগে সে অবশ্যই হরমোন নিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তাকে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার হরমোন নেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা ওটা এক্সক্লুড করে সে চাইলে হরমোন নিতে পারে।
0: আচ্ছা, আর কিছু নন হরমোনাল ওষুধ আছে কি?
1: জি, নন হরমোনাল ওষুধের মধ্যে আছে যেমন হচ্ছে আমরা বলি হট ফ্লাশ অথবা গরম লাগা, সেক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ পাই যেটা হচ্ছে ক্লোনিডিন, এটাও খেলে অনেক সময় একটু কুল থাকে। সেছাড়াও নন হরমোনাল অনেক কিছু এসেছে, যেমন ট্রিপোলন নামে এক ধরনের ওষুধ এসেছে, আরও কিছু অনগোয়িং প্রোডাক্ট আছে আসতেছে,
0: যেগুলোতে আমরা আসলে মেনোপজের সময় যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয় সেগুলো প্রিভেন্ট করে থাকে। আমরা আরেকটি ব্যাপার একটু জেনে থাকি যে মেনোপজ হলে বেশ কয়েকটি রোগের থেকে আমরা বলি যে সময় একটু আসলে সাবধান থাকতে হবে, যেমন একটু হার্ট ডিজিজ বা অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়ে যাওয়া। আপনি প্রথমে আমি একটু জানতে চাই যে এই হাড় ক্ষয় রোধের জন্য বা এই সময় আসলে কেন হাড় ক্ষয় হচ্ছে এবং এটা রোধ করার জন্য আমাদের অতিরিক্ত কি প্রয়োজন?
1: জি, মেনোপজ হচ্ছে হাড় ক্ষয় হওয়া একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের নারীদের ফেলে। আমরা অনেক ক্ষেত্রে এরকম পেশেন্ট পেয়ে থাকি, মেনোপজ মেনলি হচ্ছে ইস্ট্রোজেনের অভাবে, এবং ইস্ট্রোজেন কি করে বোন হেলথকে রক্ষা করে, তো যেহেতু ইস্ট্রোজেন নাই কাজে মেনোপজ হবে, মেনোপজে হাড় ক্ষয়ের একটা প্রবণতা থাকে। তাহলে কিভাবে এটা আমরা প্রিভেন্ট করতে পারি? আমি আগেই বলেছি যে আমার যে ব্যালেন্স ডায়েট খাওয়া এবং এক্সারসাইজ করা, ইয়োগা করা, পাশাপাশি মানে দুধ খাওয়া এবং ক্যালসিয়াম কন্টেইনিং খাবার খাওয়া, এগুলো হচ্ছে আমাদের অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট
0: করতে পারে। আমরা একটি ব্যাপার শুনে থাকি যে 40 ঊর্ধ্ব নারীদেরকে অবশ্যই তার অতিরিক্ত ক্যালসিয়াম খেতে হবে, এটি আসলে এটি কি খাওয়া ঠিক হবে?
1: এই কনসেপ্টটা এখানে এসেছে যেটা হচ্ছে যেহেতু মেনোপজের পরে হরমোনের অভাবে হচ্ছে ক্যালসিয়াম ক্ষয় হয়, হাড় ক্ষয় হয়, পূরণ করার জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়ার কথা বলে। খাওয়া ঠিক হবে না এটা ঠিক বলা যায় না, কিন্তু এই ধরনের ওষুধ অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে, বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার আসলেই ক্রাইটেরিয়া আছে কিনা, তার মানে হাড় ক্ষয়ের রোগ আছে কিনা কিংবা প্রবণতা আছে কিনা বের করে লাগলে তাহলে
0: অবশ্যই তাকে ক্যালসিয়াম খেতে হবে। ধন্যবাদ ডাক্তার সাবিকুন্নাহার আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শের জন্য। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ করছি আজকের সুখের ঠিকানা। যাবার আগে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ইসমাত জাহান লিমা। সুখের ঠিকানা অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু এবং ফারহানা খান পুরবী।

0: আমরা নিশ্চয় সবাই জানি মধু মাস কোনটি?
1: হ্যাঁ, এটা তো সবাই জানে। মধু মাস হচ্ছে জ্যৈষ্ঠ। এ সময় পাওয়া যায় আম, জাম, জামরুল, লিচু, কাঁঠাল, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙ্গি, বেল, কাঁচা তাল, লটকন সহ হরেক ফল। বাহারিয়ার পুষ্টিকর সব ফলের প্রাচুর্যই এই মৌসুমকে দিয়েছে মধু মাসের মহিমা।
0: হাটবাজারগুলো এখন নানা রঙের নানা স্বাদের ফলে ভরে উঠতে শুরু করেছে, আর কদিন পরেই শুরু হবে ফলের উৎসব। এ সময় মেহমান অতিথিদের বাড়িতে ফল পাঠিয়ে তাদেরকে সম্মানিত করা হয়।
1: পাড়াপড়শিদের কেউ ঘরে এলে এ সময় আপ্যায়ন করা হয় মধু মাসের নানা রকম ফল দিয়ে। এটা আমাদের আবহমানকালের ঐতিহ্য।
0: ফলের মাস জ্যৈষ্ঠ। এই ফলের মাসকে ভালোবেসে যাই ডাকা হোক না কেন, জ্যৈষ্ঠ তার রসে ভরা সৌন্দর্য নিয়ে হাজির হবে। কবি জসিমউদ্দিনের সেই ছড়ার মতোই, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। চিকিৎসকরাও বলছেন যে মধু মাসের টক মিষ্টি জাতীয় ফল ক্যান্সার, লিউকিমিয়া প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ঔষধি গুণে গুণান্বিত।
1: প্রিয় শ্রোতা, আসুন আমাদের জন্য প্রকৃতির বিস্ময়কর উপহার নানা রঙের মৌসুমি ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করে তুলি এবং সুস্থ থাকি। এই আহ্বান রেখেই শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। উপস্থাপনায় আছি আমরা দুজন, ফারহানা খান পুরবী
0: এবং আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু।
1: সরস ঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস আসে একটু ভিন্ন আবেশে। জ্যৈষ্ঠ প্রকৃতিকে যেমন নাড়া দেয় ভিন্নভাবে, তেমনি জনজীবনে দেখা দেয় এর বিচিত্র প্রভাব।
0: রসময় জ্যৈষ্ঠ চিরকালই মিষ্টি অনুভূতি নিয়ে উপস্থিত হবে প্রকৃতিতে, তপ্ত তৃষিত সময়ে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথের প্রার্থনা।

0: জ্যৈষ্ঠ মাসটা এসে গেলেই মনে পড়ে যার কথা, যার কলমে বেজে উঠে বিষের বাঁশির ব্যথা, সেই কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন,
1: শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নিরুৎপল, আধার দিঘির রাঙলে মুখ, নিটল ঢেউয়ে ভাঙলে বুক, কোন পূজারী নীল ছেড়ে ছিন্ন তোমার দল, ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশান্তল। গ্রাম বাংলার পথে প্রান্তরে শোভা পায় সোনালু ফুল, চারিদিকে লালে লালে ছাপিয়ে দেয় লীলাবতী কৃষ্ণচূড়া। এই দুই ফুলের নয়ন করা সৌন্দর্য জ্যৈষ্ঠকে করে আরো মনোলোভা। জ্যৈষ্ঠ শেষ হতে না হতেই গ্রাম বাংলার বিলে ঝিলে শালুক পদ্ম শোভা পায়।

0: জ্যৈষ্ঠ মাসে খরার তাপদাহ, বিদায় নিয়েছে কালবৈশাখী, থমকে আছে বাতাস, শুনশান প্রকৃতি, থমথমে সেই খরার গরমের কষ্ট যতই থাক, কৃষকরা খুশি হয়, তাদের চোখে মুখে আনন্দ, গোটা বিলের দিগন্ত বিস্তৃত মাঠের ভেতর দিকে হাঁটু জল, কোমর জল, জলের মধ্যেই সবুজ ধানের সমারোহ।
1: জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে গ্রীষ্মের পদধ্বনি যেন প্রখর তীব্র বেগে ছুটে চলা ঘোড়া। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি ঝিমিয়ে পড়ে, সে সাথে গাছের সবুজ পাতাও তাপে ঝিমিয়ে পড়ে। ষড়ঋতুর বিচিত্র পরিবেশ আমাদের মনে অন্যরকম প্রভাব ফেলে।

0: প্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরসুর এখানেই শেষ করতে যাচ্ছি। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা হচ্ছে সরসুর, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। এতক্ষণ আমরা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু,
1: আমি ফারহানা খান পুরবী,
0: প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: আবারও কথা হবে সরসুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সরসুর অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন শাহ আব্দুল করিম।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পল্লীগীতি।
1: এবারের গানের কণ্ঠ দিয়েছেন সজল দেওয়ান, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন খবির উদ্দিন দেওয়ান।

দেশের গানটি শুনলেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। গীতিকার গোলাম সরোয়ার শলোক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী আবু জাফর।

শুনছেন আধুনিক গান। এবারে কণ্ঠ দিয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রি। গীতিকার ডাক্তার মোহাম্মদ গোলাম রসুল, সুর করেছেন পান্না দাস।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশের উন্নতি আপনার উন্নতি। দেশের জন্য আপনি যে কাজটি করবেন সেটি বড় গৌরব বয়ে আনবে। প্রিয় শ্রোতা, যারা ঢাকার বাইরে যাবেন এই পবিত্র আসন্ন ঈদুল আজহায়, তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুত গতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

ছুটি ছুটি মন ছুটছে, মন যাচ্ছে, মন চাচ্ছে। মন রয়েছে ফসল ক্ষেতের নিবিড় সবুজ গুচ্ছে, মন রয়েছে উড়ো পাখির পালক মেলা পুচ্ছে, মন রয়েছে পদ্মা নদীর মাছের নরম পাখনায়, মন রয়েছে দূরের মাঠ আর নীল আকাশের ঢাকনায়, মন রয়েছে পুকুর পাড়ে যেখানেতে সজনে গাছের ডাল রয়েছে নুয়ে, যেখানে আসে মাছ রাঙা তার রঙের পাখা ধুতে। মন চাচ্ছে, মন চাচ্ছে সেইখানেতে প্রজাপতির রঙিন টানা ছুতে। কোরবানির ঈদের ছুটি শুরু হয়ে গেছে, লম্বা ছুটি। ছুটির শব্দের মধ্যে একটা আনন্দের ছোঁয়া থাকে, তাই না? প্রতি বছর দুই ঈদকে কেন্দ্র করে ছুটি নিয়ে চলে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম আয়োজন হল ঈদের ছুটিতে বাড়ি ফেরা। ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যায় যখন আমরা কেউ বাড়ি ফিরি এবং অধীর অপেক্ষায় থাকা প্রিয়জনের মুখগুলো দেখি, তাই না? প্রতি বছর ব্যস্ত নগর জীবন ছেড়ে বছর ঘুরে বাড়ি ফেরার সুযোগ এনে দেয় এই দুটি ঈদ। আর এই ঈদ উপলক্ষে নারীর টানে পরিবারের সকলের সাথে সম্মিলনের জন্য বাংলাদেশের মানুষ কর্মক্ষেত্র বা স্থায়ী আবাস ছেড়ে পাড়ি জমায় তাদের জন্মভিটায় বা স্থায়ী ঠিকানায়। যদিও অনেকের গ্রামের পৈতৃক ভিটা এখন অনেকটা খালি পড়ে থাকে, তবে কখনো কখনো ঈদের ছুটিতে সেই সব খালি ভিটায় প্রাণের প্রবাহ জাগে।

0: মধুর হাসি মারছে অপেক্ষায় দুয়ারে আজ পেলাম ঈদের ছুটি।
1: ঈদের ছুটি, চমৎকার উচ্ছ্বাসে শুনছিলাম এই সুর কথা। হ্যাঁ, একেই বলে নাড়ির টানে বাড়ি ফেরা। এ এক আশ্চর্য টান, তাই না? যেহেতু ছুটির ঘন্টা বেজেছে, তাই ছুটির ছুটোছুটি শুরু হয়ে গেছে। আবার রাজধানী ছাড়তে কাজের ফাঁকে দ্রুত ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। আপনাদের সকলের এই ঈদ যাত্রা নিরাপদ হোক, এই প্রত্যাশা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের আজকের ম্যাগাজিন মহানগরের প্রাঙ্গণে। আর সেই অঙ্গন থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ যথারীতি রয়েছে আপনাদের সঙ্গে আমি শাকিল আহমেদ। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সকলকে। বন্ধুরা, আজ রবিবার, 10ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24শে মে 2026 খ্রিস্টাব্দ, 6ই জিলহজ 1447 হিজরি গ্রীষ্মকাল। আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। আমাদের দেশে আর কয়েকদিন পরে পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ঈদ উল আজহার অন্যতম অনুষঙ্গ হল পশু কোরবানি করা। এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন, কিন্তু সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে পশু রক্ত উচ্ছিষ্টাংশ থেকে অনেক সময় মারাত্মক পরিবেশ দূষণের সম্ভাবনা রয়ে যায়, আর তা থেকে বিভিন্ন রোগবালায় ছড়ানোর আশঙ্কাও থাকে। যেখানে সেখানে বর্জ্য ফেলে চারিদিকের পরিবেশকে দূষিত করে ফেলি, যা মোটেও আমাদের কাম্য নয়। দেখা যায় আমরা অনেকেই কোরবানির পশুর দেহের ভক্ষণ অযোগ্য অংশবিশেষ যেখানে সেখানে ফেলে রাখি। নগর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর না হলে সেসব অংশ পৌঁছে উৎকট দুর্গন্ধ ছড়ায়। অথচ নগর কর্তৃপক্ষ অবশ্য প্রতি কোরবানির ঈদের আগে বর্জ্য অপসারণ সম্পর্কে নির্দেশনা দিচ্ছে, জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছে। তাছাড়া সংবাদপত্র, টেলিভিশন, রেডিওর প্রায় সব গণমাধ্যমে কম বেশি প্রচারণা চালানো হচ্ছে, যা প্রতিবছর করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেসব বিষয় ততটা আমলে নেই না। এতে আমরাই সম্মুখীন হই নানা সমস্যার। হ্যাঁ, যেমনটি বলছিলাম, বর্জ্য এগুলো অপসারণের ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি কিছু পদক্ষেপ আমাদের সকলকেই নিতে হবে। যেমন, জবাই করা পশুর গোবর ও উচ্ছিষ্টাংশ আলাদা করে খোলাভাবে না ফেলে সেগুলো ব্যাগে ভরে নির্ধারিত স্থান, যেমন নিকটস্থ ডাস্টবিন বা কন্টেইনারে ফেলুন। যেখান সেখান থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বর্জ্য সহজেই সরিয়ে নেওয়ার সুযোগ পায়। পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশু রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে দিয়ে ব্লিচিং ছিটিয়ে দিন, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে যেন ডেঙ্গু মশা ডিম পারতে না পারে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যেখানে গর্ত করছেন, জবাই করছেন পশু, সেখানে গর্তটা করে মাটি ভরাট দিয়েও কিন্তু ব্লিচিং পাউডার আপনি ছিটিয়ে দিতে পারেন, তাহলে সেটিও জীবাণুমুক্ত থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই একটা দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে চাই। অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা কারোরই কিন্তু কাম্য নয়, তাই না? এজন্য পশু কোরবানির পর সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। যদি কোরবানি বর্জ্য সঠিক ব্যবস্থাপনায় আনা যায়, তাহলে পরিবেশ থাকবে দূষণমুক্ত, জনস্বাস্থ্য থাকবে নিরাপদ। আর এই আলোকেই আজ সকলের কাছে এই আবেদন জানিয়ে এখন চলে যাচ্ছি আজকের মহানগরীর অন্যান্য আয়োজনের দিকে। দেখি না কি কি আছে, চলুন জেনে আসি। আজ আপনাদের জন্য বন্ধুরা থাকছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে। বরাবরের মতো আজকের ঢাকা আছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা। ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে রয়েছে প্রতিবেদন নগর পাঁচালি। আছে ঢাকা মহানগরীর প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। এবং এই সকল আয়োজনের মধ্যেও কিন্তু থাকছে আপনাদের প্রিয় কোনো সুরের মূর্ছনা, আশা করি সঙ্গেই থাকছেন। তাহলে মহানগরের বন্ধুরা, প্রথমে শোনা যাক আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য বা কি কি আয়োজন রয়েছে, কোনটি খোলা থাকছে, কোনটি কখন যেতে পারবেন, এই ছুটির দিনগুলো আসছে, সে সকল খোঁজখবর নিয়ে আসি আমরা। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
2: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ পরিবেশিত হবে নাটক ডাকঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শামীম সাগরের নির্মাণে সন্ধ্যা সাতটায় এ নাটক পরিবেশন করবেন নাট্য সংগঠন পালাকার। আর একাডেমির জাতীয় নাট্যশালায় মিলনায়তনে চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন। আজ উদযাপনের সমাপনী দিন। এছাড়া রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্র কেবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও ও কলাকেন্দ্রের যৌথ আয়োজনে মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী ও উৎসব চলছে। এই উৎসবে দেশের 15টি স্টুডিওর অংশগ্রহণে ছাপচিত্র মেলা, সমকালীন ছাপচিত্র প্রদর্শনী এবং মোহাম্মদ কিবরিয়া সহ বিশিষ্ট শিল্পীদের কাজ স্থান পেয়েছে। এসব আলাদা আলাদা শিরোনামে তিনটি প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য। অন্যদিকে দেশের কিছু শ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীর অসাধারণ শিল্পকর্ম নিয়ে কনফ্লুয়েন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী শুরু হয়েছে লালমাটিয়ার ডি ব্লকের 6x4 নম্বর বাড়ির ভূমি গ্যালারিতে। প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী 15 জুন পর্যন্ত। প্রিয় শ্রোতা, বন্ধু স্বজনদের নিয়ে উপভোগ করতে পারেন এসব আয়োজন।
1: শুনলাম প্রিয় বন্ধুরা আজকের ঢাকা পর্ব। এবারে যেতে চাই পরের আয়োজনে। হ্যাঁ, আপনারা কিন্তু শুনছেন এই ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন তার জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানে স্থিতিশীল হচ্ছেন নানা পেশার শ্রমজীবী মানুষেরা। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষ ও তাদের বৈচিত্র্যময় পেশা। হ্যাঁ, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। এতে আজ আমরা শুনব ঢাকার রাজপথের একজন বাদাম বিক্রেতার সাক্ষাৎকার। আর এই সাক্ষাৎকারটি গ্রহণে আছেন আয়েশা সিদ্দিকা মনি।
3: প্রিয় শ্রোতা বন্ধু, পার্কে কিংবা রাস্তায় হাঁটতে গেলে আমরা সচরাচর একজন মানুষকে খুব সহজেই দেখতে পাই, তিনি বাদামওয়ালা। বুঝতেই পারছেন জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা কথা বলবো একজন বাদামওয়ালার সঙ্গে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন?
4: ভালো আছি। আমার নাম আবুল বাশার, বাদাম বেচি।
3: ভাই, আপনি কতদিন ধরে বাদাম বিক্রি করছেন?
4: বাদাম আপনার 20 বছর।
3: এর আগে কি করতেন?
4: শুরুতে কি বাদাম বেচতেন?
3: কেন মনে হলো বাদামই বিক্রি করবেন?
4: এটা অভ্যেস হয়েছে গা, এটা স্যার আর কিছু পারি নাই, এটা নিয়ে আমি পোলা মাল্লা ডাল ভাত খাই, কিনে মতো দিন কাটাই।
3: আপনি কি সপ্তাহে প্রতিদিন বাদাম বিক্রি করেন?
4: প্রতিদিন বিকালবেলা আসি, 3টা থেকে 11টার মধ্যে বিক্রি করি।
3: আপনি কি এখানেই বিক্রি করেন, এই শাহবাগ চত্বরে, নাকি অন্য কোথাও যান? বাদামের পাশাপাশি আপনার দোকানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, যদি বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য বলতেন এখানে আরো কি কি আছে।
4: আপনার বাদাম আছে, ছোলা আছে, ডাবলে, চাল ভাজা, সিমের বিচি, ভুট্টা, ছিলা বাদাম,
3: এগুলো কোত্থেকে কিনে নিয়ে আসেন?
4: এখানে আপনার কোরসা দোকান আছে, পাইকারি নিয়ে আসি আমরা।
3: কোথায় পাওয়া যায়?
4: আমরা যেখানে লালবাগ থাকি এখানে দোকান আছে, দোকানতে নিয়ে আসি।
3: কত টাকা কেজি করে নিয়ে আসেন?
4: বাদাম হইলে আপনার 200 টাকা কেজি কাঁচা।
3: আর বুট?
4: বুট হইলে আপনি 140 টাকা কেজি।
3: বাদাম কি আপনি নিজেই ভাজেন?
4: এখানে ভাজি, এখানে বেশি।
3: কি দিয়ে ভাজলে মচমচা হয়, ভালো হয়?
4: মোটা বলো আছে না, সাদা বলো এগুলো।
3: প্রতিদিন আপনার কত কেজির মতো বাদাম বিক্রি হয়?
4: 4-5 কেজি বাদাম গরম ভাজা, এরপরে মনে করেন ছোলা আছে, ডাবলি আছে, সিমের বেশি, চাল ভাজা, ভুট্টা, ছিলা বাদাম, সব 5 পয়সা মিশে বিক্রি করি।
3: দিনের কোন সময়টা কাস্টমার বেশি থাকে?
4: কাস্টমার আপনার 5টা থেকে 8টা 9টা পর্যন্ত।
3: আপনার পরিবারে কে কে আছেন?
4: পরিবার আল্লাহর মাল, 2 ছেলে 2 মেয়ে।
3: দিনে কি রকম লাভ হয় ভাই?
4: 800-1000 টাকা।
3: এই যে আপনার যে টাকার লাভ হয়, এই লাভের পরে আপনার পরিবারকে আপনি কিভাবে সাহায্য করতে পারেন? সব মিলিয়ে ভবিষ্যতে কতদূর আগানোর চিন্তা?
4: পোলাবান আছে, দুইটা দুধ পোলাবান, একটু মানুষের মতো মানুষ হচ্ছে, এত মনে করেন একটু ভালো।
3: আপনি যে গাড়িতে বিক্রি করছেন বাদাম, এই গাড়িটা কি আপনার নিজের নাকি ভাড়া? এটা কত টাকা দিয়ে কিনেছেন?
4: 8-9 হাজার টাকা বানিয়েছি।
3: নিজে বানিয়েছেন?
4: না, মিস্ত্রিতে বানিয়েছি।
3: আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার এই ব্যস্ত সময়ে কাস্টমার আছে, তার মধ্যেও আপনি বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য কথা বলেছেন, অনেক ভালো থাকবেন।
4: ভালো থাকবেন।
3: প্রিয় শ্রোতা বন্ধু, স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদামের পুষ্টিগুণের কিন্তু কোনো শেষ নেই, তাই নিয়মিত বাদাম খাবার চেষ্টা করবেন, সুস্থ জীবন যাপন করবেন। কথা হবে জীবন জীবিকার আগামী পর্বে, সে পর্যন্ত মহানগরের সাথেই থাকুন।
2: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর এই ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: সত্যি তাই। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন এবারের পর্বেও নগর পাঁচালিতে যাওয়া যাক। এই পর্বে আজ আমরা শুনব ঢাকার ঐতিহ্য এলিফ্যান্ট রোড নিয়ে একটি প্রতিবেদন, যেটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
5: প্রিয় শ্রোতা, শুভ সকাল। আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের সাপ্তাহিক আয়োজন, মহানগরের নিয়মিত আয়োজন নগর পাঁচালি। আজ আমরা শুনব বন্ধুরা পুরনো ঢাকার পথের ইতিহাস এলিফ্যান্ট রোড সম্পর্কে। শ্রোতা সঙ্গীরা, ঢাকা শহরের বহু এলাকার নামের ভিতর লুকিয়ে আছে ইতিহাসের নানা চিহ্ন। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা অনেক পরিচিত নাম উচ্চারণ করি, কিন্তু সেসব নামের পেছনের গল্প খুব কমই ভাবি। তেমনই একটি পরিচিত নাম এলিফ্যান্ট রোড। এই সড়ক আজ রাজধানীর একটি ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকা, কিন্তু এই নামটির সঙ্গে জড়িয়ে আছে পুরনো ঢাকার ঐতিহাসিক স্মৃতি। ইতিহাসবিদ ও নগর গবেষকদের বর্ণনা মতে, এলিফ্যান্ট রোড নামটির উৎপত্তি হাতির চলাচলের ঐতিহাসিক পথের ধারণার সঙ্গে সম্পর্কিত। লোকমুখে প্রচলিত আছে, মোগল ও পরবর্তী সময়ে ঢাকায় রাজকীয় ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হাতিগুলো শহরের বিভিন্ন অংশে যাতায়াতের সময় এই এলাকার পথ ব্যবহার করত, সে কারণে এলাকাটির নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড। একই ঐতিহাসিক ধারার সঙ্গে হাতির পুল ও হাতির ঝিল নামগুলোর সম্পর্কের কথাও বিভিন্ন গবেষণা ও বর্ণনায় উল্লেখ করা হয়েছে। শ্রোতা সঙ্গীরা, তবে এ বিষয়টি উল্লেখ করা প্রয়োজন, এই নামকরণের ব্যাখ্যা মূলত ঐতিহাসিক বর্ণনা, নগর ঐতিহ্য এবং লোক প্রচলিত ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একসময় ঢাকা ছিল নদী, খাল ও জলাভূমি নির্ভর একটি শহর। বর্তমানের মতো এত ঘন বসতিপূর্ণ নগর তখন ছিল না। শহরের বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হতো সরু পথ ও প্রাকৃতিক চলাচলের রুট। মোগল আমলে হাতি ছিল শক্তি, মর্যাদা ও প্রশাসনিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। যুদ্ধ, পণ্য পরিবহন এবং আনুষ্ঠানিক কাজে হাতির ব্যবহার ছিল প্রচলিত। সে সময় ঢাকায় হাতি রাখার ব্যবস্থাও ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় শহরের চেহারাও। ব্রিটিশ আমল ও পরবর্তী সময়ে ঢাকা নগরের বিস্তৃতি বাড়তে থাকে। পুরনো পথগুলো ধীরে ধীরে আধুনিক সড়কের রূপ নেয়। এলিফ্যান্ট রোডও সেই পরিবর্তনের অংশ হয়ে ওঠে। 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে এলাকাটির গুরুত্ব দ্রুত বাড়তে শুরু করে। ধানমন্ডি, নিউমার্কেট, কাঁটাবন ও সায়েন্স ল্যাবরেটরি এলাকার সঙ্গে সংযোগ থাকায় এটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ নগরপথে পরিণত হয়। পরে এখানে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সামগ্রীর দোকান। ধীরে ধীরে এলিফ্যান্ট রোড ঢাকার পরিচিত বাণিজ্যিক এলাকাগুলোর একটি হয়ে ওঠে। বন্ধুরা, আজকের এলিফ্যান্ট রোডে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল, ব্যস্ত যানবাহন, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং নগর জীবনের নানা কর্মকাণ্ডে এলাকাটি সারাক্ষণ প্রাণচঞ্চল থাকে। কিন্তু এই আধুনিক ব্যস্ততার মধ্যেও এর নাম আমাদের পুরনো ঢাকার ইতিহাসের কথাই মনে করিয়ে দেয়। একটি শহরের ইতিহাস শুধু বড় বড় স্থাপনাই নয়, সেই শহরের রাস্তার নাম, এলাকার নাম এবং মানুষের মুখে মুখে প্রচলিত স্মৃতির মধ্যেও বেঁচে থাকে। এলিফ্যান্ট রোড তেমনই একটি নাম, যা আমাদের পুরনো ঢাকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ধারার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আজকে দ্রুত পরিবর্তনশীল নগর জীবনে এসব ঐতিহাসিক নাম ও স্মৃতি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসকে মনে রাখা শুধুমাত্র অতীতকে স্মরণ করা নয়, বরং একটি শহরের পরিচয় ও শিকড়কে চিনে রাখা।
2: শুনলাম নগর পাঁচালী।
1: প্রিয় বন্ধুরা, একটি শহর বা মহানগর মানে শুধু দালান কোঠা নয়, বরং তা হওয়া উচিত মানুষের স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য জীবনধারার নিশ্চয়তা রক্ষা করা, তাই নয় কি? কিন্তু সেই শহরের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন ছাড়া ওই কাঙ্ক্ষিত লক্ষ্য কখনোই পূরণ হয় না। একটি শহর তখনই সুন্দর হয়ে উঠতে পারে যখন তার ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পায়।
2: বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি। ঢাকা মহানগরীর কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও জারুলের গল্প শুনব আমরা, আর তা গবেষণা ও গ্রন্থনা করেছেন এম এম রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
6: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা নেবেন। ঢাকা কংক্রিটের এক ব্যস্ত নগরী। এখানে মানুষের ভিড়, যানজট, ধোঁয়া আর ক্লান্তির মাঝেই হঠাৎ একদিন চোখে পড়ে লাল, হলুদ আর বেগুনি রঙের উচ্ছ্বাস। যেন শহরের বুকেই হঠাৎ ফুটে উঠেছে ঋতুর হাসি, সেই হাসির নাম কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর জারুল। গ্রীষ্মের শুরুতেই যখন তাপদাহ আমাদের ক্লান্ত করে তোলে, ঠিক তখনই কৃষ্ণচূড়া তার অগ্নিসদৃশ লাল রঙে শহরকে সাজিয়ে তোলে। রাস্তার ধারে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা কোনো পুরনো পাড়ার অলিগলিতে এই ফুল যেন এক নিঃশব্দ প্রতিবাদ, ক্লান্তির বিরুদ্ধে এক রঙিন বিদ্রোহ। কৃষ্ণচূড়ার পাশে রাধাচূড়া তার হলুদ আভায় নিয়ে আসে এক ধরনের কোমলতা। যেখানে কৃষ্ণচূড়া উগ্র, সেখানে রাধাচূড়া শান্ত। এই দুই ফুল যেন একসাথে শহরের দুই রূপ, উত্তেজনা আর প্রশান্তির প্রতীক হয়ে ওঠে। আর একটু দূরে জারুল, বেগুনি রঙের মায়াবী ছোঁয়ায় সে যেন শহরের কোলাহলের মাঝেও এক টুকরো নীরবতা। জারুলের নিচ দিয়ে হাঁটলে মনে হয় সময় একটু থেমে গেছে। গরমের দুপুরেও তার ছায়া আর রঙে খুঁজে পাওয়া যায় এক ধরনের স্বস্তি। এই তিন ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, ঢাকার মানুষের মানসিক জগতেও এক বিশেষ প্রভাব ফেলে। ব্যস্ত জীবনের ফাঁকে যখন কেউ এক ঝলক কৃষ্ণচূড়া দেখে অথবা রাধাচূড়ার নিচ দিয়ে হেঁটে যায়, তখন তার অজান্তেই মনটা হালকা হয়ে ওঠে। ঢাকার সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ দেখা যায় সংসদ ভবন এলাকায়। এর মধ্যে মানিক মিয়া এভিনিউয়ের সার বাঁধা বিশাল কৃষ্ণচূড়া গাছগুলো নজর কাড়ে সবার। জাতীয় সংসদ ভবন সংলগ্ন আগারগাঁওয়ের দিকে চলে যাওয়া সড়কটিতেও ফুটেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। রাজধানীর রমনা এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, বিজয়নগর, নাটক সরণী, হাইকোর্ট প্রাঙ্গণ, মিন্টু রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, হাতিরঝিল, বনানী, বাড়িধারা উত্তরা সহ শহরের বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়ার লাল আগুন আরও জারুলের স্নিগ্ধতা চোখ জুড়িয়ে দেয়। শহরের কোনো আবাসিক এলাকার নির্জন রাস্তায় কৃষ্ণচূড়া নীরবে দাঁড়িয়ে থাকে এক প্রতিবাদী সৌন্দর্য হয়ে, যেন বলে সব ধ্বংসের মাঝেও রং বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি এই সৌন্দর্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? নগরায়নের চাপে, নতুন নতুন স্থাপনার ভিড়ে এই গাছগুলো কি টিকে থাকতে পারবে? যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে হয়তো একদিন এই রঙিন ঋতুগুলো শুধুই স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে যাবে। তাই আমাদের দায়িত্ব এই গাছগুলোকে রক্ষা করা, নতুন করে রোপণ করা আর শহরকে একটু হলেও সবুজ ও রঙিন করে তোলা। শেষ করার আগে বলি, ঢাকার ব্যস্ততার মাঝেও যদি কখনো আপনার চোখে পড়ে কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়ার হলুদ কিংবা জারুলের বেগুনি, একটু থেমে তাকান, হয়তো সেখানেই খুঁজে পাবেন জীবনের এক টুকরো সৌন্দর্য।
2: শুনলাম নগর প্রকৃতি। বন্ধুরা, সময় এখন সঙ্গীতের সুরে অবগাহনের, তাই তো শুনব গান। শোনাব সিনেমার গান, কণ্ঠ দিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর করেছেন আলম খান।

0: চেনা জানা মানুষের কথাই শুনছিলাম, সুরে সুরে গান শুনছিলাম, ছায়াছবি গান। প্রিয় বন্ধুরা, চলুন এবারে যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঈদ উল আজহার ছুটিতে অনেকে বাড়ি যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে। প্রতি বছরের মতো এবারও কিন্তু নিয়মিত চলাচলকে ট্রেনের পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে, যা কিন্তু আজ থেকে চলবে। ঈদের আগে 24 থেকে 26 মে এবং ঈদের পর 3 দিন ঢাকা থেকে চাঁদপুর, দেওয়ানগঞ্জ, শোলাকিয়া ও পার্বতীপুর রুটে এই ট্রেনগুলো চলবে।
1: আর আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহৎ ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল সহ প্রায় 21টি জেলার প্রচুর বাস চলাচল করছে।
0: প্রিয় বন্ধুরা, তাহলে লঞ্চে করে যাত্রা করুন আর বাসে সড়ক পথে যাত্রা করুন, যে পথেই যান না কেন, ট্রেন পথে যান না কেন, সকল পথগুলো আপনার জন্য মঙ্গল হোক। সচেতনতার মধ্য দিয়ে আপনি আপনার প্রিয় সান্নিধ্য পাবেন এই ঈদ উল আজহায়, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশায় বিদায়ের কথা বলতে চাই। সচেতন থাকার মধ্য দিয়ে আমরা সকলে পরিষ্কার পরিচ্ছন্নতাও ভুলে যাব না, সেটিও রাখব। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ,
1: আমি খায়রুন নাহার মিল্কি,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: প্রকৌশল সহযোগিতায় তাওহিদ আফরোজ,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
0: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল দিনব্যাপী ময়মনসিংহ সফরকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এর আগে তারেক রহমান ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরাল খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। রাজধানীর পল্লবী এলাকায় 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ চার্জশিট দাখিল করা হতে পারে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এই মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভুইয়া নিপুন গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি আরও বলেন, অভিযুক্তকে 20 মে গ্রেফতার করা হয় এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান। দেশে জ্বালানি ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার স্পট মার্কেট থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 70,000 মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 23তম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে 3টি ক্রয় প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এতে মোট ক্রয় ব্যয় ধরা হয়েছে 2,330 কোটি 82 লাখ টাকা। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করবে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। প্রথম ট্রেন পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকাল 8:15 পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে, আগামী 25 মে থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 চালু হবে। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঈদের পর মানুষের ফিরতি যাত্রা সহজ করার জন্য অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এছাড়া আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা, পশুরহাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান জানায়, তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে, এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। খেলার খবর ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস টুলি। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস টুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। জন্মসূত্রে জার্মান হলেও তার খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।

0: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চালচলনের জন্য, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্য তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতিকল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহীন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশে আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
1: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
0: আপনি কিভাবে চিন্তা করতে যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণা

0: আমাদের যে প্রত্যেকেরই যে বক্তব্য এখন সরকারের দলের মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে কি, কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চ শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করা না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক গ্রামে হোক লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
1: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
2: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা জন্যই তো আমরা একাত্রে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশের চেয়ে সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এ সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণে। 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে, নীতিকে গ্রহণ করা হলো, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলেন সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাটতন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসেবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে, এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসেবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন। অন্তত আচরণে, তার সাধারণ জীবন যাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে, তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়, যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এর সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24-এ আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোনো মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53-54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে GDP-র 2% কে টাচ করতে পারেনি, আপনি শিক্ষা

0: ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন? কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই? কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয়, সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না? আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করা নাচ্ছে দরজায়। আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন। এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে, সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে। বিদেশের যে ভারত, শ্রীলঙ্কা বা এই নেপাল, বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সাফ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে, আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের জিডিপির 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
1: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম জিডিপির 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা
0: না, এটা এত দরকার নেই। আপনি 3% যান না, আমার তো এখন 2 নিচে, আপনি যদি 3% বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2 টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে, তাহলে আপনি যদি 3 যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই, যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইস্তেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো, সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেন্সিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি, স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কেউ এসে আলু ভর্তা শিখায়, আবার খিচুড়ি রান্না করা শিখায়, আবার প্রশিক্ষণের জন্য কেউ আবার বিদেশে যায়। এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষানীতি প্রণয়নের সাথে জড়িত, তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তে লেখে না, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
1: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
2: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে এটা
1: একটা দলীয় বা একটা স্বজনপ্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
2: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি,
1: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা,
2: আমি সেটাই
1: গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা
2: আমি বলছি। আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সেই নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সেই নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনসিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনসিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
0: আমি একটু সাহেব সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ
1: বল,
0: রাজনৈতিক বিবেচনা সন্দেহে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত দুই তিন দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনায় অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না, ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না, ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যাই অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম যে অর্থ বরাদ্দ দরকার সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই, নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো আপনি চাকরিটাকে যদি শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সেই আর্থিক সক্ষমতার জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেসমার্ক হলো প্রাইমারি, আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে তার সন্তুষ্টি নিশ্চিত না করে তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন? তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন, না বেতন দিচ্ছেন, না সম্মান দিচ্ছেন, না কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনে ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে একসময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না, কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন? তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিড এর মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়ায় মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই? বিজনেস পড়ানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধে নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষাই যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন। অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়ন করতে চাই। তাহলেই এই বাস্তবায়নটা যদি হয়, তাহলেই বুঝব যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনারা আমার সাইন বেয়ে বসে কথা বলবেন।
2: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
1: আমাদের সময় খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত
2: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির একটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্সের, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে। তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই। সবার আগে যে বাংলাদেশ, এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
1: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহবুব রেজা, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

0: দুখানি পল্লিগীতি শুনলেন আশা খানের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন সমরজিৎ রায়ের কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন সুমন সর্দার, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: প্রিয় শ্রোতা, গাজী আব্দুর রাজ্জাক রচিত মোহাম্মদ আব্দুর রাজ্জাক সুরারোপিত আধুনিক এই গানটির সাথে শেষ হল সমরজিৎ রায়ের গাওয়া আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন কৃষক কার্ড বিষয়ক গান শুনবেন। গেয়েছেন কে এম আব্দুল্লাল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর দিয়েছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ড বিষয়ক গান শুনলেন। শিল্পী ছিলেন কে এম আব্দুল্লাল, মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার দায়ের করা মামলায় আজ চার্জশিট দাখিল করা হতে পারে উল্লেখ করে পুলিশ জানিয়েছে। এই মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া নিপুন গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি আরও বলেন, অভিযুক্তকে ২০ মে গ্রেফতার করা হয় এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দির রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। গত ১৪ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ছুটি শুরুর আগে ২৩ মে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাদান কার্যক্রম শেষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের ইতোমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন, চলবে আগামী ৩ দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল ১০ সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ আগামীকাল বিকেল ৫টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ রেলওয়ে আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল ৩ ও ৪ ও চালু করবে। রেলওয়ে জানায়, ঈদের পর ফিরতি যাত্রায় অনুরূপ বিশেষ পরিষেবা চালু করবে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সৌদি আরবে আজ ৭ই জিলহজ। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান এবং ১০ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান বলছে তারা তেহরানের ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। খেলার খবর, ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস ডুলি। ৬৫ বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস ডুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। জন্মসূত্রে জার্মান হলেও তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন।
সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে লালন গীতির সুরে গিটার শুনবেন। বাজিয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে লালন গীতির সুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা। রবীন্দ্রসঙ্গীত, তানজিনা পারভিন তমা।

অনেক কথা বলেছিলেন কবে তোমার কানে কানে, রবীন্দ্রসঙ্গীত তানজিনা পারভিন তোমার কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তানজিনা পারভিন তমা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন। প্রথমেই দিন গেল মোর বৃষ্টির সাথে, গানের কথাগুলো সাজিয়েছেন ডক্টর সঞ্জয় চক্রবর্তী, সুর করেছেন মোহাম্মদ রুহেল খন্দকার।

0: তোমার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করব। মোহাম্মদ রাশেদউদ্দিনের কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জ, এফএম 106 মেগাহার্জ এবং এফএম 102 মেগাহার্জ। শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় পর্বের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, ইয়াসমিন আক্তার বিনা, গুলশানারা হক এবং আমি ফারহানা জাহান। আমাদের সাথে প্রকৌশল দায়িত্ব রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, তাহিদা আফরুজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মাত নুরজাহান এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে উম্মে হাবিবা হিমি।
3: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। আয়োজন মেলায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন লাইলা ইয়াসমিন লাবণ্য।

0: দুখানি নজরুলসঙ্গীত শুনলেন লাইলা ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি মোহাম্মদ ওয়ালিউল হকের কণ্ঠে, প্রথম গানটির গীতিকার ও সুরকার উকিল মুন্সী।

0: মোহাম্মদ ওয়ালিউল হকের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। বাংলাদেশের মানুষ এসো খাল খনন করি। গানটির গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার সুমন রেজা খান।

সমবেত কণ্ঠে খাল খননের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। গত ১৪ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ছুটি শুরুর আগে ২৩ মে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাদান কার্যক্রম শেষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ১০টি বিশেষ ট্রেন, চলবে আগামী তিন দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল ১০ সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ আগামীকাল বিকেল ৫টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল ৩ ও ৪ যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সৌদি আরবে আজ ৭ই জিলহজ। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান এবং ১০ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ চার্জশিট দাখিল করা হতে পারে। পুলিশ জানিয়েছে, এ মামলার ডিএনএ পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া নিপুন গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি আরও বলেন, অভিযুক্ত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান বলছে, তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গতকাল সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় একজন বন্দুকধারী নিহত এবং এক পথচারী আহত হয়েছে। সিক্রেট সার্ভিস জানায়, প্রথমে বন্দুকধারী গুলি ছুড়লে তাদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। খেলার খবর ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস ডুলি। ৬৫ বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস ডুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। জন্মসূত্রে জার্মান হলেও তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আয়োজন মেলায় এখন রয়েছে পঞ্চকবির গান। প্রথমে শুনবেন কাজী নজরুল ইসলামের গান ফাতেমাতুজ জোহরার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পঞ্চকবির গান। এবারে শোনাব অতুল প্রসাদ সেনের গান, গেয়েছেন অদিতি মহসিন।

পঞ্চকবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান রঞ্জিত কুমার মণ্ডলের কণ্ঠে।

পঞ্চকবির গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গেয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশ আপনার সেবা চায়।

0: বন্ধুরা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন।
1: শ্রোতা, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে, মানুষকে সচেতন করে তার মৌলিক চাহিদা প্রাপ্তি সম্পর্কে। মানুষ শিক্ষিত হলে সে তার সকল বিষয়ের প্রতি সচেতন থাকবে, তার মধ্যে জাগ্রত হবে ভালো মন্দ বিচার করার ক্ষমতা।
0: শুরুতেই রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, আর বিষয় সংক্রামক রোগ প্রতিরোধ সেবা কেন্দ্র ও সেবা দানকারীদের ভূমিকা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডরিন আঞ্জুম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবাদানকারীদের ভূমিকা নিয়ে। আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুইদুর রহমান, এপিডেমিওলজি, IDCR, ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সংক্রামক রোগ বলতে কি বোঝায়?
3: সংক্রামক রোগ বলতে আমরা বুঝি যে এক সংক্রমণ হয়, অর্থাৎ একজন অসুস্থ মানুষের বা অসুস্থ ব্যক্তির দেহ থেকে যে কোনো উপায়ে, যেমন সুস্থ ব্যক্তির শরীরে যদি কোনো রোগ জীবাণু অথবা এমন কোনো পদার্থ প্রবেশ করে যেটি ওই সুস্থ ব্যক্তিকে অসুস্থ করে দিতে পারে বা অসুস্থ করার ক্ষমতা রাখে, তাহলে সেটাকে আমরা বলছি সংক্রমণ। এবং এই সংক্রমণের ফলে শরীরে যে উপসর্গগুলি দেখা দেয় বা যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেটিকে আমরা বলছি সংক্রামক রোগ বা কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ।
2: আধুনিক বিশ্বে কোন কোন ধরনের সংক্রামক রোগ রয়েছে
3: অনেকেই জানি। প্রথমে যেটা ছিল যে HIV/AIDS প্রথম, এরপরে হলো কিছু কিছু রোগ যেটা আগে হয়তো নিয়ন্ত্রণে ছিল কিন্তু বর্তমানে আবার তার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বা তার সংক্রমণের হার বেড়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যক্ষা বা টিউবারকুলোসিস, ম্যালেরিয়া এবং পরবর্তীতে হেপাটাইটিস বি এর অন্তর্ভুক্ত করা হয়। 2019 সালের পর্যন্ত কিন্তু আমরা একটা রোগের নিয়ন্ত্রণের লক্ষ্যেই আমরা কাজ করেছি, কিন্তু 2019 সালে যখন COVID-19 প্যান্ডেমিক দেখা দিল, যেটি একদমই নিউ ছিল, যে কারণে আমরা বলি যে এটাকে একদম নিউ ইনফেকশন বা আপনার আমরা যেটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে আপনার একটা নতুন সংক্রমণ হিসেবে ইতিমধ্যে এটাকে প্রতিষ্ঠিত করেছে বা উল্লেখ করেছে, তো সেই কোভিড আসার পরে বা COVID-19 শুরু হওয়ার পরে এটাও কিন্তু এখন টার্গেট হলো 3.3 এর অন্তর্ভুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বর্তমানে HIV/AIDS, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, হেপাটাইটিস বি এবং COVID-19 সবগুলি রোগের নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা আমাদের দেশসহ সারা বিশ্বে কমানোর জন্যই যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, তো সেই কারণে আমরা এই কটা রোগকেই আধুনিক বিশ্বের জন্য হুমকি হিসাবে এবং জনস্বাস্থ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক যে ক্ষতি হচ্ছে তার ভিত্তিতে এই কটি রোগকে আমরা গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
2: বর্তমানে আমাদের দেশে কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণের জন্য রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে?
3: প্রথমে যখন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু আমাদের এই রোগগুলো সম্পর্কে এতটা ধারণা ছিল না, বা হয়তো এই রোগগুলো ধারণা ছিল কিন্তু আমাদের নিয়ন্ত্রণের জন্য এমন কোনো কর্মসূচি আমরা হয়তো গ্রহণ করতে পারিনি, কারণ তখন দেখা গেছে যে জনসংখ্যার আধিক্য, প্রথম দিকে শুধুমাত্র আমরা কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা CDC বা রোগ নিয়ন্ত্রণ শাখা নামে স্বাস্থ্য অধিদপ্তরের একটি শাখা ছিল যেটি সামগ্রিকভাবে সবগুলি রোগ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করতো। পরবর্তীতে এটিকে CDC অধীনে কতগুলো কর্মসূচি গ্রহণ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই ন্যাশনাল HIV/AIDS কন্ট্রোল প্রোগ্রাম, তারপরে হলো ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলো বা কর্মসূচির অধীনে কিছু কিছু আপনার জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই সংক্রামক রোগগুলো কিভাবে ছড়ায় সেগুলোর বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট প্রদান এবং হাসপাতালগুলোতে বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সদর হাসপাতাল এবং আপনার মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য ইনস্টিটিউটগুলোতেও যেখানে সংক্রামক রোগের রোগী ভর্তি করা হয় সেখানে আপনার ওই বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যে যেখানে এই সংক্রামক রোগগুলোর সঙ্গে বিভিন্ন তথ্য উপাত্ত দেওয়া থাকে, কীভাবে রোগটা ছড়াচ্ছে, প্রতিরোধ কীভাবে করা যাবে এগুলোর তথ্য দেওয়া থাকে এবং সচিত্র দেওয়া থাকে। এর পাশাপাশি আপনার আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতেও এই রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে কিছু নাটিকা বা তথ্যচিত্র নির্মাণ করে সেগুলো প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতেও কিছু বিলবোর্ড লাগানো হয়েছে যেখানে আপনার এই বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে বিভিন্ন কথিকা বা প্রামাণ্যচিত্র প্রচার করা হয়ে থাকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। এছাড়াও এগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু নির্ধারিত দিবস আছে, যে দিবসে যেমন জাতীয় যক্ষা দিবস, তারপরে জাতীয় STD/AIDS দিবস, যেটা আমরা জানি যে বিশ্ব এইডস দিবস প্রতি বছর 1 ডিসেম্বর উদযাপিত হয়, তারপরে ম্যালেরিয়া দিবস, এরকম বিভিন্ন দিবস, হেপাটাইটিস দিবস, এরকম দিবস আছে। সেই দিবসে আমরা ওই রোগটার ব্যাপারে বিশেষ সচেতনতামূলক আমরা তথ্য প্রচার করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি, তথ্য প্রচার করে থাকি এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে এবং আপনার যে হেলথ মেডিকেল এডুকেশন বা হেলথ এডুকেশন যে শাখাটা আছে তারাও আপনার এই রোগ নির্ণয় শাখার সাথে মিলে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে, যাতে করে জনগণ এ ব্যাপারে সচেতন হতে পারে এবং ওই সংক্রামক রোগগুলো প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয়।
2: সংক্রামক রোগগুলোর কারণে কি ধরনের আসলে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি হয়ে থাকে?
3: আপনারা জানেন যে HIV বা এইডস কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায় এবং দেখা যায় যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন বা যেই রোগটা সাধারণ অবস্থায় বা সংক্রমণটা হয়তো তার সাধারণ অবস্থায় হতো না, কিন্তু HIV এইডস এর কারণে তার সেই সংক্রমণটা দেখা দিতে পারে এবং সংক্রমণের কারণে রোগী মৃত্যুবরণ করতে পারে। যদি রোগী মৃত্যুবরণ নাও করে, HIV এইডস এর চিকিৎসা এখনও অত্যন্ত ব্যয়বহুল। যে আমরা সাধারণত যেটা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি যেটা আমরা দেই রোগীকে, সেটা কিন্তু আপনার বিদেশ থেকে আমদানি করতে হতো। বর্তমানে আমাদের দেশেও কিছু কোনো কোনো ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করার কারণে এটা কিছুটা সহজলভ্য হয়েছে, কিন্তু এটা তারপরও এখনও এটা অনেক অত্যধিক এটা বলবো যে ব্যয়বহুল চিকিৎসা এবং রোগীকে আপনার একটা সুপার স্পেশালাইজ বা বিশেষায়িত অবস্থায় রেখে চিকিৎসাটা দিতে হয়। সে কারণে কিন্তু রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয় এবং যেহেতু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে হ্রাস পাচ্ছে তাকে প্রচুর পুষ্টিকর খাবার দিতে হয়। সামগ্রিকভাবেই তার চিকিৎসার ব্যয় বেড়ে যাচ্ছে এবং সে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে এবং আমরা এখনও যেটা দেখি যে HIV বা এইডসের রোগী কিন্তু আমরা খুব ভালো চোখে আমাদের সমাজে দেখা হয় না, যেহেতু আমরা অনেকেই জানি যে এটা একটা যৌন রোগ এবং সাথে আপনার অনিরাপদ রক্ত সঞ্চার পরিসঞ্চালনের মাধ্যমেও রোগটি হতে পারে। এমনকি গর্ভস্থ শিশুরও যদি আপনার মা HIV সংক্রমিত হয়ে থাকেন তাহলে কিন্তু শিশুর মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কেউ যদি HIV রোগী থাকে তাহলে আমাদের দেখা গেছে যে আমরা তাকে অনেকটা এক ঘরেই করে ফেলি, যেমন কোভিড এর সময় আমরা যেরকম করেছিলাম। সেই কারণে আমরা এখনো HIV বা এইডস রোগী যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন HIV তাহলে কিন্তু তার চিকিৎসার নিয়মিত চালানোটা কিন্তু তার পরিবারের পক্ষে এবং তার পক্ষে অনেক কষ্টসাধ্য এবং অনেক ব্যয়বহুল। তো সেই কারণে আমরা কেউ যদি কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যান তাহলে তার কিন্তু এইভাবেই তার জীবনটা তার শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। একই কথা প্রযোজ্য হেপাটাইটিস বি এবং আপনার হেপাটাইটিস বি থেকে আমরা জানি যে লিভার সিরোসিস হতে পারে এবং সেখানেও কিন্তু রোগীর মৃত্যু ঝুঁকি অনেক বেশি। ম্যালেরিয়া যক্ষাতে আগে অনেক মৃত্যুবরণ করতো কিন্তু বর্তমানে মৃত্যুবরণ করছে না ঠিকই, কিন্তু ম্যালেরিয়া এবং যক্ষাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে বা কোনো শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ম্যালেরিয়া যক্ষার চিকিৎসা অতটা ব্যয়বহুল না, কিন্তু হেপাটাইটিস বি এর চিকিৎসাও কিন্তু ব্যয়বহুল এবং ম্যালেরিয়া যক্ষা যদি সরকার সরাসরি ওষুধ প্রদান করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরও আপনার রোগীর জীবনশক্তি কিন্তু আগে হ্রাস পাচ্ছে এবং তার আগের মতো যে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা ছিল এটা কিন্তু তার কমে যাচ্ছে। যে কোনো সংক্রামক রোগে কেউ আক্রান্ত হলে এভাবে তার শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং পাশাপাশি তার সাথে সাথে তার পরিবার এবং এমনকি সমাজ এবং দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
2: সবশেষে আপনার কাছে ছোট করে জানতে চাইব যে সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র এবং সেবাদানকারীদের কি ভূমিকা রয়েছে?
3: স্বাস্থ্যকর্মী বা সেবাদানকারী যারা আছেন তাদের ভূমিকা কিন্তু এখানে প্রধান, কারণ তারাই কিন্তু সরাসরি জনগণের সংস্পর্শে থেকে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। যেমন আমি যে রোগগুলোর কথা বললাম, যে HIV বা এইডস, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, যক্ষা, কোভিড-19, এই রোগগুলো কিভাবে হয়, কিভাবে ছড়ায়, কিভাবে সংক্রমণ হয়, তারা কিন্তু সরাসরি কেন্দ্রে যারা সেবা নিতে আসবেন, সেবা গ্রহীতা, তাদেরকে তারা এই রোগগুলো সম্পর্কে বিভিন্নভাবে সচেতন করে তুলতে পারেন। যে একটা মা হয়তো টিকা নিতে আসলো, তখন তিনি একটা আলাপ করলেন যে মা আপনার কি HIV এইডস সম্পর্কে কোনো ধারণা আছে কিনা বা হেপাটাইটিস বি সম্পর্কে ধারণা আছে কিনা। ম্যালেরিয়া যক্ষা হয়তো অনেকে জানে, কিন্তু অনেকে HIV এইডস বা হেপাটাইটিস বি সম্পর্কে কিন্তু এখনো লোকজন অনেকে হয়তো গ্রামের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ হয়তো সচেতন না বা তারা হয়তো বিষয়টা জানেন না। তো এই কারণে তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে এবং আপনার কিভাবে এই রোগগুলো ছড়াচ্ছে, কিভাবে সংক্রমণ হচ্ছে, এই ব্যাপারে তাদেরকে তারা সরাসরি তথ্য দিয়ে তাদেরকে সচেতন করে তুলতে পারেন। এবং সেবা কেন্দ্রে কেউ যদি আসেন তাহলে তিনি যদি সব সেবা কেন্দ্রে অবশ্য আমাদের পরীক্ষার ব্যবস্থা নেই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ, হাসপাতাল বা ইনস্টিটিউটগুলিতে অনেক জায়গাতেই রক্ত পরীক্ষার মাধ্যমে সংক্রামক রোগগুলো নির্ণয় করার ব্যবস্থা আছে। তো তারা যদি কেউ মনে করেন যে তার তিনি ওই ধরনের রোগে আক্রান্ত তাহলে দ্রুত তিনি তার যে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র যেখানে পরীক্ষাগুলো করা যায় পরীক্ষাগুলো করে রোগ নির্ণয় করে তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু তিনি তার শারীরিক সমস্যা অনেকটাই কাটিয়ে উঠে আবার সুস্থ জীবনে প্রত্যাবর্তন। পরিবর্তন করতে পারবে। তো এই কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো এবং সেবাদানকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, যাতে করে সংক্রামক রোগ প্রতিরোধের, এই কারণে তাদেরকে ব্যাপারে সবসময় জনগণকে সচেতন করতে হবে। এবং জনগণেরও দায়িত্ব হলো যে সচেতনতা, যে ব্যাপারে তাদেরকে যে স্বাস্থ্য শিক্ষাটা প্রদান করলেন সেটা মেনে তারা যাতে এই সংক্রামক রোগ প্রতিরোধে তারাও ভূমিকা পালন করতে পারে।
2: ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, কথা বললাম সংক্রামক রোগ প্রতিরোধে সেবা কেন্দ্র ও সেবাদানকারীদের ভূমিকা নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, গান কিন্তু অনিন্দ্য সুন্দর একটি ছন্দের নাম। গীতিকার তার মনের মাধুরী মিশিয়ে গান রচনা করেন, সুরকার তাতে সুর দিয়ে তাকে করে তোলে ছন্দময়, আর শিল্পী তার কণ্ঠের মাধুরী দিয়ে তাকে করে তোলে শ্রুতিমধুর। বন্ধুরা, এমনই একটি জনসংখ্যা বিষয়ক গান শুনব মোহাম্মদ আলাউল হকের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

0: মা হতে চলেছেন, এজন্য আপনাকে অভিনন্দন। অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে অনেক প্রশ্নও আসছে। তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রে প্রয়োজন, তা হল আমার কি খাওয়া উচিত। জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ, আর গর্ভাবস্থায় তো আরও বেশি। বন্ধুরা, এবারে গর্ভবতী মাকে স্বাভাবিকের চাইতে বেশি পুষ্টিকর খাবার দেওয়ার গুরুত্ব, এ বিষয়ে একটি কথিকা শুনব সামিয়া তাসনিমের উচ্চারণে।
1: একজন মায়ের এবং তার বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ সময় হল গর্ভাবস্থার সময়, কারণ একমাত্র এই সময়ে মা তার শিশুকে সরাসরি তার শারীরিক ও মানসিক গঠনের জন্য পুষ্টি সরবরাহ করতে পারে। গর্ভাবস্থায় মায়ের নিজের পুষ্টি ঠিক রাখার পাশাপাশি তার গর্ভাবস্থার শিশুর পুষ্টি ঠিক রাখার জন্য এই সময়ে মাকে বাড়তি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হয়। কোনোভাবে যদি পুষ্টির ঘাটতি হয়ে যায়, তাহলে মা ও শিশুর দুজনেরই অপুষ্টি ও সমস্যা দেখা দিতে পারে। তাই গর্ভবতী মাকে তার নিজের প্রয়োজনের পাশাপাশি বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এজন্য স্বাভাবিকের চেয়ে বেশি পুষ্টিকর খাবারের গুরুত্ব অনেক বেশি। গর্ভাবস্থায় শিশুর শারীরিক ও মানসিক গঠন হয়ে থাকে। শারীরিক গঠনের জন্য মাকে কিছু কিছু বাড়তি পুষ্টি নিশ্চিত করতে হবে, যেমন আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদি। গর্ভাবস্থায় এইসব পুষ্টি উপাদান শিশুর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর জন্য পুষ্টি সরবরাহ এবং তার বেড়ে ওঠা দুটির জন্যই আয়রনের গুরুত্ব অনেক বেশি। আয়রনযুক্ত খাবারগুলোর মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, কলা, খেজুর, কলিজা, ডাল, বেদানা, বিটরুট, গাজর এবং নানা রকম সবুজ শাকসবজি অন্যতম। তাই মাকে প্রতিদিন বাড়তি একটি ডিম সিদ্ধ, এক গ্লাস দুধ, দু পিস মাছ মাংস এবং পরিমিত ডাল ও শাকসবজি সাথে দুটি করে ফল খেতে দিতে হবে। শিশুর হাড়ের বৃদ্ধিতে সাথে মায়ের নিজের পুষ্টি যোগান দিতে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে দুধ, দই, দুধের বানানো খাবার, গাঢ় সবুজ শাকসবজি, ছোট মাছ, সামুদ্রিক মাছ অন্যতম। গর্ভবতী মাকে বাড়তি এক গ্লাস দুধ, দু থেকে তিন কাপ শাকসবজি এবং মাছ খেতে দিতে হবে, তাহলে তার বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব। এছাড়াও শিশুর ওজন বৃদ্ধি ও শারীরিক বৃদ্ধির জন্য আমিষ জাতীয় খাবারের ভূমিকা অনেক বেশি। গর্ভবতী মাকে অবশ্যই আমিষযুক্ত খাবার তিন মাস সময় থেকে ডেলিভারির আগ পর্যন্ত বেশি করে দিতে হবে। আমিষযুক্ত খাবারের মধ্যে ডিম, দুধ, মাছ মাংস, ডাল অন্যতম। এছাড়াও শুরুতে শিশুর বার্থ ডিফেক্ট প্রিভেন্টের জন্য গর্ভবতী মাকে ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করতে হবে, বিশেষ করে প্রথম তিন মাস সময় পর্যন্ত এটির গুরুত্ব অনেক বেশি। পাশাপাশি ভিটামিন সি এবং ভিটামিন ডি যেন গর্ভবতী মা পেয়ে থাকেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একজন গর্ভবতী মাকে প্রতিদিন সুষম খাবার দিতে হবে, পাশাপাশি বাড়তি পুষ্টিকর খাবার 300 কিলো ক্যালোরি প্রতিদিন তাকে গ্রহণ করতে হবে। গর্ভবতী মা যদি বাড়তি পুষ্টিকর খাবার গ্রহণ না করেন, তবে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে, সাথে মায়ের নিজেরও অপুষ্টি দেখা দিতে পারে। গর্ভস্থ শিশুর 25% মানসিক বৃদ্ধি বা ব্রেইন ডেভেলপমেন্ট এই সময় মায়ের গর্ভেই হয়ে থাকে। তাই মাকে এই সময় ওমেগা 3 বা ওমেগা 6 যুক্ত খাবার যেমন বাদাম, সামুদ্রিক মাছ, রান্নায় ভালো তেল ইত্যাদি দিকে খেয়াল রাখতে হবে বা তাকে গ্রহণ করতে হবে। তাহলে গর্ভবতী মা নিজের ও তার বাচ্চার জন্য সঠিক পুষ্টি সরবরাহ করতে পারবে এবং শিশুর সব ধরনের বৃদ্ধি সঠিক হবে। তাই এই সময়ে স্বাভাবিক খাবারের পাশাপাশি গর্ভবতী মাকে বেশি পুষ্টিকর খাবার দিতে হবে। এজন্য এই সময়ে বেশি পুষ্টিকর খাবারের গুরুত্ব অনেক বেশি।
0: শ্রোতা বন্ধুরা, অনেক তো কথা হলো, চলুন এবারে স্বাস্থ্য বিষয়ক একটি গান শোনা যাক। গানের শিল্পী রাজিয়া মুক্তি, কথা সাজিয়েছেন এনামুল ইসলাম, সুর করেছেন সজল দাশ।

0: শ্রোতা, প্রাত্যহিক জীবনের নানান প্রসঙ্গ কথা আর খানিক সুরের ছোঁয়ায় কখন যেন আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। আমাদের প্রান্তিক পরিবেশনা বেতার কার্টুন, চলুন শোনা যাক।
1: বাবা বাবা বাবা,
2: কি হয়েছে রে রেনু?
1: দুলা ভাই নাই। বাবা ইন্নালিল্লাহি পড়তাছো কেন?
2: এখন কি হবে আমার রে বেনুদার?
1: আহা বাবা, চুপ করো তো, একদম চুপ।
2: খালি শেষ কথাটা কইতে দে।
1: আর কোনো কথা না, আগে আমারটা শুনবা। দুলা ভাই আফার লগে ঝগড়াঝাটি শেষে রাগ করে চলে গেছে রাত দুইটায়। এখন সকালবেলায় নাস্তা দিতে গিয়া সব জানলাম।
2: বেনু কি করে? বেনু
1: দুনিয়ার মানুষে ফোন করতেছে, কারণ দুলা ভাইয়ের ফোন বন্ধ।
2: আচ্ছা, আমি দেখতাছি।
1: কই যাও বাবা?
2: ব্যবস্থা কইরা আসতাছি।
3: কই গেল রে বাবা?
1: জানি না, কইলো ব্যবস্থা কইরা আসতাছে।
3: কিসের ব্যবস্থা?
1: জানি না।
3: জানবি না কেন? বাবা যে আজকাল কি করতে গিয়ে কি করে তা তো সবারই জানা।
1: কিছু করবো না, বাজারে ঘুইরা ফিরা ওই হাতে কইরা একটা কিছু নিয়ে চলে আসবো। বাদ দাও তো বাবার কথা, তোমা গোনা ছুটি কাটাইয়া তিন দিন পরে যাওয়ার কথা। তো দুলা ভাইয়ের এমন কি হইল যে রাইত না পোহাইতেই বেড়ানি শেষ?
3: তুই তো ছোট বইন, তোর কাছে তো আর সব কথা খুইলা কইতে পারি না। যত দিন যাইতাছে মানুষটা ততই নাদান হইতাছে।
1: ও বুঝছি, তোমরা ঝগড়া করছো।
3: হ্যাঁ করছি, তার মাথায় আগুন উঠছে, রাইতেই সে ফিরা যাইব।
1: ও মা কি কও আফা, সন্ধ্যায় আমার আয়সা তো বলল ছুটি শেষ হইলে তোমার আফারে পাঠাইয়া দিয়া আমি থাকুম যে কয়দিন আমার মন চায়।
4: শানু, অশানু, আরে বেনু কবে আসছো?
3: এই তো গত রাইতে।
4: জামাই আসে নাই?
1: গভীর রাইতে গোসা কইরা চইলা গেছে।
4: কি কারণে?
1: ই আফাই বলল ছোট বোন হিসাবে আমার কাছে নাকি খুইলা কইতে পারবো না।
4: বুঝছি, সোজা কেস। কও কি বেনু রানি?
3: উফ স্বাস্থ্য আফা, আপনিও না।
4: হ্যাঁ, সাপের হাতছ বাইদ্যানি সিনে কি নিয়ে যে ঝগড়া হয়েছে ঠিক দোষছি, তাই না?
3: আরে দূর, শানুর সামনে।
4: শানুরও 18 হয়, হয় সব কিছু জানা থাকা ভালো। তো বিয়ের পরে তোমরা কি পদ্ধতি নেছো, কন্ডম না বড়ি?
3: খাইবার বড়ি, কিন্তু সমস্যাটা হইলো গার্মেন্টে চাকরি করি, পালা কইরা দিনে আবার রাইতেও ডিউটি করতে হয়। বড়ি খাওয়ানোর কথা খালি ভুইলা যাই, গত দুই দিন ধরেই ভুল হইতাছে, সেই কারণে আমি না করছিলাম।
4: এইটা লাগে ঝগড়া করুন লাগে? কাছের দোকান থেকে কন্ডম কিনা আনলে তো আপাতত ঝগড়াটা এড়ানো যাইত।
3: ওইটা তো সে পছন্দ করে না।
4: বাবা ঠাড় আছে বেডা।
3: ভাবছিলাম ঘর দুয়ারটা গুছাইবার লাগা দুই তিনটা বছর ভালো করে চাকরি করুম।
4: তাইলে একটা কাজ করতে পারো।
3: কি আপা?
4: জন্মবিরতিকরণের অস্থায়ী অথচ দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে ইমপ্ল্যান্ট করাইতে পারো।
3: ইমপ্ল্যান্ট কি?
4: হাতের কোণের ভিতরের দিকে চামড়ার নিচে অবশ কইরা দেশলাইয়ের কাঠির চাইয়েও ছোট্ট একটা ক্যাপসুল ঢুকাইয়া দেওয়া হয়।
3: ও,
4: সন্তান নিতে চাইলে আবার খোলার ব্যবস্থাও আছে।
3: আচ্ছা আচ্ছা।
4: বিয়ের পর যেমন এই ব্যবস্থা নেওয়া যায়, প্রসবের পরপরও নেওয়া যায়। এক কাঠি লাগাইলে নিশ্চিন্তে তিন বছর কাজ চলে, আর দুই কাঠি লাগাইলে পাক্কা পাঁচ বছর কার্যকর থাকে। তবে ইমপ্ল্যান্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের হাতেই নিতে হয়।
5: থানায় ডায়েরি করে আসছে, জামাই হারানো গিয়েছে, এইবার পুলিশি তারে খুঁজা বাইর কইরা ধইরা আনবো রে মা।
3: হায় আল্লাহ, এইটা কি করছো বাবা?
4: এটা কি করছেন চাচা?
5: না কি করছি।
0: কথা আর সুরের আবেশে এভাবে যদি আরো অনেক সময় আপনাদের সাথে থাকা যেত দারুণ হতো, কিন্তু ছক বাঁধা সময়ের ইশারা যে মানতেই হয়, তাই গুটিয়ে নিতে হচ্ছে আমাদের আজকের আয়োজন ডালা। যাবার বেলায় আর একটি কথা, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলের সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে বাইরে এবং আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন, পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন, আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। গত ১৪ই মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ছুটি শুরুর আগে ২৩শে মে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাদান কার্যক্রম শেষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ১০টি বিশেষ ট্রেন, চলবে আগামী তিন দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল ১০ সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ আগামীকাল বিকেল ৫টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল ৩ ও ৪ও যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয় সৌদি আরবে। আজ ৭ই জিলহজ। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান এবং ১০ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবে। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে জনসংযোগের ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন জনবল গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি আজ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জনসংযোগ কর্মকর্তাদের অবশ্যই জনগণের মনস্তত্ত্ব অনুধাবন করার পাশাপাশি তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচি ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান বলছে তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। খেলার খবর, ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস ঢুলি। ৬৫ বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস ঢুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। জন্মসূত্রে জার্মান হলেও তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ফিটনেসবিহীন যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চালানো থেকে বিরত থাকুন। নিজের এবং যাত্রীর নিরাপত্তা সম্পর্কে সচেতন হন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারের ছাদে ভ্রমণ করবেন না। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। যাত্রাপথে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোমল পানীয় বা অন্য কোনো খাবার গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি প্রতারক চক্রের সদস্য বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানান। দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দিবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন।
3: যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুত গতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ট্রেন, লঞ্চ, বাসের ছাদে কিংবা ট্রাকে ভ্রমণ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অর্থ লেনদেনের সময় কোনো নোট জাল সন্দেহ হলে নিকটস্থ পুলিশের সহায়তা নিন। ট্রাক, লঞ্চ, ট্রলার ইত্যাদি পরিবহনে অতিরিক্ত পশু বোঝাই করবেন না।

অতিরিক্ত যাত্রী হয়ে বাস, লঞ্চ বা ট্রেনের ছাদে উঠবেন না। আপনার ঈদকালীন যাত্রা হোক শুভ এবং নিরাপদ। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমনুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
2: আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ, যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তের ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না, ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। রেল স্টেশনে, বাস ও লঞ্চ টার্মিনালে, যাত্রাপথে পাশের যাত্রী বা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার সামগ্রী ও পানীয় গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি, প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে জানান। ট্রাক, লঞ্চ, ট্রলার ইত্যাদি পরিবহনে অতিরিক্ত পশু বোঝাই করবেন না। পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অর্থ লেনদেনের সময় কোনো নোট জাল সন্দেহ হলে নিকটস্থ পুলিশের সহায়তা নিন।

بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 90 মেগাহার্টজে ও FM 102 মেগাহার্টজে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনোয়া। আমাদের আজকের শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী, উপস্থাপনায় অরণ্য আচার্য।
1: গান গায় আমার মন রে বোঝায়, মন থাকে পাগল পাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। আমরা গানে মাতি, গানে ভাসি এবং গানকে ভালোবাসি, এটাই তো আমাদের সঙ্গীত শিল্পীদের জীবন, তাই না? শুভ দুপুর সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের লোকসঙ্গীতের বিশেষ আয়োজন মন মনোয়ার আজকের পর্বে। সাথে আছে আমার অনন্য আচার্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরের সাথে আছেন। আপনারা আমাদেরকে একই সাথে শুনতে পাচ্ছেন ঢাকা ক 693 কিলো হার্চ, 106-102 মেগা হার্চ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসে। সেই সাথে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেখানে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানাতে পারেন। প্রিয় দর্শক, প্রতি মাসের শেষ রবিবার বেলা 2:20 আমরা হাজির হই আপনাদের একজন পছন্দের শিল্পীকে নিয়ে। আজ কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ আমাদের আয়োজনে গান শোনাবার প্রয়াসে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী। চলুন আমরা আয়োজনে তাকে স্বাগত জানাই। শুভ দুপুর।
2: শুভ দুপুর,
1: কেমন আছেন?
2: ভালো আছি আপু, তুমি কেমন আছো?
1: আমি তো ভীষণ ভালো আছি। এবং যখন কোনো প্রিয় মানুষ আসেন এবং যখন কোনো পছন্দের মানুষ আসেন, প্রিয় আর পছন্দ তো একই জিনিস, কিন্তু আমার কাছে মনে হয় প্রিয় আর পছন্দের মধ্যে বোধহয় আলাদা একটা ব্যাপার আছে, তাই না?
2: জানি না, আমার কাছে মনে হয় একই। যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমার কাছে শুনতে হবে।
1: আমার কাছে মনে হয় এটার একটা আলাদা ব্যাখ্যা আছে। যাই হোক, বেতারের সাথে অনেক বছরের একটা সম্পর্ক এবং সেই সাথে বেতারের এখন যে যে আয়োজনগুলো হচ্ছে, যে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেগুলো আমরা সরাসরি দর্শকদের সামনে তুলে ধরতে পারছি, তো সেটার অনুভূতি কেমন?
2: খুবই ভালো। আসলে গানের শুরুটা তো অনেক ছোটবেলার থেকে, তো বেতারের সাথে ওই সম্পর্কটা অনেক ছোটবেলার থেকে, তো এখন যে নতুনভাবে এই যে আমরা গান গাচ্ছি, ছোটবেলায় কি ছিল দেখা যাইতো না, এখন কিন্তু সেটা চলে গেছে। এখন আস্তে আস্তে সব কিছু মানে টেলিভিশনের মতো হয়ে গেছে।
1: এখন আমরা আমাদেরকে একই সাথে দর্শক শুনতে পাচ্ছেন
2: এবং দেখতে
1: পাচ্ছেন, সেই সাথে দেখতেও পাচ্ছেন, এটা আমাদের জন্য বিশেষভাবে আনন্দের। তাহলে আমরা গানে যেতেই পারি?
2: অবশ্যই যেতে পারি। আমি প্রথমে লালন সাহেবের গান দিয়ে শুরু করব, খাঁচার ভিতর অচিন পাখি।
1: বাহ, শুনে আসি।

0: বাহ, সাহেজির বাণী মানে কিন্তু অমূল্য, কারণ উনি যেভাবে তার যে বাণীর মধ্যে দিয়ে মানুষের জন্য কথা বলে গেছেন, দেহতাত্ত্বিক কথা বলেছেন, আধ্যাত্মিকতার কথা বলেছেন, সেটা কিন্তু অনেক কবিদের লেখায় পাওয়া যায় না। কিন্তু উনি কিভাবে যেন সে কথাগুলোকে বলেছেন সহজভাবে, কিন্তু এটার ব্যাখ্যাটা অনেক কঠিন,
1: অনেক কঠিন, অনেক কঠিন।
0: হয়তোবা আমাদের কাছে মনে হচ্ছে যে লেখাগুলো পড়লে হয়তোবা এটার অর্থ এটা দাঁড়ায়, কিন্তু দেখা যায় যখন আমরা সাহিত্যকে নিয়ে গবেষণা করতে যাই, তাকে বোঝাটা অনেক কঠিন,
1: অনেক কঠিন, আসলে অনেক কঠিন। আমি চেষ্টা করি আসলে তার গান ধারণ করার। আমি সাজির গান গেতে অনেক পছন্দ করি, তুমি জানো
0: অবশ্যই, কারণ আমার সাথে যখন থেকে মৌসুমী আপার পরিচয়, সেই পরিচয়টা একটা অনুষ্ঠানে হয়েছিল, এবং সেদিনই আমি দেখেছিলাম যে আপনার শুরুটা হয়েছিল সাজির বাণী দিয়ে।
1: মানে আমি সারা জীবনে তাই করি, মানে সাজির গান না করলে আমি শান্তি পাই না আর কি। এই জন্য আসলে মনের একটা শান্তির জন্য আমি আসলে সাহিত্যের গান করি।
0: অবশ্যই, আসলে সবার তো একটা নিজস্ব একটা জনরা আছে যে কেউ কেউ এ ধরনের গান গাইতে পছন্দ করেন। বিশেষ করে লোকসঙ্গীতের ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি যে সাহিত্যের বাণী দিয়েই শুরু করতে। তো লালন সঙ্গীতের প্রতি প্রেম সেটা কবে থেকে, মানে সেটা কি গান শুরু করার পর থেকে?
1: না আসলে যখন মানে সাইজের প্রতি প্রেমটা যদি হয়, সেটা আসলে অনেক পরে।
0: আচ্ছা,
1: ছোটবেলায় তো আসলে ক্লাসিক্যাল, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আধুনিক, এগুলো গান শিখতাম। তো আমার দাদা ছিলেন বাউল, তো সেখান থেকে আসলে পাওয়া। দাদা শুধু আমাকে বলতো যে সাইজের গান করো, তোমার কণ্ঠে ভালো আসবে। তো শুনতে শুনতে, তখন ছোট ছিলাম, তখন আর এটা বুঝি নাই, করতামও না। হঠাৎ করে যখন আসলে সাইজের গান করা শুরু করলাম, তখন নিজেই আসলে কখন প্রেমে পড়ে গেছি তার আসলে নিজেও আমি জানি না। এখন তো আসলে তার গান ছাড়া আমার গাইতে ভালো লাগে না, কিন্তু আমি সব ধরনের গান গাই, গাইতে হয়, গাইতে হয় আসলে। আর আমি তো বাংলাদেশ বেতারে আধুনিক আধুনিক গানও করি, ফোক গানও করি। তো এই আসলে এইভাবেই কখন চলে এসছে ভিতরে, নিজেও জানি না।
0: আসলে সব কিছু আমাদের মনের উপরে কিন্তু নির্ভর করে অনেকটা, না?
1: একদম।
0: এই যে যে কোনো একটা সঙ্গীতের প্রতি ভালো লাগা, বা সেটা যখন ভালোবাসায় পরিণত হয়, এবং সেটার প্রতি যে আমরা কবে এই জিনিসটার গভীরে চলে যাচ্ছি, বা কবে এটাকে নিয়ে চিন্তা করছি, বা অতলে ডুবে যাচ্ছি, সেটার আসলে কোনো হিসেব থাকে না আমাদের। তো আমরা পরবর্তী গান শুনতে চাই, কী শুনছি এবার?
1: এবার আমাদের খুবই খুবই প্রিয় বারী সিদ্দিকী স্যার, তার একটি গান গাওয়ার আসলে চেষ্টা করব, দেখি গাইবো। আমি তোর পীড়িতের মরা
0: শুনি।

0: বাহ, এটা আসলে এমন একটা গান যেটা আমাদের শ্রোতাদের হৃদয়ের এমন একটা জায়গায় আছে, যখনই আমরা এই গানটা শুনি আবেগাপ্লুত হয়ে যায়, এবং এই গানের মাধ্যমে আমরা স্মরণ করতে চাই শ্রদ্ধেয় মানে সিদ্দিকে স্যারকে এবং তার যে অসাধারণ সৃষ্টিগুলো, সে সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আমাদের সকলের মাঝে বেঁচে থাকবেন সবসময়। এবং তিনি তো অসাধারণ মিউজিশিয়ানসও ছিলেন বটে, সেই সাথে তার যে সুর, তিনি যখন একটা গানকে সে ক্লাসিক্যালের সাথে লোকসঙ্গীতের যে একটা সংযোগের ব্যাপার, উনি তার প্রতিটা গানই সেটা কিন্তু বুঝিয়েছেন সবাইকে, শ্রোতাদেরকে বুঝিয়েছেন যে দুটো গানের মাধ্যমে কিন্তু একটা গানের সৃষ্টি হতে পারে। তো আমাদের দর্শকরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ফেসবুকে অনেক অনেক কমেন্ট পেয়েছি আমরা, কিছু কমেন্ট পড়ে আসতে চাই। মোহাম্মদ ফারুকুর রহমান আছেন লোহাগাড়া নজমুন নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শিকদার পাড়া থেকে, আছেন ইসমাইল হোসেন, আছেন ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম থেকে, আছেন সম্রাট এমডি ফারুক মুঘল যুক্ত হয়েছেন ঘাটাইল টাঙ্গাল থেকে, আছেন শান্ত ইসলাম এবং তিনি বলছেন যে অসাধারণ গান হয়েছে আপু।
1: অনেক অনেক অনেক ধন্যবাদ, আপনারা সাথেই থাকবেন আশা করি, আর আমি চেষ্টা করব মানে অল্প অল্প করে হলেও মানে প্রিয় আমার যেগুলো মনীষী আছে সবার গানগুলো একটু করার।
0: বাহ, সেই সাথে আরও আছেন রকিবুল ইসলাম ভক্তিপুর রানীপুকুর থেকে, এবং ইসমাইল হোসেন আবারও কমেন্ট করেছেন এবং তিনি ভালোবাসা জানিয়েছেন তার কমেন্টের মাধ্যমে। তাহলে আমরা গানে যেতে চাই, কি গান শুনছি এবার?
1: এবার হাসন রাজার গান শুনবো,
0: শুনি তবে।

0: বাহ, আমাদের স্টুডিও কিন্তু মেতে উঠলো,
1: তাই না?
0: একদমই তাই। আর লোকসঙ্গীত, আর সেখানে যদি ঢোল এবং আমাদের যে যন্ত্রসঙ্গীতে যারা যারা আছেন সেসব গুণী মানুষরা থাকেন, তাহলে তো কোনো কথাই নেই।
1: আসলে খুব সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজনে আমি গাইতে পারছি, অনেক ধন্যবাদ সকলকে। তো আমি এবার যে গানটি করব, এবার হচ্ছে শাহ আব্দুল করিমের একটি গান করতে চাই।
0: অবশ্যই আমরা গান শুনবো, তবে তার আগে এই যে যন্ত্রসঙ্গীত নিয়ে কথা বলছিলাম, একটু আমরা যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে পরিচিত হয়ে আসি, কারণ তাদের মাধ্যমেই কিন্তু আমাদের গানগুলো সুন্দর হয়ে ওঠে এবং সেটা দর্শকদের কাছে একটা অন্যরকম আরাম পায়, মানে কানের শান্তি যেটাকে আমরা বলি, ঠিক সেটাই।
1: ওনারা না থাকলে তো গান গাইতেই পারবো না, এত সুন্দর গান তো হবে না।
0: একদমই তাই। বাঁশিতে আছেন আরিফুল রহমান, দোতারায় আছেন রঞ্জিত কুমার বৈরাগী, কিবোর্ডে আছেন দেবাপাল, ঢোলে আছেন আকাশ, অক্টোপেডে আছেন বিদ্যুৎ রায়, তবলায় আছেন সুমার কুমার বেদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা গানে যেতে চাই, কি গান শুনছি?
1: হ্যাঁ, আব্দুল করিমের গান একটি গাইতে চাই। এই গানটা খুব জনপ্রিয় একটি গান, তার তো অনেক অনেক গান আছে,
0: সকল গানই জনপ্রিয় জনশ্রুত, এবং যখনই আমরা সেই গানগুলো শুনি সেই গানেই মজে থাকি।
1: একদম একদম
0: শুনি।

0: বাহ, শাহ আব্দুল করিম একজন সাধারণ মানুষ তো ছিলেন বটে, এবং তিনি যে গানগুলো রচনা করেছেন খুব সহজ সরল ভাষায় রচনা করেছেন, বিধায় সে গানগুলোকে দর্শক শ্রোতা লুফে নিয়েছে।
1: একদম সহজ গানগুলোই মানুষ আসলে খুব পছন্দ করে আমি যতটুকু দেখেছি।
0: একদমই তাই, এবং এ পর্যন্ত 5 শতাধিক গান রচনা করেছেন, এবং তার 10টি গান বাংলা একাডেমির উদ্যোগে ইংরেজিতে অনুদিত হয়েছে। তিনি এমন একজন মানুষ ছিলেন যে শুধু চেয়েছেন তার গানগুলো শুধু প্রচার হোক।
1: আসলে উনি বেঁচে থাকতে কিছুই পান নাই, এটা খুব কষ্টের।
0: দারিদ্রতার সঙ্গে তো লড়াই করেছেন, এবং যখনই যে সাহায্য করতে চেয়েছেন সেটাও নেননি
1: কখনো না।
0: এটা আসলে মানে শিল্পীর একটা আত্মসম্মানের বিষয়, তাই না?
1: আত্মসম্মানের বিষয় এটা, আসলে ওপরালা সৃষ্টি তো, এটা আসলে অনেক বড় একটা।
0: আমার কাছে মনে হয় শিল্পী বলেই হয়তো বা সেটা সম্ভব হয়েছে, কারণ শিল্পী ছাড়া এই মন মানসিকতা ধারণ করার ক্ষমতা বোধ হয় থাকে না অনেকের,
1: কারো থাকে না।
0: একদম, বেতারের সাথে অনেক দিনের একটা সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক, তো সেটা কত সাল থেকে, এবং যদি কোনো স্মৃতি থেকে থাকে একটু শুনতে চাই।
1: এটা তো আসলে আমার বয়স যখন 5, তখন থেকে গানের শুরুটা। শিশু শিল্পী হিসাবে আমি ঢুকেছিলাম প্রথমে রেডিওতে, সেটা রাজশাহীতে, আমি যেহেতু রাজশাহীর মেয়ে।
0: আচ্ছা,
1: তো সেটা সালটা ছিল 2000।
0: আচ্ছা,
1: তো গানের জার্নিটা আসলে অনেক দিনের,
0: অনেক বছরের।
1: হ্যাঁ, অনেক বছরের। তো আসলে মানে এই গান নিয়ে আল্লাহ যেন সারা জীবন কাটায় দেয়, এটাই আসলে চাওয়া সবার কাছে। সবাই দোয়া করবেন আমার জন্য।
0: অবশ্যই আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা পরবর্তী গান শুনতে চাই।
1: একদম,
0: কি গান শুনছি এবার?
1: এবার যে গানটি করবো এটা সবাই আমরা জানি একদম খুব, আমি গানটা গাই। হ্যাঁ,
0: অবশ্যই অবশ্যই, আমরা শুনে আসি।
1: ওকে।

এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনোয়া। আজকের শিল্পী ছিলেন মৌসুমী আক্তার শ্রাবণী, উপস্থাপনায় অনন্য আচার্য, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ মাজেদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং মনমনুয়া অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছেন সেতু হালদার। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রেড রুফটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রাজধানীর পল্লবীতে শিশু রমেশাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যার ঘটনায় আজই আদালতে অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ এই আদালতে 5-7 দিনের মধ্যেই বিচার কাজ সম্পন্ন করা হবে। সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাত্র উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়ন, সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের ইতোমধ্যে ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। পার্বতীপুর স্পেশাল 10 সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 10:45 ঢাকা বরিশাল মহাসড়কের শঙ্করপাশা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সের সাথে ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। খেলার খবর, সাব ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউনিং টু ওয়ার্ল্ড মিউজিক।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ রাশিদুল গনি।
1: প্রচন্ড গরমে হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান সাগরের তীর থেকে। শিল্পী নুসরাত জাহান মিনি, গানের গীতিকার জেবুন্নেসা জামাল, সুর করেছেন করিম শাহাবুদ্দিন।

শুনছেন আধুনিক গান, শিল্পী নুসরাত জাহান মিনি। এবারের গানের গীতিকার ও সুরকার খান আতাউর রহমান।

0: দোখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন নুসরাত জাহান মিনি।
1: দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি,
2: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, রেজওয়ানুল কবির সুমন, নীলিমা রাশেদ এবং আমি জান্নাতুল ফেরদৌসী লিজা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
3: আয়োজনমালায় রয়েছে ফ্যামিলি কার্ডের গান, গানটি শুনব সমবেত কণ্ঠে। গানে গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন। তারিক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিশেষ আদালতে 5 থেকে 7 দিনের মধ্যেই শিশু রামিসাকে হত্যার ঘটনায় বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়েই জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন ইতিমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন। চলবে আগামী 3 দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, টিকিটের ব্যাপক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সংখ্যক ট্রেন নিয়ে ঘরমুখো মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে সচেষ্ট রেলওয়ে। তিনি বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মনিটরিংয়ের আওতায় রয়েছে রেল লাইন। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 10:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। খেলার খবর। সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে। Thank you.
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার। সবাইকে সাদর আমন্ত্রণ এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের প্রতি রোববারের কথা ও গানের মন কাড়া আয়োজন, আমাদের কথা আমাদের গান শোনার জন্য। আসুন বন্ধুরা, এবারে পরিবেশনায় যাওয়া যাক। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের পুরো সময়টা কাটাব প্রাত্যহিক জীবনের কিছু প্রসঙ্গ কথা আর ভালো লাগা সুরের ছোঁয়ায়। চলুন শ্রোতা, এবার প্রিয় গানের অঙ্গনে যাওয়া যাক। শুরুতে শোনাব বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গান, শিল্পী অনিমা মুক্তি গোমেজ।

বলার অপেক্ষা রাখে না যে আজকের এই কোমল শিশুরাই আগামীর টগবগে তরুণ যুবক, যাদের কাঁধে ভর দিয়ে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। অতএব জাতির ভবিষ্যৎ কর্ণধার এই শিশুদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া চাই সবার আগে। এক্ষেত্রে পারিবারিক ও সামাজিকভাবে সবাই আরও আন্তরিক হব, এমনই প্রত্যয় শোনাব শিশু অধিকারের গান।

বলা হয় নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে। সব গর্ভবতী মায়ের স্বপ্ন, তার কোল আলোকিত করে সুস্থ স্বাভাবিক ফুটফুটে শিশু পৃথিবীতে আসবে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন মা হতে গিয়ে কোনো নারী শারীরিক বিপদের সম্মুখীন হন কিংবা মর্মান্তিক মৃত্যুর শিকার হন। অথচ নিরাপদ মাতৃত্ব নারীর অধিকার, তাই এ ব্যাপারে সবার সচেতনতা প্রয়োজন। বিশেষ করে গর্ভকালীন পাঁচটি প্রধান বিপদ চিহ্ন সম্পর্কে সতর্ক থাকা চাই। শ্রোতা বন্ধুরা, গানে গানে এমনই প্রসঙ্গ শফি মণ্ডলের কণ্ঠে, কথা সাজিয়েছেন নুরুজ্জামান তুষার।

পরিকল্পিত দক্ষ জনগোষ্ঠী একটি দেশের মস্ত বড় সম্পদ, আবার অপরিকল্পিত অদক্ষ জনগোষ্ঠী দেশের কাঁধে বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। ছোট্ট আয়তনের বাংলাদেশে অদক্ষ বিপুল জনসংখ্যার কারণে প্রায় সব উন্নয়ন প্রচেষ্টাই বাধার সম্মুখীন হয়। অথচ প্রিয় এ দেশটিকে আমরা নিয়ে যেতে চাই উন্নতির শীর্ষে, তাই তো জনসংখ্যার সমস্যা নিয়ে এত কথা আর সমস্যা সমাধানে নানান পরিকল্পনা। যে জাতি ভাষার জন্য, স্বাধীনতার জন্য অকাতরে প্রাণ বেরিয়েছে, সে জাতি সম্মিলিত প্রয়াসে জনসংখ্যার সমস্যারও সমাধান করবে, এমন সুদৃঢ় বিশ্বাসে আসুন জনসংখ্যার গান শুনি প্রিয়াঙ্কা বিশ্বাসের পরিবেশনায়। গানটির রচয়িতা গোলাম সরোয়ার শলোক।

শ্রোতা বন্ধুরা, শিমুল পলাশ কৃষ্ণচূড়া রক্তি মাফায় রাঙানো মায়াবী বিকেলে আপনারা কান পেতে আছেন আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে। পরিবেশিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের মন রাঙাতে চাই স্বাস্থ্য বিষয়ক গানের সুরেলা ছোঁয়ায়। গীতিকার কুটি মনসুর, গানটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন।

এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এই সত্য উচ্চারণই বলে দেয় জগৎ সংসারের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা। আমাদের সংবিধানেও নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত, কিন্তু বাস্তবে নারীরা যখন নানান ক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তা ভীষণ উদ্বেগ আর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই নারীদের যথাযথ মর্যাদা ও অধিকার সুপ্রতিষ্ঠিত হলেই কেবল এ সমাজ দেশ সত্যিকার অর্থে উন্নত, নিরাপদ, সুন্দর হতে পারে। এবারে নারী অধিকারের গানে কণ্ঠ দিয়েছেন জুলি শর্মিলা।

বন্ধুরা, একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে সবুজের পরিমাণ কমে যাওয়া, অন্যদিকে যান্ত্রিক সভ্যতার কারণে পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় প্রাকৃতিক পরিবেশ আজ অত্যন্ত বিপন্ন। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষার ঢাল ওজন স্তর ক্ষয়ে যাচ্ছে দ্রুত, আর এর বিরূপ ফল হিসেবে গোটা বিশ্বে জলবায়ুর পরিবর্তন ভীষণ উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্বজুড়ে পরিবেশ বাঁচাতে এত সব আয়োজন, কত না পরিকল্পনা। আব্দুল বারী হাওলাদার সাজানো কথামালায় মেলোডি সাধনা সরকারের কণ্ঠেও পরিবেশ নিয়ে ভাবনা চিন্তার এমনই সুরেলা উচ্চারণ।

বন্ধুরা, জীবন তো একটাই, তাই জীবনকে সাজাতে হয়, রাঙাতে হয় এই এক জীবনেই। জীবনকে অর্থবহ করে তুলতে চলতে হয় সঠিক পরিকল্পনা মাফিক, সময়ের কাজটি করতে হয় সময় মতো, তবেই জীবনের চাওয়াগুলো পাওয়া হতে থাকে একে একে, সফলতা ধরা দেয় জীবনের পরতে পরতে। আর এর পেছনে বিরাট ভূমিকা রাখে দুর্ভাবনাহীন নির্ঝঞ্ঝাট পারিবারিক জীবন। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ পরিকল্পিত ছোট পরিবারই কেবল কাঙ্ক্ষিত প্রশান্তির পরিবেশ বজায় থাকে। নিয়ন্ত্রিত জনসংখ্যার পরিকল্পিত পরিবারই শান্তিময় সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার মূল চাবিকাঠি। তাই দুইয়ের অধিক সন্তান নিয়ে অযথা সংসারের বোঝা বাড়ানো আর নয়। শ্রোতা বন্ধুরা, এবারে জনসংখ্যা বিষয়ক গান গেয়েছেন স্ম খায়রুল ইসলাম।

কৈশোরের সময়টা মানব জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্পর্শকাতর। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তন সূচিত হয় এবং তারা নিত্য নতুন অনুভূতির সাথে পরিচিত হতে থাকে। অনেকেই এই হঠাৎ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে ঘাবড়ে যায়। লজ্জায় কিংবা ভয়ে তারা স্বাভাবিক জীবনযাত্রা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চায়, যা তাদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশে বাধার সৃষ্টি করে। বয়সন্ধিকালীন এ সংকট কাটিয়ে উঠতে পরিবারের সদস্যদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অভিভাবকদের সঠিক নির্দেশনা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। শ্রোতা বন্ধুরা, বয়সন্ধিকাল সম্পর্কিত এবারের গানটির শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম।

বন্ধুরা, আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান জুড়ে বিভিন্ন বিষয়ে বৈচিত্র্যময় সুরের পরশ থাকলেও ঘুরে ফিরে জনসংখ্যার প্রসঙ্গই যেন মাথায় ঘুরপাক খায়। কেননা এদেশের অপরিকল্পিত বিপুল জনসংখ্যায় যে হাজারো সমস্যার উৎস।

0: বন্ধুরা, সময়ের কথা ও সুরের রেশ ধরে আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় প্রান্তসীমায়। চিঠি পাঠাবার ঠিকানা আমাদের কথা আমাদের গান, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরবাংলা নগর, ঢাকা 1207। ইমেল আইডি akagphnc@gmail.com।
1: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
0: আজ রাত 8:10 আমাদের পরবর্তী আয়োজন সখী সংসার সোনার আগাম আমন্ত্রণ জানিয়ে বলে যাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আয়োজনমালে এবারে রয়েছে ভক্তিমূলক গান সমবেত কণ্ঠে। গানের রচয়িতা আব্দুল হাই আল হাদি, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: আপনার
1: এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
3: আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
4: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু কথা কি সত্যি?
3: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
3: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
3: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
3: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
3: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবাও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করব না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পর শুনবেন খবর, প্রথমেই ইংরেজিতে, পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Nausheen Farhan Noor. Prime Minister Tariq Rahman has said Bangladesh is steadily moving towards clean energy, a green economy and a self-reliant energy system. He said this while addressing the inaugural ceremony of the Renewable Solar Power On-Grid Rooftop initiative at Jatiyo Shongshad Bhavan today. The Prime Minister said Renewable Solar Power On-Grid Rooftop is not only a power generation project but also a symbol of Bangladesh's sustainable future. Tariq Rahman said the Jatiyo Shongshad Bhavan designed by Louis Icahn is undoubtedly a symbol of the country's democracy. He said by utilizing solar energy on the rooftop of this building, they're trying to demonstrate the leadership must be reflected not only in policy but also in practical action. At the request of the Prime Minister, Jatiyo Shongshad Speaker Major Retired Hafizuddin Ahmed B. Bikram formally inaugurated the Renewable Solar Power on Grid Rooftop initiative. Officials of the Center for Rehabilitations of the Paralyzed, CRP, have paid a courtesy call on Prime Minister Tariq Rahman. The meeting took place at the Prime Minister's office in the Cabinet Divisions at the Secretariat. Prime Minister Press Wing informed this today. During the meeting, discussions were held on rehabilitation activities for people with paralysis. CRP officials briefed the Prime Minister on the organization's ongoing activities, treatment services, and the various aspects of the rehabilitation support. Among others, CRP founder and coordinator Valerie A. Taylor and executive director Professor Dr. Mohammad Sohrab Hussain were present at the time. Home Minister Salahuddin Ahmed has said the trial in the rape and the murder of Ramisa at Pollubi could be completed within 5 to 7 days. He said at a dialogue organized by Bangladesh Secretariat Reporters Forum at the Secretariat today. Referring to a series of the recent violence against girls, including an incident at Kolapakan, the minister said such crimes reflect a broader social and the moral decline. He said a special public prosecutor has been appointed to handle the case. Meanwhile, police press charge against the two accused Sohel Rana and his wife in the case filed over the rape and murder of Ramisa in the capital's Pollubi area. Information and Broadcasting Minister Johiruddin Shopun has said, in the modern era, any information without data is merely a personal opinion or idea. He called upon public relations officers to rely on the specific and the objective data in preparing any message. The Information and Broadcasting Minister made the call while speaking as the chief guest at the training program for public relations officers of the various ministries in the capital today. He said, the current era is the age of the accurate data or statistics. It is not possible to determine what officers are doing at the field level or how the government's messages is reaching the people based on words of your mouth or perception. Johiruddin Shopun said, to ensure the acceptability and the authenticity of the information, there must be accurate data behind it. He also said, data-based publicity can remove confusion and create the right perception or idea in the public mind. State Minister for Information Yasir Khan Chaudhry spoke as a special guest at the event. A 7-day public holiday will begin tomorrow on the occasions of Holi Eid al-Adha. Today was the last working day in all offices of the country. City dwellers have already started leaving Dhaka to celebrate Eid with their near and the dear ones. The pressure of people heading home is increasing at train, bus and launch station. 10 special trains are playing on different routes from today to tackle the extra pressure of homebound people on the upcoming Eid al-Adha. The train will continue for the next 3 days. The special railway service began with the Parbatipur Eid Special 10, starting its journey from Parbatipur to Jaipur in the morning. On the return journey, Parbatipur Eid Special 9 will depart from Jaipur to Parbatipur at 5 p.m. tomorrow. Chandpur Eid Special 1 and 2 and Tista Eid Special 3 and 4 will also start their journey from tomorrow. The railway authority said after Eid, similar special services will start to run for the return passengers. The Holy Hajj will formally begin in Saudi Arabia tomorrow. The rituals of the Holy Hajj begin with the Muslims staying in Mina on the 8th of the month of Dhul-Hajj. Today is the 7th of Dhul-Hajj in Saudi Arabia. The day after the stay in Mina, pilgrims will stay in Arafat, and on 10th of Dhul-Hajj, they will complete the formalities of the Hajj by sacrificing animals and throwing stones at the devils to gain the contentment from Allah. The pilgrims are staying in Makkah today with the aim of performing the Hajj smoothly. Saf football and Saf women's football championship is going to start from tomorrow in Indian city of Goa. Saf women's football championship will be continued till 7th June. Bangladesh will play in Group B. In this group, Bangladesh will face India and Maldives, while Nepal, Sri Lanka and Bhutan will face each other in Group A. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Dhaka, Mymensingh, Kumila, Chattogram and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলো প্রস্তুত রয়েছে। ব্যবসায়ী ও খামার উদ্যোক্তারা বলছেন, এবছর বিশেষ করে ঢাকাসহ দেশের শহরাঞ্চলগুলোতে মোট ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে ঘিরে প্রতিবছর দেশ জুড়ে বিপুল পরিমাণ গবাদি পশু বেচাকেনা হয়। এ সময় লাখো পরিবার কোরবানির জন্য পশু কেনেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর এবারের সম্ভাব্য চাহিদার তুলনায় 22 লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এবছর রাজধানীতে 27টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 16টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 11টি হাট থাকবে। পাশাপাশি পশুর স্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে 20টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক সক্রিয় থাকবে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এছাড়া জালনোট প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসানো হচ্ছে। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI, ফরেন চেম্বার, BGMEA, BKMEA, ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.২৫, ক্রয় ১২২.২০, ইউরো বিক্রয় ১৪৪.৪৫, ক্রয় ১৪১.৭৮, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.২৩, ক্রয় ১৬৪.০৮, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.০৭, ক্রয় ৩২.৪০, দিরহাম বিক্রয় ৩৩.৭৩, ক্রয় ৩৩.১০, কুয়েতি দিনার বিক্রয় ৪০৩.৮০, ক্রয় ৩৯৬.২৫, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৪.৮১, ক্রয় ৯৪.৯৬। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩১.২৪, ক্রয় ৩০.৬২ এবং থাই বাত বিক্রয় ৩.৭৯, ক্রয় ৩.৭২। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার কোনো বিকল্প নেই, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ। এবং আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের পরিচয় দাও।
4: আসসালামু আলাইকুম, আমি মাহজাবিন জেরিন পুষ্পিতা, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ ঢাকা।
5: আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ ঢাকা।
3: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব প্রাণীর খাদ্য পুষ্টি নিয়ে, তাই তো?
4: Yes, sir.
3: আচ্ছা, প্রথমে আমি একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে যে আসলে খাদ্য বলতে এবং পুষ্টি

0: যারা শোষিত সেটা হলো মূলত পুষ্টি, যারা যেটাকে ব্যয় করে দিয়ে তার কার্যক্রমগুলো মানে সম্পাদিত করে।
1: আচ্ছা, পুষ্পিত কি একমত মাহবুবের সাথে?
2: জি স্যার।
1: সহজ কথায় যে খাদ্য বলতে আসলে আমরা যা খাওয়া যায়, আহার্য যা কিছু, তাকেই আমরা খাদ্য বলি। তবে সেটা ভ্যারি করে মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানুষের সংস্কৃতির দিক থেকে, এটা ভ্যারি করে। তবে যেগুলো হালাল, যেগুলো খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলোকে আমরা কি বলছি?
2: খাদ্য।
1: খাদ্য বলছি, এটা হচ্ছে আমি মানে একদম সিম্পলিফাইড একটা ডেফিনেশন বলবো। কিন্তু মূলত খাদ্য আমরা তাকেই বলবো যে যে সকল বস্তু খাওয়ার পর দেহ শোষিত হয়ে বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেগুলো সম্পাদিত হবে এবং দেহের গঠন
2: বৃদ্ধি,
1: শারীরবৃত্তীয় কাজগুলো স্বাভাবিকভাবে হবে, তাকে আমরা কি বলবো?
2: খাদ্য।
1: খাদ্য বলবো। তো এখানে এই যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বা শারীরবৃত্তীয় কাজের কথা বললাম, এর মধ্যে কি কি আছে? ধরো পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মশক্তি, তাপ উৎপাদন, এই বিষয়গুলো কিন্তু আসবে, তাই না? তাহলে এগুলোকে আমরা বলছি খাদ্য। এখন যদি বলি পুষ্টির কথা, পুষ্টি বলতে আসলে কি বুঝি?
2: খাদ্য থেকে শোষিত যে উপাদানগুলো আমাদের শরীরের, এই যে আপনি বললেন তাপ উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদন বা বৃদ্ধি, তারপরে হচ্ছে আমাদের শারীরবৃত্তিক বিভিন্ন কার্যাবলীর সম্পাদন, আমাদের দৈহিক বৃদ্ধির নিয়ন্ত্রণ, এই কাজগুলো খাদ্য থেকে শোষিত যেই উপাদানগুলো করে এগুলোকে বলা হচ্ছে পুষ্টি।
1: পুষ্টি, তার মানে এক্ষেত্রে মূলত খাদ্য উপাদানগুলোকে আমরা সাধারণত কি বলতে পারি?
2: পুষ্টি
1: উপাদান হিসেবে বর্ণনা করতে পারি। আচ্ছা, খাদ্যের উপাদানের কথা যেহেতু আসলো, খাদ্য উপাদান এটা অনেক পড়েছো তোমরা না ছোটবেলায়? কয়টা উপাদান?
2: ছয়টা,
0: প্রধানত তিনটা, আর এছাড়াও আরো তিনটা আছে, মানে মূলত ছয়টা,
1: মোট ছয়টা।
0: মোট ছয়টা
1: কি কি?
0: আমিষ, শর্করা, তারপর স্নেহদ্রব্য, তারপর হলো ভিটামিন, তারপর হলো খনিজ লবণ ও পানি।
2: আর এক ধরনের আছে রাফেজ।
1: রাফেজ, যেটা আমরা খাদ্য আর খাদ্য বলি, তাই স্যার? হ্যাঁ, এটা আসলে রাফেজ কে আলাদা তুমি করতে পারো, আবার না করলেও চলে। কারণ রাফেজ আসলে এই যে খাদ্য উপাদানগুলোর কথা বলা হলো, বিশেষ করে ওই ভিটামিন এবং খনিজের কথা যে বলা হলো, তার মধ্যেই কিন্তু চলে আসে। তুমি যখন একটা ফল খাচ্ছ, তুমি যখন একটা গোটা ফল খাচ্ছ, আর সমৃদ্ধ, তখন কিন্তু তুমি আসলে রাফেজ কনজিউম করছো। তুমি যখন কার্বোহাইড্রেট কনজিউম করছো, সেখানে কিন্তু রাফেজ
2: আছে, রাফেজ অলরেডি থাকতেছে,
1: তাই না? তো অনেক খাদ্য উপাদানের মধ্যে এটা আছে। আচ্ছা, তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের জীবন ধারণের জন্য খাদ্য তো অপরিহার্য, তাই না? কিন্তু সুস্বাস্থ্যের জন্য দরকার
2: সুষম খাদ্য,
1: সুষম এবং পুষ্টিকর খাদ্য।
2: জি স্যার।
1: খাদ্য তো অনেক আছে, মুখরোচক খাদ্য, দৃষ্টিনন্দন খাদ্য, কত খাদ্যই তো আছে যা দেখতে লোভনীয় কিন্তু আসলে শরীরের জন্য উপকার তো করেই না,
2: বরঞ্চ
1: ক্ষতি করে। এরকম খাবারের তো অভাব নেই।
2: জি স্যার।
1: তো সেইগুলো খাদ্য, কিন্তু সেগুলো আসলে পুষ্টিকর খাদ্যের মধ্যে পড়বে না। তো খাদ্যের কথা যখন আমরা বলবো, তখন কিন্তু আমরা এই পুষ্টিকর এবং সুষম খাদ্যের কথাই বলবো। আচ্ছা, তো এই খাদ্যই জীবকোষে জারিত হয় আমরা জানি, এবং দেহে তাপ এবং শক্তি তৈরি করে। আমরা ইতিমধ্যে জেনেছি যে শ্বসন প্রক্রিয়ায় মূলত যখন অক্সিজেনটা গৃহীত হয়, প্রত্যেকটা কোষে গিয়ে সেই অক্সিজেন কি করে, কোষস্থিত খাদ্যটা, অর্থাৎ যেটা পরিপাকের অংশ। পরিপাকের অংশ বলতে তুমি যখন খাদ্য গ্রহণ করছো, খাদ্য তোমার কোষ রিসিভ করছে। তো একটা খাদ্য তুমি যে ফরম্যাটে খাও, কোষ তো ওই ফরম্যাটে রিসিভ করতে পারে না। তাহলে কোষের গ্রহণ উপযোগী উপাদানে তার পরিণত হতে হয়। এই যে একটা কঠিন জটিল খাদ্যবস্তুকে যে প্রক্রিয়াটা সরল, তরল এবং কোষে গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করে, এই প্রক্রিয়াকে আমরা বলছি
2: পরিপাক।
1: ফলে সেই খাদ্যটা তোমার কোষের মধ্যে কিন্তু স্থিত থাকে। সেটা হলেই কিন্তু তুমি সেখান থেকে শক্তিটা পাবে না, যতক্ষণ না পর্যন্ত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনটা গিয়ে তোমার ওই খাদ্যটাকে জারিত করছে।
2: জি স্যার,
1: তাই তো। তো সেক্ষেত্রে এই পরিপাকের সাথে শ্বসনের একটা
2: সম্পর্ক আছে,
1: গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে কি হয় যে জারিত করা হলো, জারিত যখন হইল তখন শক্তি উৎপাদন হয় এবং সেই শক্তি কিন্তু আমরা মূলত আমাদের কাজকর্মে ব্যয় করি।
2: জি স্যার,
1: তাই না? তো এটাই মূলত খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য। আমরা যে বলি সার্ভাইভ করা, সার্ভাইভ করা মানে কি? এই যে আমরা বেঁচে আছি, বেঁচে আছি, আমাদের একটা মিনিমাম একটা শক্তি তো খরচ হচ্ছে। তুমি যদি কোনো ধরনের কোনো কাজ নাও করো,
0: জি স্যার,
1: তারপরেও তোমার কি ক্যালোরি খরচ হবে না?
2: জি স্যার,
1: হবে তো।
0: জি স্যার, প্রতিনিয়ত আমাদের হার্ট কাজ করতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এই জন্য তো মানে শক্তির প্রয়োজন আছে।
1: আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো তো অব্যাহত থাকে।

0: আমরা যখন জীবিত আছি প্রত্যেকটা জীবিত প্রাণীর মধ্যে কি হয়, শারীরবৃত্তিক কাজ চলে, সে কাজ করুক বা নাই করুক, তার মানে মিনিমাম একটা এনার্জি কিন্তু ওখানে খরচ হচ্ছে, যেটা আমরা বিপাক বলি। তো এই যে শক্তিটা ক্ষয় হওয়া, ব্যয় হওয়া, মূলত হবে কখন? শক্তিটা তুমি খরচ করতে পারবে কখন?
1: যখন তুমি উৎপন্ন হবে,
0: উৎপন্ন হবে। কখন উৎপন্ন হবে?
2: যখন খাবারটা গ্রহণ
0: করতে হবে, তাই না? তার মানে আমাদের এই যে সুষম খাদ্যের কথা বলছি, এই খাদ্যের যে উপাদানগুলো আছে, ছয়টি উপাদান, এগুলোর সম্মিলিত যে উপস্থিতি, এটা কিন্তু খুব দরকার সুস্বাস্থ্য যদি আমরা মেনটেন করতে চাই। তো এক এক করে যদি আসি এই উপাদানগুলোর কথায়, প্রথমে যদি আমি বলি কার্বোহাইড্রেট বা শর্করার কথা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কোন জাতীয় খাবারকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা বলি বলো?
1: ফলমূল শাকসবজি থেকে আমরা যে খাবারগুলো পাই।
0: ফলমূল শাকসবজি থেকে
2: মূলত স্যার?
0: হ্যাঁ, ফলমূল শাকসবজি থেকে, সবগুলো থেকে না, পাই কিছু কিছু ফলমূল থেকে, কিন্তু মূলত এগুলো যে আমরা যে খাবারটাকে প্রধান খাবার হিসেবে গ্রহণ করি,
1: সেটা চাল,
0: ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি,
1: আটা, ময়দা,
0: তাই না?
1: জি স্যার।
0: তারপরে আলু, সবজি হিসেবে যে খাচ্ছ, এগুলোতে সবগুলোতে কি আছে?
1: কার্বোহাইড্রেট,
0: কার্বোহাইড্রেট আছে। তো এটা তুমি যদি গাঠনিক ভাবে বিশ্লেষণ করো, তুমি তিনটা জিনিস পাবে, কি কি?
1: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন।
0: কার্বন, হাইড্রোজেন,
1: অক্সিজেন,
0: মূলত এই তিনটা কম্বিনেশনে কার্বোহাইড্রেটটা ফর্ম হয়।
2: জি স্যার।
0: এবং এটা মূল কাজ হচ্ছে শরীরে শক্তি উৎপাদন করা। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এগুলোতে বিভিন্ন ভাবে সঞ্চিত থাকে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা যখন এই মানে সঞ্চিত খাদ্যটা গ্রহণ করি, তখন আমরা সেখান থেকে সেই কার্বোহাইড্রেটটা পাই। যেমন ফলের রসে থাকে কি?
1: গ্লুকোজ
0: থাকে, দুধে ল্যাকটোজ থাকে, গম, আলু, চাল, এগুলোতে স্টার্চ থাকে, আমরা জানি। এগুলো হচ্ছে শর্করাজাত খাবারের বিভিন্ন রূপ, তাই না? তো এই গঠন পদ্ধতি অনুসারে যে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের কথা বলছি, গঠিত হয় এই শর্করারও কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ হয়, তার গঠনের উপর ভিত্তি করে, সরল, জটিল, এরকম। সরল জটিল বলতে এক্ষেত্রে আমরা সাধারণত এক শর্করা, দ্বি শর্করা,
1: বহু
0: শর্করা এরকম বলি। ইংরেজিতে বললে যেটাকে আমরা বলি মনোস্যাকারাইড,
1: ডাইস্যাকারাইড,
0: পলিস্যাকারাইড। পার্থক্যটা কি? মনোস্যাকারাইড এটা আসলে মানে এক মনোমা বিশিষ্ট একটা শর্করা, ডাইস্যাকারাইড হচ্ছে
1: দুই মনোমা বিশিষ্ট একটা শর্করা,
0: আর বহু
1: পলিস্যাকারাইড হচ্ছে
0: অনেক
1: মনোমা বিশিষ্ট একটা
0: বা পলিমার বিশিষ্ট শর্করা। এক্সাম্পল কি?
2: মনোস্যাকারাইডের জন্য গ্লুকোজ, ডাইস্যাকারাইডের জন্য সুক্রোজ, আর হলে গিয়া
0: ল্যাকটোজের মধ্যে পড়বে,
2: সুক্রোজ ল্যাকটোজ, আর হলে গিয়া বহু শর্করার জন্য শ্বেতসার,
1: গ্লাইকোজেন,
0: গ্লাইকোজেন। আচ্ছা, এগুলো উদাহরণ বললে, কিন্তু উৎস যদি বলি,
2: গ্লুকোজের জন্য মধু, আর
1: ফলের রস,
2: ফলের রস, তারপর হলে
1: সুক্রোজের জন্য চিনি,
2: দুধ,
1: ল্যাকটোজের জন্য দুধ, তারপরে হচ্ছে শ্বেতসারের জন্য শ্বেতসার, গ্লাইকোজেনের জন্য চাল, আটা, গম,
0: এছাড়াও বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি,
2: সবুজ শাকসবজি
0: পাওয়া যাবে, তাই না?
1: জি স্যার।
0: এই যে শর্করার কথা বলছি, তার মানে মানব পুষ্টির জন্য তুমি এক শর্করা বলো, দ্বি শর্করা বলো, বহু শর্করা বলো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এই জন্য, কারণ শক্তি উৎপাদনটাই হচ্ছে
1: শর্করা,
0: এই শর্করার কাজ, তাই না?
2: জি স্যার।
0: বিশেষ করে সরল শর্করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ,
2: কারণ আমাদের দেহ সরাসরি সরল শর্করাটা,
0: আমাদের দেহ
1: সরল শর্করাকে সরাসরি গ্রহণ করতে পারে
0: এবং শোষণ করতে পারে,
2: জি স্যার,
0: তাই না? সেদিকে কিন্তু এটা খুবই
1: গুরুত্বপূর্ণ।
0: অন্যান্য যেগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে যে পরিপাকের মাধ্যমে সরল শর্করায়
1: পরিণত হয়,
0: তারপরে যোগ্য হয়। আচ্ছা, তো এগুলো বললাম আমরা কিছু কথা,
2: শর্করা বা কার্বোহাইড্রেট,
0: কার্বোহাইড্রেট বা শর্করার কথা। যদি আমরা প্রোটিন বা আমিষের কথা বলি,
2: স্যার, প্রোটিন আমিষের ক্ষেত্রে এখানে গাঠনিক উপাদানের ভিতরে একটু ভিন্নতা দেখা যায়, এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে নাইট্রোজেনটা বেশি দেখা যায়,
0: ওই তিনটার সাথে নাইট্রোজেনটা
2: বেশি থাকবে। আচ্ছা, আর প্রোটিনের উৎস বলতে স্যার, আমিষের তো অনেকগুলো উৎস রয়েছে, এই উৎসকে আবার স্যার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো উদ্ভিদ আমিষ,
0: মানে
2: আমাদের দেহ পরিচালনার জন্য যে শক্তিটা, শক্তিটা পাই আমরা শর্করা থেকে, আর আমাদের দেহের যে দৈহিক যে গঠনটা, এটা হয় মূলত প্রোটিন থেকে।
0: গুড। তার মানে আমাদের এই যে পেশি বলি না আমরা, মাংস বলি, এটার গাঠনিক মূল উপাদান কিন্তু প্রোটিন, তাই তো? এবং এই যে দেহের যে বৃদ্ধি হয়, ক্ষয় পূরণ হয়, সেক্ষেত্রে মূল ভূমিকা পালন করে
1: আমিষ
0: বা প্রোটিন। তো সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান। তো আমরা যে উৎসের কথা বলছিলাম, আমিষের উৎস আসলে অনেক আছে, মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে শিম, ডাল অনেক কিছু। তো মোটা দাগে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা তুমি দেখবা যে উদ্ভিজ্জ উৎস থেকে তুমি পাও, উদ্ভিদ থেকে পাও, আর একটা কোথা থেকে পাও? বিভিন্ন প্রাণী থেকে, যেটাকে আমরা প্রাণীজ আমিষের উৎস বলি। তো উদ্ভিজ্জ উৎস গুলো কি?
2: ডাল, তারপর চীনা বাদাম,
0: বিভিন্ন ধরনের যে বাদাম, তাই না, বিভিন্ন ধরনের ডাল, সিমের বিচি, এইগুলো। এছাড়াও সয়াবিনের নাম শুনছো তুমি? সয়াবিন আমরা কি জানি নরমালি,
1: সাধারণত তেল হিসেবে আমরা চিনি,
2: কিন্তু সয়াবিন একটা ফল আছে আর কি, যার থেকে তেলটা তৈরি হয়।
0: ফল আছে, আচ্ছা, সেটা খেলে আমি সেটা পাওয়া যায়, মানে অভাব পূরণ হয়।
2: জি স্যার,
0: সয়াবিনের যে বড়ি বলে,
1: বড়িও থাকে, এটা রান্না করে খাওয়া যায়।
0: হ্যাঁ, কিন্তু যারা ভেজিটেরিয়ান আছে,
2: জি স্যার,
0: বা নিরামিষ
1: খায় আর কি,
0: যারা খায় নিরামিষ ভোজী, তারা কিন্তু ওই নিরামিষ ভোজী মানে হচ্ছে মাছ মাংস খায় না, তারা ওই প্রোটিনের ঘাটতিটা পূরণ করে
2: সয়াবিন,
0: এই সয়াবিন থেকে অনেকই আর কি। ঠিক আছে, তো সেদিক থেকে সয়াবিন বলতে শুধু তেলও বোঝায় না, এই উৎসটাকেও বোঝায়। তো এগুলো গেল উদ্ভিজ্জ উৎসের কথা। প্রাণীজ উৎসের কথা যদি বলি,
2: মাছ,
1: মাছ মাংস, ডিম, দুধ,
2: চকলেট বা কলিজা, ঘি,
0: তো এই যে উপাদানগুলোর কথা বললাম, মাছ মাংস দুধ ডিম, এগুলো তো সব হাই প্রোটিন রিচ ফুড। জি
1: স্যার,
0: তো এসব খাদ্যের আসলে আলটিমেট ফেট কি, মানে প্রোটিনের আলটিমেট পরিণতি কি, যে খাবারটা ধরো খেলো মানুষ,
1: স্যার, এটা অ্যামিনো অ্যাসিডে পরিণত,
2: অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত
0: হয়, কি হয় এটা হইলে? অ্যামিনো অ্যাসিড কেন প্রয়োজন? সহজ কারণ হচ্ছে আমাদের শরীরের যে গঠন, তো এই প্রোটিনের কিন্তু আলটিমেট ফেট কিন্তু ওই অ্যামিনো অ্যাসিডে
2: পরিণত হয়।
0: জি স্যার, বুঝতে পেরেছো?
1: জি স্যার,
0: তো এই জন্য আমরা প্রোটিনটা কনজিউম করি। তো প্রোটিন আসলে অনেকভাবেই তো খাওয়া যায়, রান্না করি আমরা বেশিরভাগ সময় খাই, কিন্তু অনেক সময় হয় কি যে তুমি একাধিক প্রোটিন জাতীয় যে খাবার তুমি মিক্স করলে রান্না করা যায়, কিন্তু অ্যামিনো অ্যাসিডের যে রেশিও সেটাতে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। সেক্ষেত্রে তুমি চাইলে বিভিন্ন প্রোটিন রিচড ফুড একসাথে মিক্স করে, মানে যার যেরকম সামর্থ্য, যার যেরকম ইচ্ছা, হ্যাঁ, সেভাবে করে কিন্তু সে নিজের মতো করে একটা ফুড চার্ট বা ডায়েট চার্ট তৈরি করে নিতেই পারে, যেখানে প্রোটিনের একটা যে নির্দিষ্ট পরিমাণ তার থাকা উচিত সেটা সে এনশিওর করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী যে খাদ্য উপাদান সেটার কথায়, সেটা কি?
2: স্নেহদ্রব্য,
0: স্নেহদ্রব্য বা যেটাকে আমরা লিপিড বা চর্বি জাতীয় খাবার বলি, এটার মূল কাজ কি আসলে?
2: স্যার, লিপিড মূলত আমাদের দেহে তাপ শক্তি উৎপাদন করে, মানে যে এরকম কিছু একটা,
0: দেহে তাপ উৎপাদন করবে, শক্তিও সে উৎপাদন করে, তার মূল কাজটা কি? তাপ উৎপাদন। এবং যেহেতু শক্তি উৎপাদন বা তাপ উৎপাদন, শক্তি উৎপাদনের সাথে একটা সম্পর্ক আছে, তার মানে এটা গঠন কিন্তু অনেকটা ওই কার্বোহাইড্রেটের মতো, কারণ ওখানে গঠনিক উপাদানগুলো
2: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন,
0: কার্বন, হাইড্রোজেন,
1: অক্সিজেন
0: এবং অক্সিজেন। আচ্ছা, তো মূলত আমরা ফ্যাট শব্দটা শুনলেই একটু মানে নেগেটিভ মনে হয়, চর্বি, চর্বি জাতীয় খাবার, এটা খাওয়া কি ভালো, খাওয়া তো ঠিক না, এরকম একটা কথা। কিন্তু এটার একটা নির্দিষ্ট পরিমাণ শরীরে কি
1: থাকতেই
2: হয়,
0: থাকতে হয় ত্বকের নিচে, ত্বক বলতে আমাদের যে স্কিন আছে এর নিচে সাধারণত এই ফ্যাটটা জমা থাকে।
1: জি স্যার,
2: জি স্যার,
0: তো যখন মানে পাকস্থলী, জি স্যার, অনেকক্ষণ ধরে খাবার বিহীন অবস্থায় থাকে, ধরো অনেক সময় হয় না যে আমরা কাজের ব্যস্ততায় রোজা রাখি বা আমরা মানে একটু না খেয়ে থাকি, অনেক সময় থাকা হয়ে যায়, তখন তো আমাদের সার্ভাইভ করতে হয়, আমরা সার্ভাইভ করি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এইভাবে। সুতরাং এই যে তখন কি হয়, এই যে আমাদের ফ্যাট বার্ন হয় এবং আমাদের যে মিনিমাম যে এনার্জিটার প্রয়োজন হয়
1: সেটা ফ্যাট থেকে আসে,
0: তাই না? তো এই জন্য চর্বি আসলে শরীরের জন্য প্রয়োজন, তবে অতিরিক্ত চর্বি এটা শরীরের জন্য ক্ষতিকর, কারণ তখন হচ্ছে অনেক ডিজিজের আবার সূত্রপাত হয় এটা দিয়ে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা যদি রেশির কথা বলি, যে কার্বোহাইড্রেটের কথা বললাম, প্রোটিনের কথা বললাম, সেই তুলনায় এই ফ্যাটে বা লিপিডে, যেটাকে আমরা স্নেহ জাতীয় খাদ্য বলছি, সেখানে প্রায় দ্বিগুণ ক্যালোরি থাকে। তো সেই হিসেবে কিন্তু এটার পরিমাণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শর্করা জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার তুমি যে পরিমাণে খাবে, তুমি স্নেহ জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার খেতে পারবে না, খাওয়া উচিত হবে না, কারণ কি, তখন ওইটা তোমার তো নিড না এতখানি, কারণ ওটার নিডটা কিন্তু সামান্য
2: 50-60 গ্রাম।
0: হ্যাঁ, তো এখন তুমি যদি তার চেয়ে বেশি কনজিউম করে ফেলো, তাহলে ওই বাড়তিটা তোমার শরীরে জমা থাকবে অতিরিক্ত ফ্যাট হিসেবে, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা যে মুখরোচক খাবারগুলো খাই, ফাস্টফুড গুলো খাই, জাঙ্ক ফুড গুলো খাই, যেগুলো আসলে খুবই টেস্টি, অনেক লোভনীয়, অনেক হচ্ছে মানে দেখতে আকর্ষণীয় এবং হচ্ছে যে খেতেও বেশ ভালো লাগে, কিন্তু শরীরের জন্য ক্ষতি ছাড়া কোনো কাজ এগুলো দিয়ে হয় না, হয় না। কারণ ধরো তুমি আলু অনেকভাবে খাওয়া যায় আমরা জানি, তো একটা সিদ্ধ আলু তুমি যদি খাও, আলু ভর্তা হিসেবে খাও বা একটা সিদ্ধ আলু তুমি ভাতের সাথে মাখিয়ে খাও, তুমি আলুর পুষ্টিগুণটা পাবে। আবার তুমি ফ্রেঞ্চ ফ্রাই যখন খাও তখন কি হবে,
2: পুষ্টিগুণের সাথে স্বাদও পাবো
0: না, স্বাদ তুমি ঠিকই পাবে কিন্তু পুষ্টিগুণটা কিন্তু প্রপারলি পাবে না, কারণ ওখানে তেল থাকবে, লবণ থাকবে, তাই না, যেটা কিন্তু ক্ষেত্রে বিশেষে তোমার শরীরের জন্য
1: ক্ষতির
0: কারণ হয়ে যাবে, খাওয়া যে যাবে না, কিন্তু এটা অকেশনালি খাওয়া যেতেই পারে। বাট অনেকে আছে যে নিয়মিত বাইরে বের হলে এগুলো খেতে হবে বা হচ্ছে বাসা করে খাবার নিতে হলে এগুলো নিয়ে যেতে হবে এরকম, বা রুটিন ওয়াইজ অনেকের তো অনেক থাকে যে প্রতিদিন কোনো না কোনো ফাস্টফুড খেতেই হয়, সেটা মানে তিন বেলা খাবারের যেকোনো বেলাই হোক, এই যে অভ্যাসগুলো এগুলো হচ্ছে
1: যেমন হচ্ছে আপনার আটা, তারপরে আলু, যকৃত, মাংস,
2: তেল।
0: সহজ কথা এখানে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা, উদ্ভিজ্জ
1: এবং
0: প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে তুমি বিভিন্ন ধরনের তেল পাবে এখানে, সয়াবিন, সরিষা, বাদাম, সূর্যমুখী, ভুট্টার তেল গুলো যেগুলো আছে, এগুলো ভোজ্য তেল যেগুলো আছে এগুলোর মধ্যে মানে সয়াবিন তেলটা সাধারণত উৎকৃষ্ট, বা ওই যে অলিভ অয়েল যেটাকে বলে সেটাও ভালো। প্রাণীর যে খাদ্য এবং পুষ্টি সেই আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা যারা দূর থেকে শুনছো, আশা করি তোমরাও বুঝতে পেরেছো আজকের এই আলোচনার বিষয়বস্তু এবং এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা তোমরা করবে, তাহলে আশা করা যায় যে এ সম্পর্কিত যে জ্ঞানটা আরো অনেক বেশি তোমাদের সমৃদ্ধ হবে। তো শিক্ষার আলোয় পথ চলতে চলতে আজকের বিদায় দেওয়ার সময় ইতিমধ্যে শেষ হয়ে এসেছে। তো আজ বিদায় নিচ্ছি এখানেই, শিক্ষার ছোঁয়া তোমাদের সবার প্রাণে লাগুক, প্রকৃত শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক তোমাদের সবার জীবন। আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন লালন গীতি, শিল্পী মোহাম্মদ মাহবুব ইসলাম।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মাহবুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। শিল্পী গানটি শুনবেন সমবেত কণ্ঠে, আর গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, আর সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে, আমি তোমাদের মা। যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা প্রচার করা হবে আজ রাত ৮:৫৫ মিনিটে আমাদের জাতীয় অনুষ্ঠানে। ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পীর নাম মোহাম্মদ ওবায়দুর রহমান, গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রূপ টপ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রূপটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিশেষ আদালতে 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসাকে হত্যার ঘটনায় বিচার কাজ সম্পূর্ণ করা হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টির বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, টিকিটের ব্যাপক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সংখ্যক ট্রেন নিয়ে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সচেষ্ট রেলওয়ে। তিনি বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মনিটরিংয়ের আওতায় রয়েছে রেল লাইন। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 11:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খেলার খবর সাপ ফুটবল। সাপ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আমার সেই দুই সবে ধন নীল তিন দিন পরে ঈদুল আজহা, এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম ঈদ, খুশির ঈদ। কিন্তু এই খুশির ঈদে খুশি খুশি যেমন থাকবা,
1: আচ্ছা
0: খুশি খুশি মনে কিছু কাজ করতে হবে।
1: হ্যাঁ,
0: যে কাজগুলো না করলে পরে কিন্তু এই খুশি যে কি পরিমাণ বেখুশি হয়ে যাবে,
1: মানে আনন্দ যে বেদনায় পরিণত হবে, তুমি তাই বলতে চাও।
0: বেদনায় যাতে পরিণত না হয় খুশিটা ধরে রাখার জন্য,
2: আমরা তো জানি কিছু কিছু, আবার সবাই যাতে ভুলে না যায় সচেতনতা বাড়ানোর জন্য তুমি আবার একটু মনে করাই দাও।
1: হ্যাঁ, কাজের কথা।
0: কোরবানির পশু জবাইয়ের পরে তো প্রচুর বর্জ্য হবে, এই ধরো রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়ি ভুড়ি আর যা আছে, এই যে বর্জ্যগুলা বা আবর্জনাগুলা যদি সঠিকভাবে অপসারণ না করো কি হবে, পরিবেশ দূষণ হবে, রোগবাদী সৃষ্টি হলে কি হবে, এই যে ঈদের আনন্দ আর খুশিটা থাকবে না। সেই জন্য কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, দ্রুত পরিষ্কার করতে হবে, রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তা ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য সংগ্রহস্থলে এসব আবর্জনা ফেলতে হবে। অনেক ক্ষেত্রে আবার আমরা ধরো গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলতে পারি, এতে হবে কি দুর্গন্ধ হবে না এবং জীবাণু জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানো আশঙ্কা কমে যায়। সবাইকে সচেতন হতে হবে, পরিচ্ছন্নতার ব্যাপারে কোন রকম কোরবানির জন্য তো মনে করো যে সুস্থ পশু
1: নির্বাচন করতেই
0: হবে, সেক্ষেত্রে তুমি কিভাবে নির্বাচন করবা, তুমি কিভাবে চিনবা,
1: এটা তো বিষয়টা আসলে জরুরি, গুরুত্বপূর্ণ।
2: এটা তো নিয়ম কানুন আছে,
0: এটা আছে। যেমন মনে করো অনেকে যারা পশুপালন করে তাদের ক্ষেত্রে সহজ, হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ,
0: অনেকে তো করে না,
2: তারা হাট থেকে
0: কিনে। তো সেখানে তোমাদেরকে আজকে শুরুতেই একটা প্রামাণ্য প্রতিবেদন শোনাবো, সুস্থ পশু নির্বাচন এবং সচেতনতা।
2: আচ্ছা, খুব ভালো,
0: আমরা এটা শুনি।
2: হ্যাঁ
1: শুনি।
3: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। কোরবানির ঈদ ঘনিয়ে এলেই আমাদের মাথায় প্রথম চিন্তা আসে, হাটে গিয়ে ভালো এবং সুস্থ একটা পশু কিভাবে চিনব। দালালের খপ্পরে পড়ে বা না বুঝে অসুস্থ পশু কিনে যেন আমরা প্রতারিত না হই, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সাদ্দাম খান সুমিত ভাই, বছরের পর বছর ধরে যার পশুর হাটের নাড়ি নক্ষত্র জানা, তিনি একজন অভিজ্ঞ খামারিও বটে। বাংলাদেশে নিজের উদ্যোগেই খান অ্যাগ্রো নামের একটি কৃষি খামার পরিচালনা করেন তিনি। চলুন জানি তার কাছে কিভাবে আসলে আমরা পশু চিনতে পারি বা প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারি। সুমিত ভাই, আপনাকে স্বাগতম বাংলাদেশ বেতার থেকে।
4: জি আসসালামু আলাইকুম আপনাকে এবং অডিয়েন্সকেও আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা।
3: সুমিত ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, যখন আমরা হাটে গরু বা ছাগল কিনতে যাই, একজন ক্রেতা দূর থেকে দেখে আসলে কিভাবে বুঝবে যে একটা পশু সুস্থ আছে নাকি অসুস্থ আছে এই বিষয়টা?
4: আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যখন বাজারে গরু কিনতে যাই বা খামারেই আমরা যখন গরু কোনো কাস্টমার কিনতে আসে, আমরা সবার আগে যে জিনিসটা বলি যে আপনি গরু সুস্থ আছে কিনা এটা বুঝবেন হচ্ছে গরুর মুভমেন্ট দেখে, গরুর লেজ ঠিক মতো নাড়াচ্ছে কিনা, আপনি ওর মুখ দেখবেন, ও মুখ জাবর কাটতেছে কিনা, কান নড়তেছে কিনা। একটা সুস্থ গরু চেনার উপায় হচ্ছে ও কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে থাকবে, ও এক জায়গায় স্টিল থাকবে না। এটা হচ্ছে একটা সুস্থ গরুর বর্ণনা, মানে একদম ছোট করে যদি বলি। আর একটা অসুস্থ গরু সবসময় একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকে, ওর মুভমেন্ট খুবই স্লো, আপনি হচ্ছে ওরে টাচ করলেও ও নড়বে না।
3: এখন কিন্তু আসলে গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন রকমের স্টেরয়েড ওষুধ ব্যবহার করা হয়, তো এরকম পশু কিন্তু হাটে ওঠে বা খামারে পাওয়া যায়, একজন ক্রেতা কিভাবে বুঝবে যে এটা মোটা তাজাকরণের মাধ্যমে কেউ শরীর স্বাস্থ্য ভালো করা হয়েছে না আর একটা
4: অর্গানিক খাবার,
3: অর্গানিক খাবার এটা
4: দিয়ে? এইটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আপনি দেখবেন যে গরুর কিছু স্পট আছে, যেমন এই যে ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা দেখবেন যে থল থল করে, হ্যাঁ, যেই গরুগুলা ধরেন হরমোন দিয়ে মোটা করা হয় ওগুলা চাপ দিলে ধরেন ডেবে যাবে, উঠতে অনেক সময় লাগে। এটার কারণ কি? কারণ ওই গরুগুলার ভিতরে পানি জমে যায়। পানি জমে যাওয়ার কারণে গরুগুলাকে দেখতে অনেক মোটা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা ওটা অসুস্থ গরু। কিন্তু যখন আপনি একটা সুস্থ গরু দেখবেন, ওকে দেখলে দেখবেন যে আপনি ওর চামড়া টান দিলে দেখবেন যে চামড়াটা লুজ থাকে। ও যত মোটাই হোক না কেন, ওর ওর হচ্ছে মুভমেন্ট দেখলে আপনি বুঝবেন যে না গরুটা সুস্থ আছে। আর যখন একটা গরুকে কোন স্টেরয়েড বাজারে যেই গরুগুলা আমাদের প্রান্তিক কৃষক যেগুলা নিয়ে আসে, অনেকে দেখা যায় মুরগির ফিড খাওয়ায়, অনেকে দেখা যায় ব্রয়লার ফিড খাওয়ায় বা নানান ধরনের যাওটা খাওয়ায় হাটে নিয়ে আসে, তো ওগুলা দেখা যায় গরু বাইরে থেকে দেখতে অনেক মোটা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ওই মোটাটা হচ্ছে মানুষের জন্য অনেক ক্ষতিকর।
3: আচ্ছা, এই যে কুরবানির জন্য একটা বয়স লাগে পশু,
4: জি,
3: তো একজন ক্রেতা কিভাবে তখন বুঝে নেবে যে বয়সটা হয়েছে বা হয়নি?
4: এটা একদম সিম্পল, মানে আপনি যখন গরু কিনতে যাবেন আপনি গরুর দাঁত দেখবেন। গরুর দুই দাঁত হইলে আমরা জানি যে কুরবানি উপযুক্ত। অনেক সময় দেখা যায় গরুর আদাত মানে হচ্ছে গিয়ে যে দাঁত মাত্র পড়ছে, দাঁত পড়ার পরে হচ্ছে দুই দাঁত উঠে। দুই দাঁত মানে হচ্ছে সামনের দুইটা দাঁত উঁচু থাকবে অনেক।
3: হাটের একটা সমস্যা যে এখানে অনেক দালাল থাকে, একজন ক্রেতা এসে আসলে একদম খামারের কাছে চলে আসতে পারেন না, মাঝে একটা মধ্যস্থতাকারীর কাছে পড়তে হয়। এক্ষেত্রে কিন্তু একটা অর্থ যেটা ক্রেতার কাছেও যায় না আবার
4: কৃষকের কাছেও যায় না,
3: কৃষকের কাছেও যায় না। তো সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে একজন ক্রেতার জন্য?
4: আমার পরামর্শ থাকবে যে নিজের গরু নিজে কেনাই ভালো। যে কোনো হাটেই দেখা যায় বিভিন্ন

0: টাকা খাওয়ার চেষ্টা করে। সো আমি বলবো যে আপনারা যারাই হাটে গিয়ে গরু কেনেন, অবশ্যই চেষ্টা করবেন নিজে দেখে গরু কেনার জন্য, যে ব্রোকার আছে তাদেরকে এন্টারটেইন করবেন না, বিকজ তারা আপনার ওই যে পিছন পিছনেই ঘুরবে, তারা মানুষকে আইডেন্টিফাই করে, মানুষের মুভমেন্ট আইডেন্টিফাই করে, তারপরে আস্তে করে সে ভিতরে ঢুকে দেখা যায় চেষ্টা করে গরুটা বিক্রি করে দেওয়ার জন্য।
1: হাটের ক্ষেত্রে একজন ক্রেতা কোন কোন বিষয়গুলো প্রথমে লক্ষ্য করবে একটা গরু কেনার সময় বা একটা ছাগল কেনার সময়, এটা যদি একটু বলেন।
0: গরু কেনার সময় সবার আগে দেখবেন গরুরতে কোথাও কোনো খুঁত আছে কিনা, কুরবানির জিনিস হইতে হবে একদম নিখুঁত, যে গরুর গায়ে কোনো স্পট থাকা যাবে না, আপনার গরুর কান কাটা থাকা যাবে না, গরুর লেজ কাটা যাবে না, গরুর গায়ে কোনো এমন দাগ থাকা যাবে না বা এমন কোনো স্পট থাকা যাবে না যেটা জন্মগত। হ্যাঁ, এমন হইতে পারে হয়তো বা ট্রাক থেকে নামানোর সময় সে হয়তো বা একটা ব্যথা পাইছে, সেটা অ্যাকসেপ্টেবল। এখন আমরা কুরবানি আল্লাহর নামে যেহেতু দিব, গরুটা নিখুঁত হইতে হবে। আমরা চেষ্টা করব যে গরুটা যাতে একদম নিখুঁত থাকে, ওর যাতে কোথাও কোনো ডিফেক্ট না থাকে।
1: অনেক সময় হয় কি, একদম কুরবানির আগে বাসায় দু একদিন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে গরুটা একটু স্ট্রেস ফিল করে, ও কিন্তু খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয়। তো এইটা কিভাবে স্বাভাবিক করা যেতে পারে?
0: এটা আসলে পারফেক্ট কোনো অ্যানসার নাই, বিকজ হাটের গরু দেখা যায় অনেক দূর থেকে জার্নি করে হাটে আসে, হাটে দেখা যায় দুই চার পাঁচ দিন সে একটানা দাঁড়ায় থাকে, সে বসতে পারে না, সে খাইতে পারে না। এখন বাসায় আলটিমেটলি ওই দুই দিন আগে যাওয়ার পরে তখন আর তার মধ্যে ওই খাওয়ার ওই আগ্রহ থাকে না, ক্ষুধা থাকে না। কিন্তু আমরা যখন ফার্মে থেকে একটা গরু বাসায় ডেলিভারি দিই, আমাদের এখানে যেই খাবার খাচ্ছে সেই খাবারটাই হচ্ছে আমরা ওই কাস্টমারের বাসায় প্রোভাইড করছি। সো ওর হচ্ছে বাইরের কোনো খাবার খাওয়া লাগতেছে না। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফার্মের গরুগুলো যখন বাসায় যায় এই প্রবলেম ফেস করা লাগে না কাস্টমারের।
1: ধন্যবাদ আপনাকে ভাই, আমরা আসলে নতুন ক্রেতাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে একজন বাজারে গিয়ে বা হাটে গিয়ে কোন ধরনের গরু কিনতে হবে এবং কিভাবে তার পরিচর্যা করতে হবে। ধন্যবাদ সুমিত ভাই আপনাকে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এবং বাংলাদেশ বেতারের সব ফ্যান্সকে থ্যাংক ইউ। অগ্রিম ইগমোওয়ার্ক
1: অসাধারণ এবং অত্যন্ত দরকারি সব তথ্য কিন্তু আজকের পর্বে আমরা জানতে পেরেছি। আমার বিশ্বাস আজকের এই আলোচনা শোনার পর আমাদের শ্রোতারা যখন হাটে যাবেন তখন তারা অনেক আত্মবিশ্বাসী থাকবেন এবং কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না। শ্রোতা বন্ধুরা, কোরবানির পশু কেনার সময় তাড়াহুড়া না করে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, সুস্থ পশু কিনুন, পবিত্র মনে কোরবানি দিন এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। ঈদ মোবারক।
2: হ্যাঁ, আমরা সুস্থ পশু নির্বাচনের সচেতনতা বিষয়ে জানলাম, যেমন করে এই যে আমরা কামাল মিনাকে জানলাম, সে আজকে সারাদিন গরুর পিছনে পিছনে দৌড়াইছে, জানো?
3: হ্যাঁ, সময় তো এসে গেছে, তো হবে না,
4: আজকে হচ্ছে রবিবার নাকি, দুই দিন আছে কুরবানি,
2: আজকে তো রবিবার।
4: গরু দেখে দিয়ে কেন সোমমঙ্গল দুই দিন আছে না মাঝখানে, গরু দেখে দিয়ে কিন্তু
2: সে এবার গরু বাণিজ্য করে মোটামুটি মোটামুটি ঠিক আছে, গরু বাণিজ্য করবে এটা একটা ব্যবসা তোমার। কিন্তু আমার অনুরোধ যারা হাটে গরু নিয়ে যাচ্ছে, তোমার মতো তুমি যারা গরু নিয়ে যাচ্ছ, একটা কোরবানি পশু, পশু কিন্তু সুস্থ হতে হবে, তুমি সুস্থ পশু নিয়ে যাও, তোমার মতো অসুস্থ নিবে না,
5: এটা হলো ঠিক কথা,
4: সুস্থ থাকতে হবে এবং কোন অঙ্গহানি হইতে পারবে না, যেমন লেজ কাটা, কান কাটা, পা কাটা, হাত কাটা, চামড়া কাটা, এটা হইতে পারবে না। পরমানি বলে জানো তো,
3: একেবারে সম্পূর্ণ হাত আছে, হ্যাঁ এটা তুমি বললা
4: কথার কথা আর কি। এখন কোন কিছু অঙ্গহানি হইতে পারবে না এবং সুস্থ থাকতে হবে, নিরোগ হইতে হবে, পেটের মধ্যে রোগ থাকতে হবে না, বুঝছো তো পরমানি ভাই?
2: ঠিক আছে,
3: ভালো জানছেন,
4: পরমানি পশু বলে কথা, আমি এগুলো সব বিবেচনা করে কেনা বেচা করি।
5: শোনো বাবুল ভাই, এই এই মিনা ভাই, এই পেসল শুনতে শুনতে না আমার ঠান্ডা পুরা জ্বালা পালা হয়ে গেল,
4: গান আমার শুনতে মন চাইতেছে।

0: আমাদের নিয়ে একটা গান হয়ে গেল
1: চাষি ভাই।
0: হ্যাঁ, গানটা আশা করি তোমাদের ভালো লেগেছে,
2: খুব ভালো লাগছে।
0: সমবেত গানটি শুনলাম, গীতিকার ছিলেন কাজী শফিকুল ইসলাম। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে আমি বারবার বলে আসতেছি, বারবার বলছি যে এটা সবাই বলছে, সরকারও বলছে যে বেশি করে গাছ লাগানোর
3: কথা।
1: হ্যাঁ,
0: কারণ আমাদের
1: করতেই হবে,
0: মাঝে মাঝে দুর্যোগ হয়, ঝড় হয়, তুফান হয়। তার মতো একটা আমাদের আসলে একজন গুরুত্বপূর্ণ কামাল মিনা, তাকে হারাইলে আমরা কি
2: বিশাল
1: ক্ষতিগ্রস্ত হইতাম।
0: এই জন্য বারবার বলা হচ্ছে যে গাছ দুর্যোগ প্রশমনে গাছের বা বনের ভূমিকা মারাত্মক।
2: হ্যাঁ,
0: তো কি ভূমিকা আসো একটা সাক্ষাৎকারের মাধ্যমে শুনি। হ্যাঁ,
1: ঠিক আছে, শুনি।

0: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। নদীমাত্রিক এই বাংলাদেশ, অপরূপ রূপের অধিকারী আমাদের এই বাংলাদেশ। আজ আমরা কথা বলবো এই দুর্যোগ প্রশমনে বনের ভূমিকা সম্পর্কে। এ বিষয়ে কথা বলবেন শাকিলা নার্গিস, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: আমরা আপনার কাছে জানতে চাই, দুর্যোগ প্রশমনে বন কিভাবে ভূমিকা রাখে?
1: যে আপনি একটি হচ্ছে আসলে ভালো একটি বিষয় প্রসঙ্গ আজকে তুলে নিয়ে এসেছেন। দুর্যোগ প্রশমনে বন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বহুমাত্রিক ভূমিকা পালন করে। প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা এবং হচ্ছে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। আমরা সকলেই জানি যে বনভূমি হচ্ছে বায়ুর গতি কমিয়ে ঝড় এবং যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটাকে হ্রাস করে দেয়। ঘন গাছপালা হচ্ছে প্রাকৃতিক একটি বাধা হিসেবে কাজ করে, ফলে হচ্ছে ঝড়ের যে সরাসরি আঘাতটা জনবসতি এবং হচ্ছে অবকাঠামোর উপর পড়তে পারে সেটাকে অনেকটা কমিয়ে দেয়। ঝড় বনকে যদি আমরা আরেকটা হিসেবে বলি, যে বন হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। গাছপালা এবং হচ্ছে মাটির যে জৈব স্তর সেটা হচ্ছে বৃষ্টির পানি শোষণ করে এবং ধীরে ধীরে তা ছেড়ে দেয়, ফলে আকস্মিক যে বন্যার যে একটা ঝুঁকি সেটা অনেকটাই কমে যায়। এছাড়াও গাছের যে শিকড় থাকে সেটা হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং হচ্ছে পানি প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সাথে বন হচ্ছে নদী তীরে যে ভাঙ্গন সেটা কমাতে সাহায্য করে, এবং কারণ হচ্ছে শিকড় যেটা থাকে গাছের সেটা মাটিকে হচ্ছে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে হচ্ছে বন ভূমিধস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে, কারণ হচ্ছে গাছের যে শিকড় সেটা মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখে, ফলে অতিবৃষ্টি বা ভূমিকম্পের সময় মাটি ধসে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। বন উজাড় হলে এই সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং ভূমিধসের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। এছাড়াও হচ্ছে বন হচ্ছে খরা মোকাবেলায় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে। বনভূমি মাটির আর্দ্রতা ধরে রাখে, জলচক্র বজায় রাখে এবং স্থানীয় আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে, ফলে খরার যে প্রকোপ থাকে সেটাও অনেকটা কমে যায়। নগর এলাকার কথা যদি আমরা বলি, নগর এলাকায় হচ্ছে বন এবং সবুজায়ন, জলবদ্ধতা কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ুদূষণ ও হ্রাসের মাধ্যমে নগর দুর্যোগ প্রশমনে ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতেই পারি যে বন একটি প্রাকৃতিক সুরক্ষা বল হিসেবে কাজ করে, যা মানুষের জীবন সম্পদ ও পরিবেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে।
0: আপনি খুব সুন্দরভাবে জানালেন দুর্যোগ প্রশমনে বন কিভাবে ভূমিকা রাখে। এবার আপনার কাছে জানতে চাই, উপকূলীয় এলাকায় বন কিভাবে সুরক্ষা দেয়?
1: জি, উপকূলীয় এলাকায় আসলে হচ্ছে বন খুব ভালোভাবে সুরক্ষা দেয়, এবং যেটার হচ্ছে যেটা আমরা প্রতি বছর বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়ের সময় দেখতে পাই, যেমন হচ্ছে আইলা ছিল, সিডর ছিল, সে সময় আমরা দেখতে পেয়েছি যে বনটা কিভাবে সেই এলাকার হচ্ছে সম্পদগুলোকে রক্ষা করেছে, মানব সম্পদ এবং হচ্ছে বিভিন্ন পশু পাখির জীবন রক্ষা করেছে। তো উপকূলীয় এলাকায় বন, বিশেষ করে হচ্ছে ম্যানগ্রোভ বন, একটি হচ্ছে শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে এবং বিভিন্ন ভাবে হচ্ছে মানুষ এবং সম্পদকে সুরক্ষা দেয়। সুন্দরবন বাংলাদেশের উপকূলকে ঘূর্ণিঝড় থেকে অনেকাংশে রক্ষা করছে, যা একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় ম্যানগ্রোভ বন ঢেউয়ের শক্তি শোষণ করে এবং হচ্ছে ঢেউয়ের যে শক্তিটা থাকে সেটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। গাছের ঘন কাণ্ড, শিকড় এবং পাতার স্তর বাতাস এবং পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে, ফলে জলোচ্ছ্বাসের যে উচ্চতা এবং গতি অনেকাংশে কমে যায়। এর ফলে উপকূলীয় জনপদ, ঘরবাড়ি, অবকাঠামো ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়। এছাড়া হচ্ছে বন উপকূলীয় ভাঙ্গন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যানগ্রোভ গাছের জটিল যে শিকড় থাকে সেটা মাটিকে শক্তভাবে ধরে রাখে এবং পলি জমাতে সাহায্য করে, এতে নতুন নতুন ভূমি গঠন হয় এবং উপকূল স্থিতিশীল থাকে। এছাড়া আমরা যদি বলি যে বনে ম্যানগ্রোভ বনের যে লবণাক্ততা, সেই লবণাক্ত পানির অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বন সহায়তা করে। ম্যানগ্রোভ বন একটি প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে, যা লবণাক্ত পানি ভেতরের কৃষি জমি এবং হচ্ছে মিঠা পানির উৎস ঢুকতে বাধা দেয়, ফলে হচ্ছে কৃষি এবং জীব সম্পদ যেটা আছে আমাদের জীব বৈচিত্র্য সেটা অনেকটাই রক্ষা পায়। এছাড়া হচ্ছে বন হচ্ছে ঝড়ের বেগটা কমিয়ে দেয়, ঘন গাছপালা বাতাসের গতিকে ধীর করে দেয়, ফলে ঝড়ের ধ্বংসাত্মক শক্তি অনেকটাই কমে যায়। উপকূলীয় বন জীব বৈচিত্র্যের আবাসস্থল হিসেবে কাজ করে এবং মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি জলজ প্রাণী প্রজনন ক্ষেত্র তৈরি করে। এর ফলে স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষিত থাকে, যা দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবনের মতো উপকূলীয় বন বাংলাদেশকে বহুবার ঘূর্ণিঝড়ে ভয়াবহতা থেকে আংশিকভাবে রক্ষা করেছে, যা প্রমাণ করে যে উপকূলীয় বন শুধু পরিবেশ নয়, মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত অপরিহার্য।
0: আমরা জানি যে জলবায়ু পরিবর্তন আমাদের নানান রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। এবারে আপনাকে জানতে চাচ্ছি, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বন কিভাবে সহায়তা করে?
1: জি, আসলে হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ যে মোকাবেলা, সেটার মধ্যে হচ্ছে বন হচ্ছে একটি কার্যকর এবং টেকসই প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। এর ভূমিকা সরাসরি, যেমন আমরা বলতে পারি যে দুর্যোগের তীব্রতা কমানো এবং পরোক্ষভাবে যদি বলি তাহলে হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রশমন, উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং দীর্ঘ সময় তা সংরক্ষণ করে রাখে, এর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রিত হয় এবং দীর্ঘমেয়াদে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা ও তাপপ্রবাহের মতন দুর্যোগের তীব্রতা হ্রাস পায়। বন স্থানীয় এবং আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। গাছের বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে আর্দ্রতা যোগ হয়, মেঘ গঠন এবং বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে, এতে চরম আবহাওয়ার ওঠানামা কিছুটা ভারসাম্যে থাকে। এছাড়াও হচ্ছে আমরা যদি বলি যে বন পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিমাণ গুরুত্ব ভূমিকা পালন করে। বনভূমি বৃষ্টি পানিকে শোষণ করে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ায় এবং ধীরে ধীরে পানি ছেড়ে দেয়, ফলে আকস্মিক বন্যা কমে যায়, খরার সময় পানির প্রাপ্যতা কিছুটা বজায় থাকে। এছাড়া বন স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা যেমন হচ্ছে ফল, কাঠ, ঔষধি উদ্ভিদ ইত্যাদি হচ্ছে সরবরাহ করে থাকে, ফলে দুর্যোগ পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য করে। তাই জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বন সংরক্ষণ, বন বনায়ন এবং টেকসই বনায়ন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: আপনি খুব সুন্দরভাবে বনের ভূমিকা সম্পর্কে বললেন, নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয়ে জেনে উপকৃত হলো। আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, বনকে সংরক্ষণ করি। আবার কথা হবে আগামী কোন আয়োজনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে। এমন সময় তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
1: আমি না গেলে মাঠের থনে গরু ছাগল গুলারে বাড়িতে নিব কেডা আম্মা যান? আমি তো আপনারে দেখতে আনের আগেই ওইগুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
0: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজের লোক জব্বার আছে, পুরাই গিয়ে নিয়ে আসবো।
1: আবার ঠাডা পড়ছে আম্মা। এরকম ঠাডা পড়ার সময় ওরা বাইরে যাইতে ভয় পায়।
0: আরে ভয় পাইবো তো, ঠাডা বাস পড়লে তো মানুষ আর মাঠের অন্য সব জীব জন্তু পুড়ে মারা যায়।
1: অসুবিধা নাই, আমি একটু সাবধানে যামু আম্মা। এক দৌড়ে আগে আমাকে বাড়ি যামু, তারপর ছাতা নিয়া।
2: না না না না না দুলা ভাই, আপনি বাইরে যাবেন না, সবুর করেন সবুর করেন, ঝড় থামুক, ঠাটা পড়া বন্ধ হোক।
1: যাই কর আসে, আমি যামু আর আমু, আমি তো গেলাম।
0: জামাই, আরে জামাই, আরে গেল গা।
1: ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল। যাই, ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাই খারাই।
2: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে, পানির কাছে থাকা নিষেধ।
1: আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশে?
2: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক চার্জ খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ রে খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইরা যায়,
1: সর্বনাশ। তাইলে বাঁচানোর উপায় কি?
2: তখন ঘরে থাকাই ভালো। হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইব। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইব আরো বেশি বেশি করে।
1: আচ্ছা রাশে, বজ্রপাত ঘটে কেমনে?
2: জোর বাতাসে ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
1: আল্লাহ রে, গরু ছাগল গুলার কি জানি হইলো, আল্লাহ জানে।
2: ভাই আল্লাহ রে ডাকেন, আল্লাহ তিনি রক্ষা করার একমাত্র মালিক।
1: আল্লাহ
2: ভাই, চলে চলে আমাকে বাড়ির দিকে যাই।
1: বাড়ি যাই, আমি কাল থেকে কাল মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
2: চলে
3: কি বুঝলা?
4: হ্যাঁ
3: কামাল মিনা,
5: এই যে বিদ্যুতের ঘূর্ণিঝড়ে যা বিভিন্ন সমস্যায় পড়ি,
3: বজ্রপাত বজ্রপাত যেহেতু হবে, এটা প্রকৃতির
5: নিয়ম হতে
4: থাকবে, ঋতুটার সময়টাও তো বলতে গেলে সেরকমই।
3: তো বজ্রপাত থেকে বাঁচার জন্য বজ্রপাত হবে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়ম তো আছে, নিয়মটা হলে যে গাছ লাগাতে হবে।
4: উড়ে গেলে খাপ করে ধরে ফেলবা।
6: যে নিজে বাঁচলে বাপের নাম, কাজে বিপদে পড়লে নিজের থেকে
4: আগে রক্ষা করতে হবে,
6: আগে নিজে বাঁচতে হইব, তারপরে তো অন্য।
5: বাবুলবা বলে না ঘন ঘন, এটা তো আমার মাথাও চিন্তা আছে, যদি বাতাসা উড়াই নিয়ে যায় আবার গাছের মগ গেলে বাদাই ফেলায়, তাহলে তো নাম নামা সম্ভব হবে না, কেউ নামাইতেও যাবে না। এই যে আমি নিজে সতর্ক থাকি, আশেপাশে বাতাস কখন আসে, আস্তে গাছে নিয়ে দাঁড়াই, দড়ি দিয়ে উড়ে যেতে লাগছি, আস্তে খুব করে গাছটা
4: দাঁড়ায়। তুমি এত কষ্ট করো না, তোমার নিজের জন্য উপকার করো, প্রকৃতির জন্য উপকার করো, একটু গাছ
5: লাগাও।
4: তাদেরকে ধন্যবাদ দিই এবং আমাদের সকল শ্রোতাদেরকেও ধন্যবাদ দিই। আমাদের মধ্যে কিন্তু এখন অনেক সচেতনতা তৈরি হয়েছে, গাছ লাগাই, আমাদের বাড়ির আশেপাশে একটুখানি জায়গা থাকলে আমরা গাছ লাগাই।
7: যেমন ধরনই হোক না কেন, গাছ লাগাই
4: আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। তা আমি আবার তোমার যেমন রিকোয়েস্ট করছি, তুমি উড়ে যাওয়ার ভয় থেকে রক্ষা পর্যন্ত গাছ লাগো। আর প্রামাণিকভাবে আমি আরো একটা রিকোয়েস্ট করি,
7: বলো শুনি,
4: যে তুমি যেহেতু দাওয়াত খেতে যাও, তুমি যেহেতু দাওয়াত খেতে যাও, তোমার তো হয়তো 1 কেজি মিষ্টি বা 1/2 কেজি মিষ্টি তো নিতে হয়, ওইটা না নিয়ে তুমি এখন একটা গাছ নিয়ে যাও।
5: আর যে বাড়ি দাওয়াত খাইতে যাবে ওই বাড়ির সবাইকে সচেতন করে আসবে বেশি করে গাছ লাগানোর জন্য,
6: উৎসাহিত করার
7: মনে করে দেওয়া।
4: না আমি আবার কিছু, তুমি আমার দেখে গাছ চাষ নিয়ে
7: আসবে, উল্টা কথা বলো কেন, আমি তো এবার গেলে তোমার সাথে নিয়ে যাবো আর ভালো ভালো পরামর্শ।
4: আচ্ছা যাই হোক, আবার পরিশেষে যে কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে সামনে ঈদুল আজহা, এই ব্যাপারে বারবার কিন্তু বলা হচ্ছে যে পরিবেশ দূষণ থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে হবে। পরিবেশ যদি দূষিত হয় তো ঈদের এই খুশি ভাবটা থাকবে না, বিছনায় পড়ে থাকবা,
6: একসাথে কিন্তু বেশি করে খায় না, এইটাও কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি অনেক,
7: করে
6: খাবা অল্প অল্প করে খাবা যাতে হজমে কোনো সমস্যা না হয়।
5: আমরা তো শুধু ঈদের দিন গরু জবাই করে বর্জ্য ঠিক মতো জায়গায় ফেলবো, ব্যাগে রাখবো, গর্ত করে রাখবো, কিন্তু ঈদের আগে আমরা যে গরু কিনে রাখি এই গরুর যে ময়লা আবর্জনা হয় এটাও রাখা উচিত।
4: ঠিক আছে, পরিবেশ ভালো রাখতে হলে আমরা সতর্ক থাকবো, সতর্ক তার আগে এবার আমরা যাবো, তো
6: যাবো।
4: এই যে আমাদের আসলে আমাদেরকে যিনি আমন্ত্রণ জানিয়েছে, শ্রোতাদেরকে এত সুন্দর সুন্দর প্রযোজনা করেছেন, তার নাম হচ্ছে রনিয়া সুলতানা, তাকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে যাই, চলো
7: চলো উঠি একসাথে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। গানের সুরকার সমর দাস, গীতিকার ও শিল্পী আনোয়ারউদ্দিন খান।

0: আধুনিক গান শুনছেন আনোয়ারউদ্দিন খানের কণ্ঠে। এবারে গানে গীতিকার সৈয়দ শামসুল হুদা।
1: ওই আকাশের লজ্জা ভরা।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আবারও বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74% এবং সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river Pozwell at till 1 AM says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rajshahi, Dhaka, Mamensingh, Kumilla, Chattogram and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Mamensingh and Sylhet divisions, some places of Rajshahi, Dhaka and Chattogram divisions and a few places of Khulna and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Rangpur, Mamensingh and Sylhet divisions. Mild heat wave is sweeping across Khulna division along with Tangail, Faridpur, Madaripur, Gopalganj, Rajshahi, Pabna, Sirajganj and Potokhali districts and it may continue. Day temperature may remain nearly unchanged and slight fall in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi 37.5 degrees Celsius and the minimum was at Sylhet 20.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 29.6 degrees. Humidity recorded in air at 9 AM was 74% and at 6 PM 96%. Sunrise over Dhaka tomorrow at 5:12 AM and sunset at 6:39 PM. And that's all we have for weather for this time.
2: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেছেন তা প্রচার করা হবে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এবার জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।
1: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30।
1: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
0: রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
0: এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি।
1: FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
0: জানিয়ে দেওয়া হলো পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ
1: বেতার ঢাকা।
0: বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছে নাইমা রুম্মান রুমা। বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পিছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ ছিল শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ১০টি বিশেষ ট্রেন এবং তা আগামী তিন দিন চলবে। পার্বতীপুর ঈদ স্পেশাল ১০ সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালে অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে আজ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানিয়েছে, আরিচা কাজিরহাট নৌ রুটে ৫টি ফেরি, ১২টি লঞ্চ ও ৬৫টি স্পিডবোট চলাচল করবে। অপরদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলাচল করবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। নরসিংদীতে জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কবির সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। গাজীপুর জেলা প্রশাসন বিআরটি এর উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এক সভা আজ অনুষ্ঠিত।

0: অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সভায় প্রধান অতিথি ছিলেন। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। রাজবাড়িতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা তহবিলের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে 9 জন অসুস্থ মুক্তিযোদ্ধার মধ্যে সহায়তার চেক প্রদান করেন। মুন্সীগঞ্জ জেলা কারাগারে আজ একটি লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, লাইব্রেরি স্থাপনের মাধ্যমে বন্দীদের মানসিক বিকাশ, শিক্ষা ও ইতিবাচক চিন্তাভাবনার সুযোগ সৃষ্টি হবে, যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 74% এবং সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5টা 12 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 39 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত 8টা 5 মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ভাবি আসো, বৃষ্টির মধ্যে সবাই চলে আসছি আমরা।
2: আসলে
3: গ্রামের দেখলাম বেশ গরু ও আসছে ঘরে ঘরে এবং আবার দেখতে যাচ্ছে কোথায় কতটুকু কম দামে কত ভালো জিনিস পাওয়া যায়। তো আসা শুরু করার আগে একটুখানি কথা বলে রাখি, সেটা হচ্ছে ঈদুল আজহার সময় কোরবানির পশু জবাইয়ের ফলে যে প্রচুর ময়লা আবর্জনা সৃষ্টি হয় না, তো রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়ি ভুড়ি এবং অন্যান্য আবর্জনা সঠিকভাবে যদি আমরা অপসারণ না করি তাহলে কিন্তু পরিবেশ দূষণ হয়
2: থেকে আমরা আক্রান্ত হব আবার
3: এবং বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে করব, আমরা তো রোজই যা বলি আজও বলছি, কোরবানির পর বর্জ্যটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে
2: এবং গর্ত করিয়া, তাই না মাস্টার ভাই?
3: হ্যাঁ, এবং দ্রুত পরিষ্কার করতে হবে। রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আর স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এইসব আবর্জনা ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না,
2: মাটি চাপা দিয়ে রাখতে হবে।
3: অনেক ক্ষেত্রে গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলাও ভালো পদ্ধতি, এতে দুর্গন্ধ কমে এবং জীবাণুর বিস্তার রোধ হয়। আর প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কোরবানির স্থানটা ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। এছাড়া সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হবে,
2: সবাই মিলে কাজ করতে
3: হবে। হ্যাঁ, সঠিক এই যে ময়লা বা আবর্জনা ব্যবস্থাপনায় এর মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকে তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকে। তাই কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের দায়িত্ব।

0: দেখো, আর যদি মনে করো এগুলার থেকে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।
1: শোনো, তুমি বেশি কটকট করো না। গতবার দেখছি পুকুরের পারে গর্ত করে ঠিকই ভুরির ময়লা টয়লা সাফ করছে ঠিকই, গর্তটার বন্ধ করে
0: তুমি খালি আমার দিকে চোখ দিয়ে থাকো আর কারো দিকে চোখ দিয়ে থাকো না। তুমি এর আগে যে কার মায়ের নো
2: যে শেফ আলীর মায় ফালাইছিল,
1: না আমি তারে দেখছি তো পুকুরের পারে
0: ওই ভুরির সাফ করছে। আরে ওই কথা তো ভুলে গেছি, অন্য কাজে গিয়ে তারপর আসি ঠিকই করিস। তুমি খালি আমার দিকে চোখ দিয়ে থাকো,
3: মাঠ ফসলের কি অবস্থা আমরা সবাই দেখতেই
4: পাচ্ছি।
3: এই বিষয়টা নিয়ে ঝড় বৃষ্টিতে মাঠ ফসলের যত্ন নিয়ে এখন বলবেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং এবং মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং খামারবাড়ি। আর তার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন কাইয়ুম কাফি ও হালিমাতুসামিয়া। আমরা শুনি।
4: আচ্ছা, ঠিক আছে।
5: আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
6: ধন্যবাদ।
7: আচ্ছা, প্রথমে যদি আপনার কাছে আসি, যে এখন তো গ্রীষ্মকাল, হঠাৎ আমরা কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হচ্ছি, তো আমাদের এই সময় যে চিন্তা থাকে মাঠ ফসল, আপনি যদি প্রথমে একটু আমাদের বলতেন যে বর্তমানে আসলে মাঠে কি কি ফসল রয়েছে এবং হঠাৎ ঝড় বৃষ্টিতে আমাদের আগে এবং পরে মাঠ ফসলে কি ধরনের পরিচর্যা প্রয়োজন।
6: ঝড় বৃষ্টি এটা আমাদের দেশের বৈশিষ্ট্যের সাথে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত। বৈশাখ মাস আসলেই আমাদের দেশে কালবৈশাখী ঝড় সহ ঘন ঘন বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এই সময় আমাদের দেশে যে সমস্ত ফসল মাঠে দেখা যায় তার মধ্যে ধান ফসল অন্যতম, এছাড়া পাট, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন পেঁপে, কাকরোল, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বিভিন্ন ধরনের পাতা জাতীয় সবজি, এগুলো সাধারণত মাঠে দেখা যায়। তো বৃষ্টি আসলে আমাদের দেশে ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু এর সাথে যখন ঝড় হয় তখন কিন্তু মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। কাজেই এই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং এর সাথে যদি ঝড় হয় তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকলেই আমাদের আগাম প্রস্তুতি হিসাবে মাঠকে ওইভাবে প্রস্তুত রাখতে হবে যাতে আমাদের ফসলের জমিগুলোতে পানি জমে না থাকে। আর যদি অতিরিক্ত পানি জমে যায় তাহলে তৎক্ষণাৎ ঝড় বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই আমাদের জমি থেকে অবশ্যই পানি সরিয়ে ফেলতে হবে, কারণ জমিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু শিকড় পচা রোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে আমাদের শাকসবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং পাট বা অন্যান্য যে সমস্ত ফসল আছে যেমন ধান ফসলও কিন্তু ঝড়ে নুয়ে পড়ে এবং এই ধানগুলো পানির সংস্পর্শে এসে ধান বীজগুলো গজিয়ে যায় এবং আলটিমেটলি ফসল কর্তনের আগেই অঙ্কুরোদ্গম হওয়ার কারণে কিন্তু কৃষকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। কাজেই এই মৌসুমে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলেই আমাদের চাষি ভাইদেরকে অবশ্যই এ সংক্রান্ত বিষয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে।
5: যে আপনি যেমনটা বলছিলেন যে ঝড় বৃষ্টিতে আমাদের মাঠ ফসলে যেগুলো রয়েছে এগুলোর ক্ষতি হয়, বিশেষত যখন কালবৈশাখী ঝড় যায় একদম ধান নুয়ে পড়ে, তো একেবারে যদি প্রথমে ধানের ব্যাপারে আসি, তো সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যে এই সময় এই মুহূর্তে ধান ফসলের কিভাবে পরিচর্যা নিতে পারেন আমাদের কৃষক ভাইরা।
6: আসলে ঝড় বৃষ্টিতে ধান খেতে পানি জমলে 2-3 ইঞ্চি পানি রেখে বাকি পানি আমাদের অবশ্যই বের করে দিতে হবে। ধান গাছ মাটিতে হেলে পড়লে 2-3 গোছা একসাথে বেঁধে হালকাভাবে দিলে এই ধানগুলো পুষ্ট থাকবে আর চিটা হবে না। আর বৃষ্টির পর থোর অবস্থায় ধান ফসলে বিঘাপতি 5 কেজি যদি পটাশ সার দেয় তাহলে কিন্তু আমাদের ধানের ফলন বাড়বে। এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে কিন্তু ধান ফসলে ব্লাস্ট বা পাতাপোড়া রোগ হতে পারে। এই সমস্ত রোগ প্রতিরোধের জন্য যেকোনো ছত্রাকনাশক, বিশেষ করে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আমাদেরকে স্প্রে করতে হবে। আর অতিরিক্ত বৃষ্টিতে ধান গাছের পাতা এবং শীষের গায়ে কাদা লেগে থাকলে এটা পানি দিয়ে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখন বৈশাখ মাস, এ সময়ে ধান ফসল 80% পেকে গেলেই এটা আমাদেরকে অবশ্যই হারভেস্ট করতে হবে এবং এগুলো কেটে পরিষ্কার, শুষ্ক এবং উঁচু জায়গায় এনে রাখতে হবে। আর বৃষ্টির পর ধানকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, কোনো রোগ বা পোকার আক্রমণ হলে এটা নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ সংক্রান্ত বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
7: জি, চমৎকার। আপনি তো ধানের একদম বিস্তারিত বললেন কৃষক ভাইরা কি করবেন, কিন্তু এখন আমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ ফসল মাঠে রয়েছে পাট, তো এই যে এই ঝড় বৃষ্টির সময় আসলে পাট কিভাবে পরিচর্যা করা প্রয়োজন বলে আপনি মনে করছেন?
6: ঝড় বৃষ্টিতে কিন্তু পাট ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড় বৃষ্টিতে পাট খেতে যদি পানি জমে তাহলে আমাদেরকে অবশ্যই দ্রুত বের করে দিতে হবে। আর পাট গাছের গোড়ায় যদি বেশিক্ষণ পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে গোড়া পচা রোগ এ সময় দেখা দিতে পারে। এজন্য কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক

0: পচন বা রোগাক্রান্ত গাছ দেখা দিলে দ্রুত তুলে কোথাও পুড়িয়ে ফেলতে হবে অথবা এটাকে মাটি চাপা দিতে হবে। আর ঝড় বৃষ্টির পর পাট গাছের সতেজতা ফিরিয়ে আনতে হলে NPK 20:20:20 অনুপাতে এটা তরল সার বাজারে পাওয়া যায়, এটা আমরা স্প্রে করতে পারি এবং ঝড় বৃষ্টির মৌসুমে নিয়মিত আমাদেরকে পাট ক্ষেত পরিদর্শন করতে হবে।
1: জি, আমরা ধান পাট এইসব বিষয় সম্পর্কে জানলাম, এরপরে কিন্তু আমাদের কৃষক ভাইদের এখন মাঠে কিন্তু বিভিন্ন ধরনের সবজি, যেমন আপনিই বলছিলেন যে এখন বেগুন, করলা বা ঢেঁড়স এই জাতীয় সবজিগুলো রয়েছে, তো এই ধরনের সবজির ক্ষেত্রে আসলে এই মুহূর্তে আমাদের কৃষক ভাইরা কি ধরনের যত্ন নিবেন?
0: আমাদের দেশে রবি মৌসুমের সবজি কিন্তু প্রায় শেষ মাঠে, এখন কিন্তু খরিফ ওয়ান এবং খরিফ টু মৌসুমের যে সমস্ত সবজি হবে সেই সবজিগুলোই মাঠে। কোন কোন সবজি এখন মাঠে সংগ্রহ পর্যায়ে আছে এবং কোন কোন সবজি এখন মাঠে চারা পর্যায়ে আছে। কাজেই মাঠে ঝড় বৃষ্টির পর সবজি ফসলের জমিতে জমে থাকা পানি কিন্তু দ্রুত বের করে দিতে হবে। মাটি শুকিয়ে আসার পর নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে যাতে শিকড়ে যথেষ্ট বাতাস চলাচল করতে পারে। বাতাসে হেলে পড়া বা মাটির সাথে মিশে যাওয়া চারা সোজা করে দিয়ে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। ঝড়ে ভেঙে যাওয়া ডালপালা কেটে ফেলতে হবে এবং গাছের পাতা বা ডাটায় দাগ দেখা গেলে কপার অক্সিক্লোরাইড অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক শাকসবজিতে স্প্রে করা যেতে পারে। এছাড়া শিকড় পচা রোগ এই সময় হতে পারে, শিকড় পচা রোগ প্রতিরোধে বায়োডার্মা বা ট্রাইকোডার্মা ব্যবহার করা যেতে পারে। এ সময় সবজির পাতা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়, যদি এ ধরনের পোকার আক্রমণ হয় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এছাড়া বেগুন করলা জাতীয় সবজিতে ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, মাটি যদি ভেজা থাকে তাহলে কোনো রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকতে হবে। মাটি একটু শুকালে গাছের গোড়ায় পটাশ সার এবং গাছের পুষ্টির জন্য NPK তরল সার বাজারে পাওয়া যায়, এই NPK তরল সার আমরা স্প্রে করতে পারি। চারা গাছের গোড়ার মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় বা চটা বেঁধে যায় তাহলে এই চটাকে ভেঙে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং বৃষ্টির পরপরই ভেজা মাটিতে ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। কৃষিজীবী ভাই বোনেরা, এখন বৈশাখ মাস, দেশের বিভিন্ন অঞ্চলে ধান ফসল কাটা শুরু হয়ে গেছে, সেই সাথে আমাদের দেশে প্রায়ই বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে, তো ঝড় বৃষ্টিতে অনেক সময় আমাদের ধান ফসল অতিরিক্ত বৃষ্টির কারণে তলিয়ে যেতে পারে। কাজেই এ সময়ে আপনার জমির ধান 80% পর্যন্ত পরিপক্ব হয়ে গেলে আপনি যদি মনে করেন যে ঝড় বৃষ্টিতে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনার ধান ফসল 80% পরিপক্ব হলেই আপনি জমি থেকে সংগ্রহ করতে পারেন।
2: ধন্যবাদ, আমাদের এত সুন্দর করে ধান পাট এবং সবজি নিয়ে সার্বিক যে মাঠ ফসল সেগুলো আসলে আমাদের কৃষক ভাইরা কিভাবে যত্ন নিবেন সে সম্পর্কে বিস্তারিত আমাদের বলার জন্য
0: ধন্যবাদ আপনাকে।

0: কেমন লাগলো বলো? তো এই কৃষক কার্ড এবং আমাদের কৃষকদের এই নতুন জীবনের যে স্বপ্ন, এই নিয়ে গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস, রাশেদ এবং সহশিল্পীবৃন্দ। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক আর গানটি সুর করেছেন রুবায়াত শামীম চৌধুরী। তো এবারে যে বিষয়টা তোমরা, আমরা সবাই বসে আছি যে এ সপ্তাহের কৃষি নিয়ে শুনবো। এ সপ্তাহের কৃষি সম্পর্কে বলছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস, খামারবাড়ি। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন সজীব দত্ত। আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমি সজীব দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়। আজকে আমরা কথা বলবো এ সপ্তাহের কৃষি এই বিষয়ে। শুরুতেই বোরো ধান সম্পর্কে জানতে চাই।
3: বোরো ধানের ক্ষেত্রে যারা এখনো বোরো ধান কাটেননি বা যারা দেরিতে লাগিয়েছেন, তাদের জন্য জমির ধান শতকরা 80% পেকে গেলে রিপার বা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কম খরচে ও স্বল্প সময়ে ধান সংগ্রহ করুন। হারভেস্টার দিয়ে প্রতি ঘন্টায় প্রায় 4 বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। হাত বা রিপার দিয়ে সংগৃহীত ধান পাওয়ার থ্রেশার দিয়ে মাড়াই করুন, এতে সময় ও খরচ বাঁচবে।
2: আউশ ধানের বিষয়ে,
3: আউশ ধানের ক্ষেত্রে এখন চারার বয়স 12-15 দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসাবে একর প্রতি 18 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে এবং এর 15 দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরে প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগ সময় ছিপছিমে পানি রাখা সহ জমি আগাছা মুক্ত রাখতে হবে।
2: আমন ধান সম্পর্কে জানতে চাই।
3: এ মাসের মধ্যে রোপা আমনের জন্য বীজতলা তৈরি করতে হবে এবং বন্যাকালীন সময় যেন চারা নষ্ট না হয় সেজন্য অধিক পরিমাণে চারা উৎপাদন করতে হবে। লবণাক্ত এলাকার জন্য বিড়ি ধান 53, বিড়ি ধান 54, বিড়ি ধান 73, অলবণাক্ত জোয়ারভাটা এলাকার জন্য বিড়ি ধান 76, বিড়ি ধান 77, বিড়ি ধান 78, জলমগ্ন এলাকার জন্য বিড়িধান 51, বিড়িধান 52, বিড়িধান 79 এবং খরা প্রবণ এলাকার জন্য বিড়িধান 56, বিড়িধান 71, স্বল্পমেয়াদী হিসাবে বিড়িধান 57, বিড়িধান 75, বিড়িধান 87, বিড়িধান 90, বিড়িধান 91, বিড়িধান 93, বিড়িধান 94, বিড়িধান 15, বিড়িধান 103, জিঙ্ক সমৃদ্ধ ধানের জন্য বিড়িধান 62, বিড়িধান 72, বিনা ধান 17, বিনা ধান 22 রোপণ করতে হবে। এছাড়া অধিক ফলনের জন্য বিড়ি হাইব্রিড ধান 4, বিড়ি হাইব্রিড ধান 6 আবাদ করতে পারেন। খরাপ্রবণ এলাকায় রোপা আমন ধান খেতে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন। জ্যৈষ্ঠ মাসে আউশ ও বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ দেখা দিতে পারে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে হাত জাল, গামছা, লুঙ্গি বা মশারি দিয়ে পামরি পোকা ধরে মেরে ফেলতে হবে। তাছাড়া আক্রান্ত গাছের গোড়া থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি রেখে বাকি অংশ কেটে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময় প্রয়োগ করতে হবে।
2: ভুট্টা সম্পর্কে বলবেন।
3: এ সময় ভুট্টার মানে খরিফ ভুট্টার বয়স 20-25 দিন হলে ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। মাটিতে রসের ঘাটতি থাকলে হালকা সেচ দিতে হবে আর অবশ্যই জমিতে আগাছা মুক্ত রাখতে হবে এবং একই সাথে গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে।
2: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এবারে পাট ও শাকসবজি সম্পর্কে জানতে চাই।
3: পাটের ক্ষেত্রে পাটের জমিতে আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে পাতলা করতে হবে এবং সেচ দিতে হবে। ফাল্গুনী তোষা জাতের জন্য একর প্রতি 40 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকলে তা বের করে ব্যবস্থা নিতে হবে। এ মাসে পাটের বিছা পোকা বা ঘোড়া পোকা জমিতে আক্রমণ করতে পারে। এদের আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাধা বা পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে মেরে পুড়িয়ে ফেলতে হবে। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক সঠিকভাবে সঠিক সময় সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। শাকসবজির ক্ষেত্রে লতানো সবজির দৈহিক বৃদ্ধি যত বেশি হবে তার ফুল ধারণ ক্ষমতা তত কম হবে, সেজন্য বেশি বৃদ্ধি সমিত লতার 15-20% কেটে দিতে হবে। এতে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে। কুমড়া জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন অধিক ফলনে দারুণভাবে সহায়তা করবে। গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে। এ মাসে কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দারুণভাবে ক্ষতি করে। এক্ষেত্রে জমিতে খুঁটি বসিয়ে খুঁটির মাথায় বিষ্ট ফাঁদ দিলে বেশ উপকার পাওয়া যায়। এছাড়া সেক্স ফেরোমন ব্যবহার করেও পোকার আক্রমণ রোধ করা যায়।
2: সবশেষে গাছপালা সম্পর্কে বলবেন।
3: আমরা জানি যে এখন জ্যৈষ্ঠ মাস এবং সামনে আষাঢ় মাস চলতে, সেক্ষেত্রে আগামী মাসে চারা লাগানোর জন্য এখন এই উপযুক্ত সময়। জায়গা নির্বাচন, গর্ত তৈরি করতে হবে, গর্ত প্রস্তুতি করতে হবে এবং সারের প্রাথমিক প্রয়োগ এবং চারা নির্বাচন এই গাছগুলো এ মাসে শেষ করতে হবে। এছাড়াও নারিকেল, সুপারি, উপযুক্ত মাতৃগাছ থেকে ভালো বীজ সংগ্রহ করে বীজতলা এখন লাগাতে পারেন।
2: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজকে আসরে আমরা জানলাম এ সপ্তাহের কৃষি এই বিষয়ে। নিশ্চয় আপনি উপকৃত হয়েছেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।

0: মা, ও মা দেখছো লাল শাক গুলান কত সুন্দর লাগতেছে। আমি আর কয়টা শাক তুলি মা?
1: না রে ময়না, আজ আর তুলিস না, দুই তিন দিন পর আবার তো তুলতে হইব। আর কয়দিন থাকুক?
0: তিন মাস হইলো বাজান আমাগো ছাইরা আল্লাহর কাছে চইলা গেছেন। বাজান যা উপার্জন করতেন হেই দিয়ে সংসার সুন্দর মতো চলত। বাজান মারা যাওয়ানোর পর তোমার খুব কষ্ট হয়েছে তাই না মা?
1: হরে মা, তোর নানার দেওয়া এই জমিটা ভাগ্যিস আসিল।
2: কি জরিতন, লাল শাক তুলতেছ? তোমার ক্ষেত তো সারা গ্রামে সারা ফেলে দিয়েছে। তোমার মেয়ে ময়না না? কি ময়না, কেমন আছো?
0: ভালো আছি মাস্টার কাকা, কালকেই আসছি।
1: আপনার না গত সপ্তাহে আহনের কথা আছিল?
2: হ্যাঁ, সদরে গিয়েছিলাম। গত সপ্তাহে শহর থেকে যাদের আসার কথা ছিল তারা কি এসেছিল?
1: নিয়ে গেছে, নগদ টাকাও দিয়ে গেছে, মাসে একবার শাক নিব কইল।
2: এই ঝাঁকি কোথায় পাঠাচ্ছ?
1: আমাকে বাজারে পাঠাইতেছি, হেলাল আইসা নিয়ে যাইব। আপনি এদিকে।
2: ওই দূর থেকে তোমাদের দেখে এলাম, ওই খেতে না পেলে বাড়িতে যেতাম।
1: বিশেষ কোনো কথা?
2: আমাদের কৃষি কর্মকর্তা তোমাকে উপজেলায় ডেকেছেন, তোমার পরিশ্রমের ফল দেখে তিনি তোমাকে বিশেষ সাহায্য করতে চান। শূন্য হতে তুমি আজ সফল একজন নারী, আদর্শ নারী, স্বাবলম্বী নারী। গ্রামে তোমার গল্প মানুষের মুখে মুখে, তোমাকে দেখে গ্রামের অন্যান্য নারীরাও এগিয়ে আসছে।
1: মাস্টার ভাই, স্বামী নাই, অর্থ করি নাই, একটা সাবালিকা মাইয়া, হের লেখাপড়া, সংসারের খরচ, সুখে মুখে আন্ধার দেখছি, চিন্তায় চিন্তায় ঘুম আসিল না, সারা দিন রাত শুধু চোখের পানি ফালাইছি। আপনারা পাশে আসলেন, আমার টাইনা তুললেন, আমি এখন চোখে আলো দেখি। নিঃস্ব থাইকা আইজ আমি আপনার জন্যই স্বাবলম্বী।
2: শোনো শোনো, যারা পরিশ্রম করবে, কাজকে সম্মান করবে, তাদের জীবন উন্নত হবেই। তোমার জীবন এজন্যই বদলেছে।
0: মা বাই চলো, হিলাল ভাই না আসবো?
1: হ মা চলো।
2: চলো আমিও তোমাদের সাথে যাই।
1: চলেন।
3: আসলে যে কাজের মধ্যে বেঁচে থাকে তার বাঁচাটাই সার্থক, এই কথাটা আমরা মনে রাখবো। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
4: হ্যাঁ চলো,
5: চলো উঠি।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জাভেদ কারদার, কনুজ শিকদার, কামাল চৌধুরী এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মেজবা চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, এস এম আল জুবায়ের ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। আজ দুর্বারে রয়েছি আমরা কজন। আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি জাভেদ কারদার, এবং আমি কামাল চৌধুরী।
0: সৈনিক ভাইয়েরা, দুর্বারে আজকে আপনাদের জন্য নিবেদন করছি চিত্রগীতি, ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান। আর চিত্রগীতির প্রথম গানটি নির্বাচন করা হয়েছে শিল্পী ছায়াছবি থেকে, যুগলে গিয়েছেন রুনা লায়লা ও সৈয়দ আব্দুল হাদী।

সৈনিক ভাই বোনেরা, শাহসবির গানের অনুষ্ঠান চিত্রগতিতে এবারে শুনবেন গানে গানে চেনা হলো, চোখে চোখে দেখা হলো। দ্বৈতকণ্ঠে গিয়েছেন এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী। ছায়াছবি না বলো না।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। আপনাদের জন্য এবারে শোনাব মাই নেম ইজ খান। এই ছায়াছবির গান যুগলে গেয়েছেন আসিফ আকবর ও মিম।

0: বসগিরি ছায়াছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি কনুজ শিকদার,
2: আমি জাবেদ কারদার
3: এবং আমি লায়লা পারভিন কিয়া।
0: শেষ হলো আজকের দুর্বারের আয়োজন। এখন জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছে শাকিল আহমেদ। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল ভারতে শুরু হবে। 12 দিন ব্যাপী এই টুর্নামেন্টে 6টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে এ গ্রুপে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। রাত 8টায় একই ভেন্যুতে বি গ্রুপে দিনের অপর ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। এই ম্যাচটি রাত 8টায় শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন হকি খেলোয়াড় গঠনের লক্ষ্যে সরকার ছোট ছোট মিনি টার্ফ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিমানবাহিনী ফ্যালকন হলে সফল নারী হকি ও কাবাডি দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সরকারের এই নতুন পরিকল্পনার কথা জানান। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাই পর্বে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ নারী হকি দলের খেলোয়াড় কোচ ও ফিজিওকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে 1,00,000 টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সদ্য সমাপ্ত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে 1,00,000 টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। থমাস ডুলি আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান নতুন কোচ এর দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 65 বছর বয়সে থমাস ডুলি জার্মান বংশোদ্ভূত হলেও তিনি খেলোয়াড় জীবন কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে 2 লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30শে মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়নশিপ ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনাল এর বিপক্ষে খেলবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসে 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুই দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক সিরিজ এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারেতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া 6, 9 ও 11 জুলাই দু দলের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার স্বাগতিক মেক্সিকোর ম্যাচ জিতে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই লাফ বোরোতে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হয়েও না। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার।

0: القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। এখন মধুমাস চলছে। মধুমাসে প্রকৃতির উপহার সুস্বাদু ফলমূল, যা পুষ্টিকর বটে। মৌসুমি ফল জীবনের আয়োজনে যোগ করে ভালো থাকার অনুষঙ্গ। পরিকল্পিত উপায়ে সংসার জীবনের শুরু থেকেই ছোট সংসার গড়ে তোলার মাধ্যমে জীবনে সুখ সমৃদ্ধি অনেকটাই নিশ্চিত করা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা আছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল আয়োজনের সাথে। শুরু করছি ডাকবাক্সের পালা। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল, এই নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন অন্যান্য দিনের মতো আজও শুরু করছি। চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য যথারীতি উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
2: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন।
1: আজ আমাদের চিঠি এবং ইমেল সবখানেই আসন্ন ঈদের শুভেচ্ছা আছে। হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন, ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ উল আজহার এই আনন্দ ঘন মুহূর্তে অনেক প্রিয় এস এম জাহিদ হাসান ভাইয়া ও আপুকে এবং প্রিয় শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের বিশুদ্ধ ভালোবাসা অটুট থাক সবার অন্তরে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল কলাকুশলীদেরকেও ঈদের শুভেচ্ছা জানাই।
2: ওয়াসিউর রহমান মিন্টু, আমাদের পক্ষ থেকে আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে শ্রোতা বন্ধুদেরও জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই সুস্থ, সুন্দর, নিরাপদে ঈদ উদযাপন করতে পারবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আশা করছি পরবর্তীতে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আবারও লিখবেন।
1: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন, পুষ্টিসেল আমার প্রাণের স্পন্দন, পুষ্টিসেল শোনা ছাড়া আমার ভরে না মন। পুষ্টিসেল আমি প্রতিদিনই শুনি, প্রতিদিনই উপকারও পাই। শরীর ও মন কিভাবে ভালো রাখা যায় তা বলা হয়, পরিবারের সন্তান কজন হলে সুখী হওয়া যায় তাও বলা হয়, গর্ভবতীর যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হবে সেটাও বলা হয়, বাল্যবিবাহের কুফল থেকেও এখান থেকে আমাদেরকে জানানো হয়, যার ফলে অনেক বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।
2: শামীম শরীফ, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে প্রাণের স্পন্দনের সাথে তুলনা করেছেন। আসলে এই সেলের প্রতি আপনার ভালোবাসা এবং আস্থাই প্রকাশ পেয়েছে আপনার লেখায়। আপনি প্রতিদিন শোনেন, উপকারও পান, আপনার মতামত জেনে আমাদের খুবই ভালো লাগলো। এই সেলের অনুষ্ঠান শুনে কি কি বিষয়ে জানা যায় তাও আপনি সুন্দর করে লিখেছেন। চিঠির জন্য অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
1: এবার ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে। সুপ্রিয় ডাকবাক্স, অগ্রিম ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা, আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের হৃদয়ে জাগ্রত হোক। হিংসা, অন্ধকার ও স্বার্থপরতা ত্যাগ করে মানবতার কল্যাণে এগিয়ে যাই। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আমি একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক, প্রতিটি অনুষ্ঠানের সাথেই যুক্ত থাকি। সুখী সংসার, এসো করি ছোট পরিবার, আপনি কেমন আছেন, কথায় গানে সঙ্গীতমালা, ডাকবাক্স, নাটক, ফোন ইন অনুষ্ঠান।
2: বিপ্লব খান, আপনাকেও আমাদের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনেকগুলো পর্ব আপনি নিয়মিত শোনেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনের

0: এগুলোতেও থাকবেন আমাদেরই সাথে।
1: পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ, আপনার ইমেল পেয়েছি আমরা, পড়ছি। বেতারের সকল কলাকুশলী ও সমস্ত বেতার বন্ধুদের আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক। গত 17ই মে আমার ইমেল সুন্দর করে পড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের ক্লাবের নাম রাজধলা বেতার শ্রোতা ক্লাব, এখন সদস্য সংখ্যা 10 জন, সবাই বেতার শোনে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠান সহ বেতারের অন্যান্য সকল অনুষ্ঠান আমরা শুনে আসছি। বেতার হচ্ছে ভালোবাসার নাম, আবেগের নাম। দোয়া করবেন আমাদের সদস্য সংখ্যা আমরা যেন আরো বাড়াতে পারি। ডাকবাক্স, উত্তরণ, দর্পণ, দুর্বার, সমীপেশ্বর নিবেদন, এগুলো নিয়মিতই শুনি। আমাদের যেমন পরিবার আছে, বেতারও হচ্ছে আমাদের পরিবারের মতোই। আসুন সবাই মিলে প্রতিদিন একটি হলেও ভালো কাজ করব।
0: তোফায়েল আহমেদ হানিফ, আপনার ইমেলটি পড়ে ভালো লাগলো। আপনার ক্লাবের সব সদস্যদের জন্য ঈদ মোবারক। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে মতামত জানিয়ে চিঠি লিখবেন। আপনি প্রতিদিন একটি করে ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, আপনার এই প্রত্যয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল যেন আকাশের অসংখ্য তারার মতো, প্রত্যেকটি তারাই অন্ধকারে আলো জ্বেলে পথ দেখায়। ঠিক তেমনি এই সেল মানুষের জীবনে জ্ঞানের আলোক রশ্মি ছড়িয়ে দেয়। তারা যেমন আকাশকে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত, তেমনি বেতারের এই সেলের অনুষ্ঠানগুলো মানুষের মন ও সমাজকে করে তোলে সচেতন ও আলোকিত। আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলকে সহজ ভাষায় যে তথ্য দেয়, গ্রাম বা শহর সবকিছু মিলে আপনি একটি নিঃশব্দ বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।
0: মেহেদী হাসান মামুন, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে মানুষের মনকে আলোকিত করার একটি উৎস হিসেবে বিবেচনা করছেন, এছাড়া বন্ধু হিসেবে বিবেচনা করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, আপনি ঈদ শুভেচ্ছা জানিয়ে একটি ভয়েস ক্লিপ পাঠিয়েছেন।
0: দীপক চক্রবর্তী, আপনাকেও আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনার শুভেচ্ছা আমরা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ।
1: নীলুফা আক্তার নীলা সাঁথিয়া পাবনা থেকে ইমেল করেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান, কথা গানের সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসে করে ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবাইকে সচেতন করা হচ্ছে। সেই সাথে এই সেল থেকে প্রচারিত সচেতনতামূলক বিভিন্ন গানের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে আমাদের কি করতে হবে। তাই আসুন, এখনো সময় আছে, আমরা নিজেরা একটু সচেতন হই, নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলি, পাশাপাশি আমাদের চারিপাশে যারা আছে তাদেরকেও সচেতন করি, সবার প্রতি এই আহ্বান ব্যক্ত করছি।
0: ফ্যাক্টর, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে যেসব তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়, আমরা প্রত্যাশা করি সেসব তথ্য পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে সবাই ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করবেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন, তবুও বলছি আরেকবার, পপুলেশন সেল বাংলাদেশ বেতার। বন্ধুরা, এবারে জানিয়ে দিয়ে সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে, লিখেছেন চানমণি মাদারগঞ্জ জামালপুর থেকে।
0: চানমণি মাদারগঞ্জ জামালপুরের শ্রোতা বন্ধু, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন, ভালো লেগেছে আপনার ইমেলটি এবং সেরা চিঠি হিসেবে বিবেচনা করছি আমরা, পড়ছি আমরা ইমেল থেকে।
1: প্রিয় ডাকবাক্স, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডাকবাক্স ও জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদ মোবারক। আমার সেই ছোট্টবেলার দিনগুলো যেন ছিল এক অন্যরকম আনন্দের ভান্ডার। তখন বিনোদনের এত মাধ্যম ছিল না, টেলিভিশন, মোবাইল বা ইন্টারনেটের প্রচলনও এত বেশি ছিল না। সেই সময় আমাদের আনন্দের অন্যতম সঙ্গী ছিল বেতার বা রেডিও। প্রতিদিন সকালে ঘুম ভাঙত বেতারের মধুর শব্দে, কখনো দেশাত্মবোধক গান, কখনো খবর, কখনো আবার শিশুদের অনুষ্ঠান শুনে দিন শুরু হতো। বিকেলে পরিবারের সবাই একসাথে বসে নাটক, গান, গল্প বা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান শুনতাম বেতারের সেই পরিচিত শব্দ আর উপস্থাপকের কণ্ঠ আজও কানে ভাসে। বিশেষ করে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের সুখী সংসার, এসে করি ছোট পরিবার, গান ও নাটক শুনে মন ভরে যায়। তখনই মনে হয় বেতার শুধু একটি যন্ত্র নয়, বরং পরিবারের একজন সদস্য। আজ প্রযুক্তির উন্নয়নে অনেক কিছু বদলে গেছে, কিন্তু জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল ঘিরে রয়েছে আমাদের জীবন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাদ্যাভ্যাস, টিকাদান, কৈশোরকালীন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, শিশুর সঠিক বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
0: চানুনি, বাংলাদেশ বেতারের সাথে আপনি আপনার সারাদিনের সময় অতিবাহিত করেন, বিভিন্ন অনুষ্ঠান শুনেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক বলে উল্লেখ করেছেন। আপনার এই মতামত আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবে। সবসময় থাকবেন এই সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে নিয়মিত লিখবেন, এটাই প্রত্যাশা করছি। আপনাকেও আমাদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি।
1: আবারও ইমেল থেকে পড়ছি, ইমেল পাঠিয়েছেন জাকির হোসেন ত্রিশাল ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, সত্যি আমি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি অনেক কৃতজ্ঞ। পুষ্টি সেল থেকে জানতে পারছি অনেক অজানা তথ্য। পরিবারকে যদি একজন মানুষ সুখে রাখতে চায় তাহলে এই সেলের অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। গত 17 মে তারিখে ডাকবাক্সতে আমাকে শ্রেষ্ঠ পত্রলেখক করায় পুষ্টি সেলের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। রানু বালা ময়মনসিংহ থেকে ইমেল পাঠিয়েছেন, প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, তুমি ছড়িয়ে আছো গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে। বাংলাদেশ বেতার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক পরামর্শও দিতে পেরেছি। সংসার ছোট রাখা, গর্ভবতী মায়ের যত্ন নেওয়া, শিশুকে কয়টি টিকা দিতে হবে, এই সব কিছু কাজে লেগেছে বাংলাদেশ বেতারকে। আমি আমার সংসারের কাজের সাথে মিল রেখে শুনতে থাকি। এক কথায়, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।
0: জাকির হোসেন এবং রানুবালা, আপনাদের বক্তব্য প্রায় একই রকম। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল জীবনের একটি অংশ হিসেবে দেখছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময় থাকবেন এই সেলের সাথে।
1: বোচাগঞ্জ দিনাজপুরের দুজন বন্ধু আমাদের কাছে ইমেল করেছেন। মোসাম্মদ কে আক্তার, আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান খুব ভালো ও শিক্ষণীয়। সব থেকে ভালো লাগে সাপ্তাহিক নাটকগুলো। এই নিউ মিডিয়ার যুগে এসেও বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা অতুলনীয়। বেতারের এই ধারাবাহিকতা বজায় থাকুক সবসময়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সমাজ ও দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও সুন্দর জীবন গড়ে উঠেছে। পরিশেষে ধন্যবাদ জানাই এই সেলের সবাইকে। মোহাম্মদ মেহেদি হাসান, আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার মানুষের জন্য কাজ করে, জীবনের মান উন্নয়নে এই সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সেল আমাদের জীবনকে করেছে উন্নত। এই সেলে আমরা যে কোনো পারিবারিক শারীরিক সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে থাকি। নাটিকা এবং গান বিশেষ করে খুবই ভালো লাগে। পরিবারের সদস্যদের কিভাবে যত্ন নিতে হবে তাও আমরা এই সেল থেকে শিখতে পারি।
0: অনেক অনেক ধন্যবাদ মোসাম্মদ কে আক্তার এবং মেহেদি হাসান। আপনারা দুজনেই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেছেন, শিক্ষণীয় বলেছেন। কে আক্তার, আপনি নাটক ভালো লাগার কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে ইমেলের জন্য।
1: আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। আপনি লিখেছেন, 15 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে সুখী পরিবারের চাবিকাঠি, পরিবার পরিকল্পনা পদ্ধতি শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। অন্য ইমেলে লিখেছেন, ঈদ উল আজহা যেন সকল মুসলিমের মনে নিয়ে আসে শান্তি, সৌহার্দ্য ও পবিত্রতার ছোঁয়া। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার প্রাণঢালা শুভেচ্ছা, ঈদ মোবারক। শিবালয় মানিগঞ্জ থেকে রাসেল শেখ, আপনি 18 মে প্রচারিত গুণীজনের কথা পর্বে আলাপচারিতা শুনতে পেয়ে আপনার ভালো লেগেছে বলে জানিয়েছেন।
0: ধন্যবাদ আফিয়া খানম জুলি এবং রাসেল শেখ, আপনারা দুজনেই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে লিখেছেন। আশা করি সামনের দিনগুলোতে এভাবেই লিখবেন আমাদের কাছে।
1: ফরহাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে ইমেল করেছেন এবং আপনি প্রথমত জানতে চেয়েছেন কবে থেকে প্রতি মঙ্গলবার রাত 8:10 ধারাবাহিক নাটক প্রচার শুরু হবে এবং ডাকবাক্সের সেরা পটলেখক যারা হয়েছে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে।
0: ফরহাদ হোসেন টুটুল, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে ধারাবাহিক নাটক প্রচার শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আশা করি আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারব। আর সেরা পত্রলেখক হিসেবে যারা ডাকবাক্সে বিজয়ী হয়েছেন এছাড়াও অন্য অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে সেটিও পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং শ্রোতাদেরকে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা করা হবে।
1: বন্ধুরা, এবারে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায়। আরো যারা ইমেল করেছিলেন, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, নকুল কুমার বিশ্বাস ভালুকা ময়মনসিংহ থেকে, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি বগুড়া থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে,
0: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনে আমাদের কাছে মতামত জানিয়ে নিয়মিত লিখবেন। সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: ঈদ উল আজহার আনন্দ উপভোগ যেমন করে আমরা করব, ঈদ উল আজহার যে শিক্ষা আছে ত্যাগ এবং সহমর্মিতার, সেই শিক্ষাটাও গ্রহণ করবো এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমাদেরকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
2: শেষ হল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টির সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম, বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে সম্পন্ন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। শুনানি শুরু হবে 1 জুন। আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে আরও 16টি শিশুর মৃত্যু। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদ যাত্রায় বাড়তি চাপ থাকলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের সংখ্যা নেই জানালেন রেলপথ মন্ত্রী। পাকিস্তানের কোয়েটায় ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত 20 জন। এবং আগামীকাল ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ বান্ধব অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। তিনি বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ।
2: আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।
0: দেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টার সৌরশক্তি পাওয়া যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চলে এ নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র CRP কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। CRP কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। CRP-র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
3: আমরা খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিন দিনের সময় লাগে, তিন দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনা আমরা আশা করছি খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি একদিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিল করা হবে। তিনি আরও বলেন, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত আসামিদের যাতে গ্রেপ্তার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে সরকার, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই চার্জশিট আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য আগামী পহেলা জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাঠ্য উপাত্ত থাকতে হবে।
4: যার দায় দায়িত্ব আমাদের সবারই, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টারনেশন তৈরি করতে হবে, আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। এই যে ইনফরমেশন ইকোসিস্টেম, এটা আমাদের সবারই বোঝা দরকার। এখন আমরা যে যুগে প্রবেশ করেছি তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওই রকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে।
0: এ সময় মন্ত্রী জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়েই জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আগামীকাল পালিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে,
5: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপ্রেরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীমি রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন।
6: অন্যায় শোষণের বিরুদ্ধে যার ছিল সাহসী উচ্চারণ, বৈষম্য কুসংস্কার ও ধর্মীয় গোরামির বিরুদ্ধে যিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন, যার সাহিত্যকর্ম ও সঙ্গীত প্রজন্মের পর প্রজন্মকে সমাজ পরিবর্তনের পথ দেখাচ্ছে, তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
7: আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকের ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব, শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব।
6: বড় পরাধীন সময়ে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল নজরুলের। শৈশব কৈশোর তারুণ্য জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়, যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। কঠিন জীবন সংগ্রাম তাকে দমাতে পারেনি। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুর্দম গতিতে এগিয়ে চলেন তিনি, হয়ে ওঠেন গণমানুষের নজরুল। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজ চিন্তক। নিজের সব সৃষ্টির মধ্য দিয়ে তিনি প্রেমের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর।

0: সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতেও অভিনয় করেছিলেন। বর্তমান পৃথিবীতে যখন বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্য বাড়ছে, তখন তার অমর সৃষ্টি আমাদের জন্য আলোর দিশারি। তার জন্মবার্ষিকী স্মরণ করিয়ে দেয় যে কবির আদর্শ ও ভাবনা আজও প্রাসঙ্গিক, তার জীবন দর্শন আজও জ্বালাতে পারে আলো। কণিকা ভৌমিক, বাংলাদেশ বেতার।
1: এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, বিদ্রোহ ও ভালোবাসার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে মানুষকে অনুপ্রাণিত করে যাবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রধান পাথেয়। তার প্রাসঙ্গিকতা ও প্রয়োজন কখনো ফুরানোর নয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 16টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে 1434 জন রোগী হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি ICRC। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। ICRC ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এই অনুদান সরঞ্জামের মধ্যে 14টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 570টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, 12টি ব্যাগ ভালভ মাস্ক, রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস রয়েছে। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 11:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী BRTC বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী যাত্রীর চাপ বাড়লেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। আরও শুনুন প্রতিবেদনে।
4: রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ভোর থেকে পরিবার পরিজন নিয়ে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে আসতে শুরু করেন যাত্রীরা। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সরজমিনে গিয়ে দেখা যায় ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তির ঈদ যাত্রার আশা করছেন যাত্রীরা।
5: অনুভূতিটা আসলে তো আনন্দেরই, সবসময় ঢাকায় থাকি, ঈদে গিয়ে কষ্ট হলেও দেখা যাচ্ছে যে আসলে বাড়িতে গেলে কষ্টটা আর থাকে না। তখন
6: পরিবার সাথে একসাথে ঈদ করার মজাটাই অন্যরকম। মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে সকলে একসঙ্গে যাতায়াত করা, বাইরে যাওয়া, এটা অন্যরকম একটা আনন্দ।
7: যাবো ময়মনসিংহ, 30 মিনিট যাবো দাঁড়িয়ে আছি। এখনো এসি বাসটা নেই, তো এসি বাসটা আসতেছে।
4: ঈদের যাত্রার সব অগ্রিম টিকিট ইতিমধ্যে বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার ভোর 6টায় রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিশেষ ট্রেন যাত্রা। ঈদুল আজহার ঘরমুখ মানুষের যাত্রা সহজ করতে 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার থেকে ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্রেন চলাচল শুরু করেছে। এদিকে সরাজমিন সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর ও মুন্সীগঞ্জ রোডের বিভিন্ন টিকিট কাউন্টারে তুলনামূলক ভিড় কিছুটা কম রয়েছে। লঞ্চ ঘাট এলাকায় যাত্রীদের স্বাভাবিক চলাচল থাকলেও ঈদকে কেন্দ্র করে সাধারণত যেরকম চাপ তৈরি হয় তা এখনো শুরু হয়নি। তবে ভিড় এড়াতে কেউ কেউ যাচ্ছেন আগে ভাগেই।
8: চলাচল করার ক্ষেত্রে এখন পর্যন্ত নিরাপত্তাহীনতা আমি ভুগি নাই।
9: কেবিন আগে বুক করা ছিল, সকালে আইসা কোনো অসুবিধা নাই।
10: গত বছরের চাইতে এই বছর যাতায়াত খুব সুন্দর, লঞ্চ জার্নিতে কোনো জ্যাম নাই।
4: যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 70 জনের বেশি মানুষ। আজ দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি উল্টে গিয়ে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বেলুচ লিবারেশন আর্মি বিএলএ সংবাদ মাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে এ হামলার দায় স্বীকার করেছে। রাশিয়া ইউক্রেনে কয়েকশো ড্রোন ও বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক হামলা শুরু করেছে। হামলায় রাজধানী নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে অন্তত 4 জন নিহত ও 83 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভই ছিল হামলার প্রধান লক্ষ্যস্থল, তবে অন্য এলাকাও আক্রান্ত হয়েছে। খেলার খবর। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল ভারতে শুরু হবে। 12 দিনব্যাপী এই টুর্নামেন্টে 6টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে এ গ্রুপে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। রাত 8টায় একই ভেন্যুতে বি গ্রুপে দিনের অপর ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপ এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার বিচার 5-7 দিনের মধ্যে সম্পন্ন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। শুনানি শুরু হবে 1 জুন। আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে হামির উপসর্গে আরও 16টি শিশুর মৃত্যু। এবং আগামীকাল ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। সাম্প্রতিক দিনগুলোতে শিশু বলাৎকার, ধর্ষণ ও হত্যার ঘটনায় আতঙ্কিত সমাজের প্রতিটি বিবেকবান মানুষ, বিশেষ করে রাজধানীর পল্লবীতে 8 বছরের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর বেদনার দাগ কেটেছে মানুষের মনে। গত মঙ্গলবার রামিসা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। গ্রেপ্তার আসামি সোহেল রানার জবানবন্দি অনুযায়ী হত্যার আগে রামিসাকে ধর্ষণ করা হয়। এতে সন্দেহের অবকাশ নেই। নিষ্পাপী শিশুটির উপর যে বীভৎস ঘটনা ঘটানো হয়েছে তা অমানবিকতার সব সীমা ছাড়িয়ে গেছে। পত্রিকায় প্রকাশিত রামিসার হাসি মুখের ছবিও তার প্রতি সংঘটিত নিষ্ঠুর নিগ্রহ আমাদের সমাজে গভীর ক্ষয়কে উন্মোচন করে দিয়েছে। রামিসাকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আসামির বিচার ও তার দ্রুত শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সমাজের বিভিন্ন পেশার মানুষ। রাজধানীর পল্লবী অন্যান্য স্থানে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষিত হচ্ছে তীব্র ঘৃণা। রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডে প্রচণ্ড শোকাহত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শিশুটির পিতাকে সান্ত্বনা দেন। তিনি সরকারের পক্ষ থেকে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। গতকাল ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার আশ্বাসের পুনরাবৃত্তি করে ঘোষণা দেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ মেয়ে নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। তারেক রহমান আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে এই ঘটনায় ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে, এতে মৃত্যুর আগে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে, পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়, এরপর আলামত আড়াল করতে ছোট শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। সরকার ইতিমধ্যে এই ঘটনার বিচার কাজের জন্য সুপ্রিম কোর্টের একজন বিচারককে কৌশলী হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ আদালতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। তবে রামিসার মতো শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার বিচারের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের একারই উপর বর্তায় না, সমাজকেও এই ঘটনার দায় নিতে হবে। এর পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়ে শিশুদের সঙ্গে তাদের নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে খোলামেলা কথা বলতে হবে। অপরাধী যত ক্ষমতাধর বা সম্মানী ব্যক্তি হোক না কেন, সে যেন এই অপরাধের দায় থেকে ছাড়া না পায় সেটি নিশ্চিত করতে হবে। আর এভাবেই নিষ্পাপ শিশুদের প্রতি মধ্যযুগীয় বর্বরতার ঘটনা প্রতিরোধ করা যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এখন প্রচার করা হচ্ছে।
14: ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এমন একটা উদ্যোগের উদ্ভাবন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারব, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুইকানে নির্মিত, নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিটি নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন, এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5-5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত এক দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ একটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। পরিশেষে এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করি।
13: আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনব দেশের গান। গিয়েছেন সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: বৈশাখ শেষে জ্যৈষ্ঠ আসে আম কাঁঠালের মধুর রসে, সকলেরই পরাণ ভরে আকাশ জুড়ে রঙিন ঘুড়ি, জ্যৈষ্ঠ মাসের নেই কজুড়ি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশের প্রকৃতিকে এখন রাঙিয়ে তুলেছে মধুমাস জ্যৈষ্ঠ। রসালো সব ফলে ভরে উঠেছে বাংলাদেশের হাট বাজার বন্দর নগর। এমন মহান ক্ষণে আপনাদের স্বাগত জানাই উত্তরণ অনুষ্ঠানে।
0: প্রিয় বন্ধুরা, মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা আসন্ন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।
1: আপনজনদের সাথে ঈদ করতে মানুষ ছুটছে গ্রামের বাড়িতে। বাড়িতে যাবার সময় সকলেই বাড়ির ছোট ছেলে মেয়ে বা বয়োজ্যেষ্ঠদের কথা স্মরণে রেখে হাতে করে নিয়ে চলেছেন আম বা লিচু কিংবা আনারস অথবা লাল সবুজের তরমুজ।
0: এটা বাঙালিদের চিরন্তন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাড়িতে যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাওয়া। এবার জ্যৈষ্ঠ মাসে ঈদ হচ্ছে বলে ঈদের খুশি দ্বিগুণ। কেননা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে মধুমাস জ্যৈষ্ঠের সুস্বাদু রসালো সব ফল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে বরাবরের মতন উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা। বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপনা করছেন সাইরা হাবিব।
0: ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন রঙে সাজানো এক আবেগ, এক আনন্দ, এক অদ্ভুত সুন্দর সংস্কৃতির মিলন মেলা। কোথাও গরুর গলায় রঙিন ফিতা, কোথাও উটের শোভাযাত্রা। কুরবানির ঈদকে সামনে রেখে আজকের বিশ্ববিচিত্রায় জানাব বিশ্বব্যাপী ঈদুল আজহার অদ্ভুত এবং মজার কিছু তথ্য। তুর্কিতে ঈদের আগে পশুদের সাজানো হয় রঙিন কাপড়, ঘণ্টা আর ফুল দিয়ে। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো উৎসবের শোভাযাত্রা চলছে। অনেক শিশু আবার তাদের প্রিয় পশুর সঙ্গে ছবি তুলে স্মৃতি জমিয়ে রাখে। সংযুক্ত আরব আমিরাত এ প্রযুক্তিও এখন ঈদের অংশ। মোবাইল অ্যাপের কয়েকটি স্পর্শে কুরবানি, মাংস বিতরণ, এমনকি দানের কাজও সম্পন্ন হয়ে যায়। ঐতিহ্য আর আধুনিকতা সেখানে হাত ধরাধরি করে চলে। নাইজেরিয়া ও আশেপাশের কিছু অঞ্চলে উট কুরবানি বিশেষ মর্যাদার প্রতীক। বিশাল উট নিয়ে যখন মানুষ ঈদের মাঠে আসে, তখন পুরো পরিবেশে এক রাজকীয় আবহ তৈরি হয়। সৌদি আরবে ঈদের সময় লাখো মানুষের কুরবানির আয়োজন সামলাতে বিশাল ব্যবস্থাপনা গড়ে তোলা হয়। এত বড় আয়োজন পৃথিবীর খুব কম উৎসবেই দেখা যায়। ইন্দোনেশিয়ায় অনেক জায়গায় মসজিদ থেকে কুরবানির কুপন দেওয়া হয়। কোথাও কোথাও অনলাইনেও পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। ঈদের আনন্দ সেখানে প্রযুক্তির সঙ্গেও মিশে গেছে। দেশ বদলায়, ভাষা বদলায়, খাবারের স্বাদ বদলায়, কিন্তু কুরবানির ঈদের আসল সৌন্দর্য ভাগাভাগি, ভালোবাসা দান আর একসঙ্গে হাসি মুখে খাওয়ার আনন্দ, যা এই উৎসবকে পৃথিবীর সবচেয়ে মানবিক উৎসবগুলোর একটি করে তুলেছে।
1: শুনলেন সাইরা হাবিবের কণ্ঠে বিশ্ববিচিত্রা। মানুষের বেঁচে থাকাটাই একটা আনন্দ, বলা যায় সবচেয়ে বড় আনন্দ। বেঁচে থাকা মানে জীবন, জীবন সে সুন্দর।
0: তবুও কেউ কেউ আছেন ভাবেন যে সশরীরে থাকি বা না থাকি কিছু এসে যায় না, যা রেখে যেতে পারলাম তাতেই আনন্দ।
1: তাই তো জীবন যুদ্ধ পরিসমাপ্তির আগ মুহূর্তে একজন শিল্পী তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, এই চলে যাওয়া খুব আনন্দের এবং আমি নিশ্চিত আমি আর কখনো ফিরে আসব না।
0: একজন শিল্পী যখন তার চিত্তকে তুলে ধরতে পারেন আকাশের সমান্তরালে, তিনি যখন মিশে যেতে পারেন প্রকৃতির লীলা বৈচিত্র্যে এবং নিবিড় মমতায় গড়ে তুলতে পারেন নিজের শিল্পভুবন, তখনই পরম প্রশান্তিতে মৃত্যুর আগে তিনি এমন উক্তি করতে পারেন।
1: বলছি মেক্সিকোর প্রতীকবাদী চিত্রশিল্পী ফ্রিদা কাহোলের কথা। প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে চিত্রকর ফিদরা কাহলের জীবন ও শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
2: ফ্রিদা কাহলো বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত শক্তিশালী এবং স্বতন্ত্র শিল্পী। তিনি শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি ছিলেন আত্মপরিচয়, নারীর স্বাধীনতা, শারীরিক যন্ত্রণা, প্রেম, রাজনৈতিক চেতনা এবং সাংস্কৃতিক গর্বের এক উজ্জ্বল প্রতীক। তার আঁকা ছবি যেমন গভীর ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, তেমনি তা সমাজ, ইতিহাস ও মানুষের অন্তর্জগতেরও দলিল। আজ ফ্রিদা কাহলো বিশ্বজুড়ে এক সাংস্কৃতিক আইকন, শিল্পী, নারীবাদী, সংগ্রামী মানুষ এবং আত্মপ্রকাশের সাহসী কণ্ঠস্বর হিসেবে স্মরণীয়। ফ্রিদা কাহলো জন্মগ্রহণ করেন 6 জুলাই 1907 সালে কোয়োকাকান এ, যা বর্তমানে মেক্সিকো সিটির অংশ। তার পূর্ণ নাম ছিল ম্যাগডালেনা কারমেন ফ্রিদা কাহলো ক্যালডেরিয়ন। তার বাবা গিলিয়ার্মো কাহলো ছিলেন একজন আলোকচিত্রী এবং মা ম্যাটিলদে ক্যালডেরিয়ান ওয়াই গঞ্জালেস ছিলেন ধর্মপ্রাণ ও ঐতিহ্যনিষ্ঠ নারী। এই দুই ভিন্ন স্বভাবের মানুষের সংসারে বেড়ে ওঠায় ফ্রিদার ব্যক্তিত্বেও একদিকে শৃঙ্খলা, অন্যদিকে বিদ্রোহী সত্তা গড়ে ওঠে। শৈশবে তিনি পোলিওতে আক্রান্ত হন, যার ফলে তার একটি পা দুর্বল হয়ে যায়। কিন্তু তার জীবনে সবচেয়ে বড় মোড় আসে 1925 সালে, যখন তিনি ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনায় তার মেরুদণ্ড, পেলভিস, পাঁজর ও শরীরের বহু অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকতে হয়, অসংখ্য অস্ত্রোপচার সহ্য করতে হয় এবং সারা জীবন শারীরিক ব্যথার সঙ্গে তাকে লড়াই করতে হয়। এই বন্দিত্ব ও যন্ত্রণার সময়েই তিনি আঁকতে শুরু করেন। বিছানার উপরে আয়না বসানো ছিল, তাই তিনি নিজ মুখ দেখেই আত্মপ্রতিকৃতি আঁকতেন। তার ছবিতে শরীর, ব্যথা, বিচ্ছেদ, মাতৃত্বহীনতা, প্রেম, রাজনৈতিক বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয় একসঙ্গে মিশে আছে। তিনি নিজে বলেছিলেন, আই পেইন্ট মাই সেলফ বিকজ আই এম সো অফেন অ্যালোন, অর্থাৎ আমি নিজেকেই আঁকি কারণ আমি প্রায়ই একা থাকি। তার অসংখ্য আত্মপ্রকৃতি তাকে বিশ্বশিল্পের ইতিহাসে আলাদা স্থান দিয়েছে। ফ্রিদার চিত্রশৈলীতে অনেকে সুরিয়ালিজমের সঙ্গে যুক্ত করলেও তিনি নিজে বলতেন, আই নেভার পেইন্ট ড্রিমস অর নাইটমেয়ার্স, আই পেইন্ট মাই ওন রিয়ালিটি। তার ছবির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আত্মপ্রকৃতি, প্রতীকী উপস্থাপনা, উজ্জ্বল রং, মেক্সিকান লোক ঐতিহ্যের প্রভাব, নারী দেহ এবং মানসিক যন্ত্রণার প্রকাশ, বাস্তবতা ও কল্পনার মিশ্রণ, রাজনৈতিক প্রতিবাদ এবং উল্লেখযোগ্য চিত্রকর্ম। তার বহু বিশ্ববিখ্যাত কাজের মধ্যে রয়েছে দ্য টু ফ্রিডাস, সেলফ পোর্ট্রেট উইথ থর্ন নেকলেস অ্যান্ড হামিং বার্ড, দ্য ব্রোকেন কলাম, হেনরি ফোর্ড হসপিটাল, সেলফ পোর্ট্রেট উইথ ক্রপড হেয়ার এবং ভিভা লা ভিডা। প্রতিটি ছবিতেই তার জীবন সংগ্রাম ও মানসিক গভীরতা স্পষ্ট। ফ্রিদার ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল দিয়েগো রিভিয়েরা, এর সঙ্গে তার সম্পর্ক। দিয়েগো ছিলেন বিখ্যাত মেক্সিকান ম্যুরাল শিল্পী। তাদের বিয়ে হয় 1929 সালে। সম্পর্ক ছিল গভীর প্রেম, তার সংঘাত, বিচ্ছেদ ও পুনর্মিলনের এক জটিল ইতিহাস। দিয়েগোর প্রভাব ফ্রিদার জীবনে ছিল প্রবল, তবে ফ্রিদা নিজস্ব শিল্পী সত্তা কখনো হারাননি। ফ্রিদা কাহলো ছিলেন রাজনৈতিকভাবে সচেতন এবং বামপন্থী আদর্শে বিশ্বাসী। তিনি মেক্সিকান কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। সমাজ, শোষণ, সাম্রাজ্যবাদ এবং শ্রমজীবী মানুষের প্রশ্নে তিনি সরব ছিলেন। আজকের দিনে ফ্রিদা কাহলো নারীবাদী আন্দোলনের এক শক্তিশালী প্রতীক, কারণ তিনি নিজের শরীরকে লুকাননি, শারীরিক অক্ষমতাকে দুর্বলতা মানেননি, নারী পরিচয়কে সাহসের সঙ্গে তুলে ধরেছেন, সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন

0: ব্যবহৃত জিনিসপত্র, পোশাক, হুইল চেয়ার, আকার সরঞ্জাম এবং ব্যক্তিগত সংগ্রহ সংরক্ষিত রয়েছে। এটি মেক্সিকো সিটির অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক স্থান। জীবনের শেষ দিকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, একটি পা কেটে ফেলতে হয়। তবুও তিনি আঁকা বন্ধ করেননি। ১৯৫৪ সালের ১৩ জুলাই তিনি পরপারে পাড়ি জমান। তার ডায়েরির শেষ কথাগুলোর একটি ছিল, আই হোপ দ্য এক্সিট ইজ জয়ফুল অ্যান্ড আই হোপ নেভার টু রিটার্ন। মৃত্যুর পর তার জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রতীকে পরিণত হন। আজ তার মুখাবয়ব, পোশাক, শিল্পকর্ম, জীবন দর্শন সবই বিশ্ব সংস্কৃতির অংশ। ফ্রিদা কাহলো ছিলেন আগুনের মতো এক শিল্পী, যিনি ব্যথাকে রঙে, একাকিত্বকে প্রতীকে এবং জীবন সংগ্রামকে সৌন্দর্যে রূপ দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন ক্ষতও শিল্প হতে পারে, কান্নাও রঙিন হতে পারে, আর ভাঙা শরীরেও অদম্য আস্থা বাস করতে পারে। তাই ফ্রিদা কাহলো শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি সাহস, সত্য এবং আত্মপরিচয়ের চিরন্তন প্রতীক।
1: শুনলেন মহিউদ্দিন তাহেরের কণ্ঠে শিল্পকথা।
2: একদিকে মধুমাস জ্যৈষ্ঠের রসালো ফলে বাগান ও বাজার রঙে রসে সৌরভে মোহিত, অন্যদিকে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বা প্রচণ্ড তাণ্ডবে কাল বৈশাখী ঝড়। এমন দ্বিমাত্রিক আবহে ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: ১৯৩৫ বঙ্গাব্দে কার্তিক মাসে প্রকাশিত হয় নজরুলের গানের সংকলন বুলবুল এর প্রথম খণ্ড। ডিএম লাইব্রেরি কলকাতা থেকে প্রকাশিত এই গ্রন্থে নজরুলের ৪২টি গান সংকলিত হয়।
2: বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল, জনপ্রিয় এই গানটি বুলবুলের প্রথম খণ্ডে স্থান লাভ করেছে। এই গ্রন্থটি কবি সুরশিল্পী দিলীপ রায়কে উৎসর্গ করেছিলেন।
1: উৎসর্গ পত্রের প্রথম দুই চরণ হল, আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এই গান, তুমি তারে দিলে রূপ রঙিমা, তুমি তারে দিলে প্রাণ।
2: এর বহু বছর পরে কবিপত্নী প্রমীলা দেবীর উদ্যোগে ১৩৫৯ বঙ্গাব্দে প্রকাশিত হয় বুলবুলের দ্বিতীয় খণ্ড। এতে আরও ১০১টি গান সংকলিত হয়। বুলবুলি নীরব নার্গিস বনে গানটি এই সংকলনের অন্যতম জনপ্রিয় গান।
1: প্রিয় উত্তরণ সঙ্গে গ্রন্থ পরিচিতি পর্বে কাজী নজরুল ইসলামের গানের সংকলন বুলবুল সম্পর্কে পর্যালোচনা করছেন ডক্টর তারিক মঞ্জুর।
3: কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্রের ডাক নাম ছিল বুলবুল। বুলবুল মারা যায় ৪ বছর বয়সে। কবি পুত্রের মৃত্যুশয্যায় বসে অনুবাদ করেন ইরানি কবি হাফিজের বেশ কিছু কবিতা। সেগুলো রুবায়েতি হাফিজ কাব্যে সংকলিত হয়েছে। কিন্তু যে পুত্রের শোক কবি ভুলতে পারেননি, যার মৃত্যু কবিকে ব্যথাতুর করে রেখেছিল চিরদিন, সেই পুত্র বুলবুলের নামে দুটি গানের বই রচনা করেন, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। খুব পরিচিত একটি গান, এটি বুলবুল কাব্যের প্রথম গান। গানটির রাগ ভৈরবী, তাল কাহারবা। এই গানের মধ্যে কবির দরদ ভরা বেদনা লুকিয়ে আছে। বুলবুল প্রথম প্রকাশিত হয় ১৯২৮ সালে। এতে মোট ৪২টি গান অন্তর্ভুক্ত হয়। বইটির দ্বিতীয় সংস্করণ বের হয় ২ মাস পরে। তখন নতুন করে আরও ৭টি গান যুক্ত হয়। দ্বিতীয় সংস্করণে অমলেন্দু দাশগুপ্ত বুলবুলের কবি শিরোনামে একটি আলোচনা লেখেন। এটি কাব্যের শুরুতে সন্নিবেশিত হয়। বুলবুল কাব্যে রয়েছে অসংখ্য বিখ্যাত গান, যেমন বসিয়া বিজনে, কেন একা মনে, ভুলি কেমনে, আজও যে মনে, কে বিদেশী বন উদাসী, এত জল ও কাজল চোখে, ইত্যাদি। নজরুলের গানে রয়েছে বৈচিত্র্যময় সুর এবং তাল, যেমন রুমঝুম রুমঝুম, কে এলো নূপুর পায়। এই গানটি লেখা হয়েছে পিলুর আগে, দাদরা তালে এটি গাওয়া হয়। বুলবুলের বিভিন্ন গানে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রকম রাগ। এর মধ্যে আছে ভৈরবী, সিন্ধু, সিন্ধু ভৈরবী, ভীম পলশ্রী, বিহার।

0: বাঘ, বিহারী, পিলু, মালকোশ ইত্যাদি। আর তালের মধ্যে আছে দাদরা, কাহারবা, কাওয়ালি, গীতঙ্গি, পোস্তা, ঠুংরি ইত্যাদি। এত রাগ ও তালের ব্যবহার বাংলা গানের জগতে আর দেখা যায় না। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন মোটাদাগে দুটি ভাগে বিভক্ত। প্রথম দশকে তিনি কবিতার পর কবিতা লিখে গেছেন, দ্বিতীয় দশকে গানের পর গান। সুতরাং নজরুলের কবিসত্তা ও গীতিকার সত্তা তাঁর অপরাপর সাহিত্যিক পরিচয়কে অতিক্রম করে গেছে। বুলবুলের দ্বিতীয় খণ্ডে আছে, বুলবুলি নীরব নার্গিস বনে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাকে দেব না ভুলিতে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, কিংবা শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে, এরকম অসংখ্য জনপ্রিয় গান। বুলবুলের গানে আছে প্রেম ও প্রকৃতির সন্নিবেশন। প্রথম যৌবনে নজরুলের লেখায় আছে তেজোদ্দীপ্ত বিদ্রোহের সুর, আর পরের অসংখ্য গানে আছে প্রেমের আকুল মায়া। প্রণয়িনীকে পাওয়ার জন্য কবি এখানে ভিক্ষা মাগেন, নিজেকে সমর্পণ করেন, তবু আকাঙ্ক্ষিত প্রেমকে পান না। এই অর্থে নজরুল চিরবিরহী কবি। বুলবুল কাব্যের ভূমিকায় অমলেন্দু দাশগুপ্ত লিখেছেন, নজরুল প্রকৃতিতে রবীন্দ্রনাথ হইতে স্বতন্ত্র, একটা শেষের সন্ধান যে চাহে নাই, ব্যথা তার এত প্রবল যে শেষকে পর্যন্ত কামনা করিবার অবকাশ থাকে না। সে এই ব্যথামাখা প্রেমিকের চোখে পৃথিবীকে দেখিয়াচ্ছে আর দেখিয়াই চলিয়াচ্ছে। কবির ব্যথাতুরা হৃদয়ের বাণী বুলবুলের অনেকগুলো গানের চরণে চরণে ধ্বনিত হয়েছে। যেমন ভুলি কেমনে আজও যে মনে, গানে কবি স্মরণ করেছেন তাঁর পুরানো প্রেয়সীকে, যার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তাকে না পাওয়ার বেদনা আজ কবিকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। কবি এখনও সেই প্রেয়সীর কথা ভেবে দিন রজনী পার করেন। কবি নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন সেই প্রেয়সীর কাছ থেকে, তবু দায় নিজের কাছে রাখেন না, অভিযোগ করে সেই প্রেয়সীকে বলেন, আগে মন করলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি, এত সঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। কবির কাছে সেই না পাওয়ার বেদনার মধ্যেও আছে মধুর তৃপ্তি। বুলবুল কাব্য কবি উৎসর্গ করেন সুরকার দিলীপ কুমার রায়কে। নজরুলের অনেক গানে দিলীপ কুমার সুর করেছেন। তার উদ্দেশ্যে বইয়ের উৎসর্গপত্রে লেখেন, আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এ গান, তুমি তারে দিলে রূপ রঙ্গিমা, তুমি তারে দিলে প্রাণ।
1: ডক্টর তারিক মঞ্জুর কণ্ঠে শুনছিলেন গ্রন্থ পরিচিতি বুলবুল।
2: লোকগান, লোকসুর, লোককথা, লোককাহিনী বাংলাদেশের মানুষের ধমনীতে প্রবাহিত রক্ত কণিকার সাথে মিশে আছে।
1: লোকজ উপাদান থাকলে বাংলার মানুষ তা গ্রহণ করে, তার রসাদন করে তৃপ্তি পায়। বাংলাদেশের সিনেমায় লোককাহিনী নির্ভর চলচ্চিত্র নির্মাণে ইবনে মিজান অদ্বিতীয়।
2: তার জাদুকরি পরিচালনায় লোকগল্প নির্ভর চলচ্চিত্র যেন সেলুলয়েডে জীবন্ত হয়ে ওঠে। গল্পের নায়ক নায়িকা পাত্র পাত্রীকে মনে হয় একান্ত আপন ঘরের মানুষ।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথাই ও গানে চলচ্চিত্র আজ শুনবেন ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান ছায়াছবির গান। পর্বটি গ্রন্থনে অবস্থাপনায় রয়েছেন তনিমা করিম।
3: কথায় ও গানে চলচ্চিত্র পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধুরা। 1965 সালে সালাউদ্দিন পরিচালিত কালজয়ী চলচ্চিত্র রূপবানের আকাশচুম্বী সাফল্যের পর এই কাহিনীকে কেন্দ্র করেই ফোক সিনেমার পরিচালক ইবনে মিজান 1966 সালে আবার বনবাসী রূপবান চলচ্চিত্রটি নির্মাণ করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন উর্দু সিনেমার দাপট ছিল প্রচণ্ড, তখন এই বাংলার লোককাহিনী নির্ভর বাংলা সিনেমাগুলো দর্শকদের হলমুখী করতে বিশাল ভূমিকা রেখেছিল। এই ছবিতে রহিম বাদশার চরিত্রে রূপদান করেন সৈয়দ হাসান ইমাম এবং রূপবানের চরিত্রে ছিলেন সুলতানা জামান, তাজেলের চরিত্রে চন্দনা এবং সোনাভানের চরিত্রে শাবানা অভিনয় করেছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আনিস, হুমায়ুন, কাজী খালেক, শামসিরানী সহ আরও অনেকে। আবার বনবাসী রূপবান চলচ্চিত্রের গানগুলো খুবই জনপ্রিয় হয়েছিল। সে সময় গ্রাম বাংলার এই গানগুলো এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে হাটিয়ে মাঠে এবং গ্রামোফোন রেকর্ডে এগুলো নিয়মিত বাজত। মোহাম্মদ ওসমান খানের গীত রচনায় ও সুরে বেশ কয়েকটি গান রয়েছে এই চলচ্চিত্রে। সুরকার ওসমান খান গ্রামীণ যাত্রাপালার ঢং এবং পল্লীগীতের সুরের উপর ভিত্তি করে এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীনা আহমেদ, শাহনাজ বেগম, বোখারি ও মান্নান। তো শ্রোতা বন্ধুরা, চলুন এই সিনেমার প্রথম গানটি শুনে আসি শাহনাজ বেগমের কণ্ঠে, যাকে আমরা শাহনাজ রহমতুল্লাহ হিসেবেই চিনি।

1966 সালে মুক্তিপ্রাপ্ত আবার বনবাসী রূপবান এবং এই সিরিজের অন্যান্য চলচ্চিত্রে নীনা আহমেদের কণ্ঠ ছিল একেবারেই অপরিহার্য। এই ধারা ছবিতে তিনি মূলত নারী চরিত্রের বিরহ, মিনতি এবং লোকজ প্রেমের গানগুলো গাইতেন। বিশেষ করে রূপবান ও তাজেল চরিত্রের আবেগীয় গানগুলোতে তাঁর লোকজ ঢঙের গায়কী দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছিল।

0: শ্রোতা বন্ধুরা, কথায় গানে চলচ্চিত্র এই পর্বটি আজ এ পর্যন্তই। আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আগাম বর্ষায় জ্যৈষ্ঠ মাসে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির ফলে এডিস মশার ডিম ফুটে দিকে দিকে ছড়িয়ে পড়ছে।
2: হামের সঙ্গে সঙ্গে অনেক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে, তাই ডেঙ্গু মশা থেকে সতর্ক সচেতন থাকুন।
1: ঘরের ভেতরে ফুলদানিতে ফুল বা টবে গাছ থাকলে প্রতি তিন দিন অন্তর পানি বদলে দিন। এডিস মশা ডেঙ্গু জ্বর ছাড়াও চিকুনগুনিয়া সহ নানা রোগ বহন করে।
2: এডিস মশা সাধারণত দিনের বেলায় হুল ফোটায়, খুব ভোরে, সন্ধ্যা হওয়ার আগে ও সন্ধ্যার সময় বেশি কামড়ায়। তাই সকলে সকালে ও সন্ধ্যায় ঘুমালে মশারি টাঙিয়ে ঘুমান।
1: প্রিয় বন্ধুরা, উত্তরণ আয়োজন আজ এ পর্যন্তই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা,
2: উপস্থাপনায় ছিলাম আমি AKM শোয়েব
1: এবং আমি সায়রা হাবিব,
2: সম্পাদনায় ও প্রযোজনা সহযোগী মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল কায়ুম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
2: শুভরাত্রি।
1: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা।
1: শোনাবো সাবধান ছায়াছবির গান,
0: শুরুতেই না?
1: আচ্ছা, আর অনুরোধকারী শ্রোতারা হলেন দক্ষিণ লালপুর, নাটোর থেকে আকলিমা বেগম এবং আব্দুল হান্নান,
0: দক্ষিণ পিরোজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলেয়া সুলতানা,
1: গোলবুনিয়া, লেমুয়া, পাথরঘাটা, বরগুনা থেকে রয়েছেন আমাদের বন্ধু মোহাম্মদ মামুন হাওলাদার, সাথে আছেন মোহাম্মদ হুমায়ুন কবির বাদল, মোসাম্মদ রহিমা আক্তার, মোসাম্মদ মাহমুদা আক্তার রীতা, মোহাম্মদ বাদল মিয়া, আরাফাত সগির ও সরওয়ার হোসেন মন্টু।
0: আর যে সাবধান ছায়াছবিতে কণ্ঠ দিয়েছেন কে কে এই গানটিতে সেটিও তো জানাতে হবে, তাই না? তোমায় গড়েছে বিধাতা চন্দ্র তারার মাটি দিয়ে, চমৎকার একটি গান, আর শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

0: এবারে বেয়াদব ছায়াছবির গান শিল্পী এন্ড্রু কিশোর
1: শুনতে চেয়েছেন রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস, সৈকত কুমার দাস। আরও রয়েছেন তারাগঞ্জ, রংপুর থেকে এইচ এম মাজেদুল ইসলাম, উম্মে সালমা, মোহাম্মদ মুহিদ আল হাসান এবং মোহাম্মদ নাইম আল হাসান।

0: এবারে গানটি শুনতে চেয়েছেন আপনারা মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন তিনমোর অলিপুর কুড়িগ্রাম থেকে বাবলু লাবলু লাবলি ও বাবলা
1: আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন ওপারে আকাশ এ ছায়াছবির গান একসাথে গিয়েছেন ডলি সায়ন্তনী ও ফকির শাহাবুদ্দিন

0: এবারে শোনাবো প্রেম মানে না বাধা, এছা আছিবির গান, অনুরোধ করেছেন আপনারা।
1: পাচুরিয়া উত্তরপাড়া বেড়া পাবনা থেকে আপনারা আছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, আর সাথে আছে রাকিব, সাব্বির, আরিফ, জান্নাতুল রেজা, তাসমিহা, রুকায়া, সুমি, সীমা, শিখা, মিরাজুল, বুখারি, শহীদুল, আতিকুল, রাতুল, রাসেল, আকাশ, মনিরুল হাসান, ইসা, জয়নাল আবেদিন, শফিকুল, ইমরান, আদুরি, আন্না, জহুরুল, বাবুল, আরিফুল, আতাউল্লাহ, জামাল এবং সাকিব।
0: বর যদি হয় রে মনের মতন, এরকম শিরোনামে গানটি শোনাবো আমরা বেবি নাজনীন ও মনির খানের কণ্ঠে।

0: এবারে কে অপরাধী ছায়াছবির গান শিল্পী শুক্লা দে?
1: শুধু চেয়েছেন জিয়নপুর, চরিদাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, সানোয়ার, শামীম সানা ও আজিজ খান, নয়াপাড়া, গয়হাটা, নাগপুর, নাগরপুর, টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ ও আশরাফ, এবং সাথে রয়েছেন শহীদুল ইসলাম।

0: মাসগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা, মুজাহিদুল ইসলাম মাহিম, ডুয়েট জয়দেবপুর, গাজীপুর থেকে জাহিদুল ইসলাম আহাদ ফাহাদ শোভা, মাইলাগি মধ্যপাড়া ঘিওরমানিগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভেজ পাভিল এবং মেহেদি মামুন।
1: আপনারা শুনতে চেয়েছেন ভালোবাসি তোমাকে ছায়াছবির গান, শিল্পী এন্দ্রকিশোর ও কনক চাপা।

0: শুনছেন অনুরোধের আসর নিবেদন। সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আনন্দ অশ্রু ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধুরা নকলা শেরপুর থেকে হেলাল আল আমিন, রোকসানা ও লিয়া, কালিহাতি টাঙ্গাইল থেকে আজহার মোশারফ, শোয়েব মুয়াজ, জাহিন হুমায়রা ও মাহিমা।
0: আপনারা শুনতে চেয়েছেন কনক চাপার কণ্ঠে তুমি আমার এমনই একজন, যারে একজন আমি ভালোবেসে ভরবে না এমন।

0: এবারে সুখের ঘরে দুঃখের আগুন ছায়া ছবির গান শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন চিলাইগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ এবং লিজা আক্তার, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বর্তমানে সৌদি আরবে রয়েছেন পলাশ হাসান, সাথে আছেন তানজিলা, ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ চান মিয়া হোসেন।

0: এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা সৈয়দপুর মাদ্রাসা সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু,
1: শিবালয় মানিগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ,
0: তুলন্ড ধামেশ্বর দৌলতপুর মানিগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া,
1: ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন এবং আফিয়া খানম জুলি,
0: দক্ষিণ গোবিন্দপুর জামপুর আদমদীঘি বগুড়া থেকে ফরহাদ টুটুর আমিনুল সামিউল আরিফুল ইমরান জিল্লুর লিটন ও ফরিদ,
1: দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া ও আলিশা জান্নাত,
0: আর আছেন হারিখোয়া লোহাগুচি কালীগঞ্জ লালমনিরহাট থেকে কেশবচন্দ্র রায় এবং কল্পনা রানী রায়,
1: লালবাচ্চা ছায়াছবির গান
0: আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে মনের ভেতরে তুমি।

0: গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সাথে আছে সজীব সোমাইয়া এবং শিরিন শিলা।
1: আপনারা শুনতে চেয়েছেন আবে হায়াত ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও খুরশিদ আলম।

0: এবারে পাগলা ঘন্টা ছায়া ছবির গান শিল্পী এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন দেল্লা পংবাইজোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে আরজিনা আমিনুর রহমান, মুশফিকা নাইরিন ফাতেমা, তিশা মেহেদি কামাল, ইসমাইল আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহামিনুর রহমান এবং নীরাব আহমেদ।

0: এবারে গুন্ডা পুলিশ ছাঁচিউর গান শিল্পী আগুন ও ঝুমু খান
1: শুনতে চেয়েছেন। বিশ্বইল সাউরাইল পাংশা রাজবাড়ি থেকে, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানী গোপালগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুর রহমান, সাথে আছেন লুৎফুর জর্দার, আনোয়ার হোসেন, জাকারিয়া হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝন্টু, রাকিবুল ইসলাম ও আব্দুস সালাম।

0: প্রিয় শ্রোতা, আজ পর্যন্ত যাবার আগে জানিয়ে দিতে চাই অনুরোধের আসন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চেয়ে লিখবার ঠিকানা। অনুরোধের আসন নিবেদন প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা বিবি নিবেদন 2018@outlook.com।
1: আপনাদের অনুরোধের গান শোনাতে এতক্ষণ যারা ছিলাম, নিবেদন গ্রন্থনায় ছিলেন ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতের অনুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন। সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। তিনি বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। দেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টায় সৌরশক্তি পাওয়া যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চলে এ নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফেজউদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামি সাকিনের শংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া আসামিকে 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি একদিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিল করা হবে। এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই চার্জশিট আমল নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল প্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। জহিরুদ্দিন স্বপন বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়েই জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 16টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,434 জন রোগী হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট 528 জনের মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী যাত্রীর চাপ বাড়লেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। রেলমন্ত্রী বলেন, যাত্রী চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা ও সক্ষমতা এখনও পর্যাপ্ত নয়। পুরনো রেল লাইন ও লোকোমোটিভ ইঞ্জিন দিয়েই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ যাত্রা ট্রেন পরিচালনা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে কুরবানির শরিক নির্বাচন সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঝিঙে ফুল সকাল 9:05। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান প্রবর্তকের ঘুর চাকায় সকাল 9:35। আলোচনা অনুষ্ঠান সাম্যের কবি সকাল 10:05। বিশেষ গীতি আলেখ্য অন্তরে তুমি আছো চিরদিন সকাল 10:25। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা 11:30। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 3:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। বিশেষ নাটক দুরন্ত পথিক রাত 10:05। মূল রচনা কাজী নজরুল ইসলাম। বেতার নাট্যর উপ প্রযোজনা আব্দুল হাই দুর্বার। FM 90 MHz জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠান শুনবেন নাটক বনের পাপিয়া। মূল রচনা কাজী নজরুল ইসলাম। বেতার নাট্যরূপ কাজী আবু জাফর সিদ্দিকী। প্রযোজনা আবু নওশের। বিশেষ গীতি আলেখ্য মধুর বাঁশরি বাজে রাত 2:00। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সময়ের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজও সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:12, সূর্য অস্ত যাবে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলে।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ, ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, FM 90 মেগাহার্টজে, FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিররাহমানিররাহিম।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6টা আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ সোমবার